0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
2: 30 রবিউল আউয়াল 12 অক্টোবর বাংলাদেশ বেতার। খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাল ঢাকা। জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত 139 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। এবং আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে 329 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আজ আবার শুরু করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
3: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
2: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেওয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সে বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তাই যার যতটুকু সুযোগ আছে ততটুকুই আন্তরিকভাবে জনগণের উন্নয়নের জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় কর্ণফুলী সার কারখানা বা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায়ও মরুভূমি কর্পোরেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত না করা গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। এদিকে গতকাল হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা সেবার মান সমুন্নত রাখতে পারলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। এদিকে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস এর সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সমাজসেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফেজুদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পতিত আওয়ামী লীগ বিশ্ব দরবারে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রমাণ করতে চেয়েছিল, যা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি গতকাল তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত 153তম আইপিও সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। স্পিকার বলেন, সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ বলেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা বিবেচনায় রেখে সব ধরনের কূটনৈতিক পথ খোলা রাখছে বাংলাদেশ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে চীন, জাপান, আসিয়ান, জাতিসংঘ সহ আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ত করে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই সমাধান খুঁজছে সরকার। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি নিয়েও আরও আলোচনা হবে বলেও জানান তিনি। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি গতকাল রাজধানীতে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশের সকল নৌ ও স্থল বন্দরকে এর আওতায় আনা হবে। রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিশ্বের 80% বন্দর পরিচালনা করে এমন শীর্ষ তিনটি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।
5: 90% আমদানি রপ্তানি, অর্থনৈতিক গতি, পার্শ্ববর্তী দেশের সাথে বাণিজ্য, এসবই সমুদ্র বন্দর, নদী বন্দর এবং স্থল বন্দর দিয়ে ব্যবস্থাপনার মধ্যেই এর সার্থকতা নিহিত রয়েছে, এর অগ্রগতি নিহিত রয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই স্ট্র্যাটেজি এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারিনি।
4: এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব এহসান বলেন, রাষ্ট্র যখন কোনো উন্নয়নের দিকে অগ্রসর হয় তখন একটা গোষ্ঠী অস্বস্তিতে পড়ে যায়।
6: আমরা যখন নতুন কিছুর সাথে পরিচিত হতে যাই তখন আমাদের সমাজের একটা অংশ একটু অস্বস্তিতে ভোগে, কিংবা আমাদেরকে একটু পেছন দিকে টেনে ধরার চেষ্টা করে। তো আজকের এই উদ্যোগ যে কাজটি হচ্ছে, আমার ধারণা সবগুলো সমস্যার একটি সমন্বিত সমাধানের দিকে আমাদেরকে।
4: সেমিনারে আরো জানানো হয়, প্রথমবারের মতো সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের এই খসড়া নভেম্বর মাসেই জমা দেওয়া হবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন এবং পাঁচ দিনের টানা ছুটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল রাজধানীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত সভায় নির্দেশনা দেন। মন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা গুম খুন এবং দমনপীড়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানের চেষ্টা করেছে। তিনি গতকাল রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিশেষ তথ্য ক্যাডারের পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় কৌশলগত পূর্ণ তথ্যের বিবরণে দক্ষতা ভিত্তিক জ্ঞানের পাশাপাশি দ্রুততার সাথে প্রচার করা প্রয়োজন, এর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।

0: innanzitutto devo.
1: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের এক বৈঠক গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান ব্যবস্থাপনা থেকে শুরু করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে খোলামেলা ও বিশদ আলোচনা হয়েছে। চিফ হুইপ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এবারের স্থানীয় সরকার নির্বাচন কোন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলেও জানান তিনি। চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির 5% উন্নীত করা হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তিনি গতকাল জার্মানির বার্লিনে মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্য নিরাপত্তায় দক্ষিণ দক্ষিণ অংশীদারিত্ব সংকট থেকে সহনশীলতার পথে শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে একথা বলেন।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল হয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। গতকাল বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আগামী 2-3 মাসের মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। দুটি ইউনিট চালু হলে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর ফলে পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তথা পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমার পাশাপাশি শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।
4: সিজনে কিন্তু এটা বেজলোড ভাবেই এই রিয়েক্টরটা চালানো হয়, এবং যেহেতু এটার আর কোন জ্বালানি দেওয়ার প্রয়োজন পড়ে না, তার মানে অর্থ হল যে দেশের গ্রিডের যে বিদ্যুতের বিভিন্ন ধরনের সঞ্চালন তারতম্য ঘটে জ্বালানি সংকটের কারণে, তো এই বিদ্যুৎ যদি যুক্ত হয় জাতীয় গ্রিডে, তার মানে এটা অনেকটাই যে আমাদের লোডশেডিং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো অনেকটাই কমে যাবে। এবং এটা যেহেতু দীর্ঘমেয়াদী সাশ্রয়ী, এটা জীবনকাল প্রায় 60 বছর, তেল ভিত্তিক অথবা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলি 20-25 বছর ধরে এগুলো আয়ু পর্যন্ত চলতে পারে, 60 বছর এমনকি 80 বছর ধরে যদি চালানো যায় তাহলে কিন্তু এটা অনেকটাই পরিবার নির্বিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দিতে পারে।
3: পারমাণবিক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের মতে, সবকিছুই নির্ভর করছে অতি স্পর্শকাতর এই কেন্দ্রের সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার উপর।
4: শর্ত একটাই যে এ ধাপে যদি কোন ত্রুটি বিচ্ছুতি না ঘটে এবং সবগুলো যদি প্রথমবারের মতো সফলতার সহিত সম্পন্ন করা সম্ভব হয়, তাহলেই কিন্তু ডিসেম্বরের মাধ্যমে এই সময়কার পরীক্ষামূলক বিদ্যুৎ প্রদান করা সম্ভব হতে পারে। সবকিছু ঠিকঠাক হয়ে ডিসেম্বরে যদি প্রাথমিকভাবে যে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তারপরে কিন্তু পাইলট কমার্শিয়াল অপারেশনে চলে যাবে, তখন কিন্তু এটা 40% খালি থাকবে না, এটা কিন্তু মানে 100% কিন্তু পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
3: ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হতে আরো 1.5 বছর সময় লাগতে পারে, অর্থাৎ দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে তখন যুক্ত হবে মোট 2,400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার প্রায় 10%। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: চব্বিশ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1273 জন। এদিকে চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন এবং নতুন করে 2193 জন আক্রান্ত হয়েছেন।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। হুতিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ ও সৌদি আরবগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সামরিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, 13 অক্টোবর বাংলাদেশ সময় ভোর 3টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় দুই বাংলাদেশি নাগরিক সহ 13 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে 24 জন বাংলাদেশি রয়েছেন। আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবারের হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং অপর 11 জন আহত হয়েছেন। জিবুতির উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত 139 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 15টি শিশুও রয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, এডেন উপসাগরে বাব আল মানদেব প্রণালীর কাছে এ নৌকাডুবির ঘটনায় প্রায় 82 জন প্রাণে বেঁচে গেছেন। তাঁরা সবাই ইথিওপিয়ার নাগরিক। এ ঘটনায় আরও 84 জন নিখোঁজ রয়েছেন। 300 জনের বেশি যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একমাত্র টেস্টের চতুর্থ দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 329 রানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বেলা 12টায় খেলা শুরু হবে। গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 223 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 6 উইকেটে 223, আফগানিস্তান 240। এদিকে ফয়সালাবাদে গতকাল ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেটে বাংলাদেশ 32 রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 136 রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তানি নারী দল 20 ওভারে 9 উইকেট হারিয়ে 104 রান করতে সক্ষম হয়। আজ একই ভেন্যুতে লীগ পর্বের খেলায় স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:54 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5:35 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাল ঢাকা। জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত 139 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। এবং আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে 329 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আজ আবার শুরু করবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
5: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
6: সবার সাথে 90.4।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: morning, Mike.
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আরো একটা নতুন সকাল শুরু, নতুন একটা দিনের শুরু, আর আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা থাকব সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি, গল্প করবো, আড্ডা দিব, কিন্তু আজকে একটু কম কম কথা বলবো, একটু কম কম গল্প করবো। কেন বলেন তো, গতকালকে যারা আমার সাথে ছিলেন তারা কিন্তু জানেন যে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি, পুরোপুরি হইনি এখনো। মানে অসুস্থ হওয়ার আগে যেমন হয় না, ঠিক তেমনটা হচ্ছে আমার সাথে। তো এই কারণে গতকালকে আমার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল লাস্টের দিকে একদম, বাট তারপর একটু ওষুধ ওষুধ খাওয়ার পরে আর কি অনেকটাই বেটার ফিল করেছি। অ্যান্ড আজকে ভেবেছিলাম যে আসতেই পারবো না, জ্বর চলে আসবে কিনা ভাবছিলাম, বাট আলহামদুলিল্লাহ এখনো কোনো শরীর তেমন খারাপ হয়নি যে আমার আর কি তো আপনাদের কাছে আসতে পারবো না এমন কোনো কিছু হওয়ার। তো আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি আপনাদের কাছে এবং গল্প করছি, আড্ডা দিচ্ছি, দিব এবং একটু কম কথা বলবো আর কি, এই ঠিক আছে। আমার মনে হয় যারা আমাকে শুনছেন বা যারা আমাকে ভালোবাসেন, প্রতিদিন আমার জন্য অনেক অপেক্ষা করেন, মন খারাপ করবেন না, একটু অসুস্থ তো তাই আর কি কথাটা কম বলার চেষ্টা করবো আর কি। ঠান্ডা ঠান্ডা লাগার মতো যেমন হয় না সর্দি, ঠিক তেমন একটু হচ্ছে আর কি, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তো কিন্তু কোনো ব্যাপার না। আমি যেই লেভেলের গলা ভাঙা নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, আমি মানে মর্নিং মেক শো করেছি, সেটার কাছে এটা কিছুই না, তাই না? যাই হোক, দোয়া করবেন আমার জন্য অনেক বেশি বেশি করে, যেন আমি সুস্থ হয়ে যাই। আর কার কার আমার মতো এরকম সিজনাল অসুস্থতা কাজ করে বা জ্বর চলে আসে বা এই যে ওয়েদার চেঞ্জের সময় জ্বর চলে আসে, যদিও এখন বর্তমানে যে জ্বরটা আসে সেটা কিন্তু একদমই ভালো না, কারণ বেশিরভাগ জ্বর বমি বা পেট ব্যথা বা অসুস্থ লাগা ব্যাপারটা আসে হচ্ছে ডেঙ্গু থেকে, তাই আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অ্যান্ড সবসময় চেষ্টা করবেন নিজেকে প্রোটেক্টেড রাখার, আই মিন মশা বা যেখানে একটু মনে হবে যে রাত হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে গেছে, ঠিক তার আগের মুহূর্তেই আপনি হচ্ছে নিজেকে সেফ বা প্রোটেক্ট করার চেষ্টা করতে পারেন। আপনার যারা বাচ্চারা আছে, বাচ্চারা কিন্তু আসলে এক জায়গায় বসে থাকে না, তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছুটোছুটি করে, তো বাচ্চাদের জন্য আপনি ওরোমাস ইউজ করতে পারেন বা সাথে অলওয়েজ একটা মশার স্প্রে রাখতে পারেন। অলওয়েজ কয়েলটা আমি ইউজ করতে বলবো না, কারণ কয়েলটা অনেক বেশি ক্ষতি করে। মশার মারার যে কোনো ওষুধই আর কি কেমিক্যাল যুক্ত, সো এটা ক্ষতিই করে, কিন্তু তারপরও আর কিছু করার নেই, আমাদের তো একটা না একটা প্রতিকার তো করতেই হবে, তাই না? তো এটা ইউজ করতে পারেন, ডেঙ্গু যেন কোনোভাবেই আপনার নাগাল না পায় সেটা খেয়াল রাখবেন এবং আশেপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন এবং নিজের চারপাশের পরিবেশটা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, পানি জমে থাকলে সেটা অবশ্যই ক্লিন করে ফেলবেন। ওকে, তো চলুন শুরু করি মর্নিং মাইক। সোনাবন্দের গায়ে এই গানটি শুনবো, তানজিল মিসবার, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামাত্তাম।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মর্নিং মাইক।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আজকে বলেছি যে একটু কম কম কথা বলবো, কারণ আমার আজকে একটু শরীরটা খারাপ। তো চেষ্টা করব আপনাদের সাথে গল্প আড্ডা পুরো একদম মানে জম্পেশ করার জন্য, এবং পুরোপুরি একদম কি বলে যেটাকে প্রতিদিন যেভাবে করি আর কি সেটাই করার চেষ্টা করব। তবে একটু একটু কম কম কথা বলারই মানে চেষ্টা করব, কারণ যেহেতু বুঝতে পারছেন সর্দি কাশি বা ঠান্ডা গলা ব্যথা, কিন্তু যত আপনি কথা বলবেন যত আপনি অ্যাক্টিভিটি করবেন তত আপনার এনার্জিটা ডাউন হতে থাকে, তাই না? আমি মাত্রই মেডিসিন নিয়েছি, আই থিঙ্ক আমার এনার্জি চলে আসবে 11টার মধ্যে কি একটু পরেই আই থিঙ্ক চলে আসবে। সো আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। অলরেডি মর্নিং মাইকের পোস্ট আপলোড হয়ে গেছে, চাইলে কমেন্ট করতে পারেন এখনই, আর লাইক শেয়ার করে দেবেন অবশ্যই, এবং অবশ্যই আমাকে মেনশন করতে পারেন, আমার পেজ মেনশন করতে পারেন। যারা যারা অনেকেই আছে আমাকে কমেন্টের মধ্যে আমাকে খোঁজেন বা আমাকে আমার আইডি জানতে চান, তাদেরকে বলবো তারা কিন্তু চাইলে আমার পার্সোনাল যে ফেসবুক পেজ আছে সেটা আপনারা চাইলে ফলো করতে পারেন বা সেখানে লাইক দিতে পারেন বা ফলো দিতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস TANHANESS, ওকে, আমার পার্সোনাল যেটা। আর ঢাকা FM এর ফেসবুক পেজ অ্যাড্রেস, ঢাকা FM ফেসবুক পেজ অ্যাড্রেস www.facebook.com/ILoveDhakaFM। ওকে, চলুন আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আরো একটা ইনফরমেশন শেয়ার করে দেই। আমি সীমাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কলটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTর অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আই থিঙ্ক আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন এবং এই সার্ভিসটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, এবং আমি তো এই সার্ভিসটি অনেক দিন ধরে ইউজ করছি তো ভালোই, আমার কাছে খুব ফিডব্যাক হিসেবে খুবই ভালো একটা ফিডব্যাক দিব এবং রিভিউ খুব ভালোই দিব। তো চলুন এরপরে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আরও একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরব একটু পরে। সো স্টে টিউনড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আজকে হচ্ছে সোমবার এবং একদম সপ্তাহের মাঝামাঝি একটা দিন, আর খুব তাড়াতাড়ি মনে হয় যেমন সময়গুলো চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, শীত তো প্রায় চলেই আসছে, তাই না? মানে চলে মানে আসবে আসবে একটা ভাব, আর এই আসবে আসবে ভাবের মধ্যে আমার ঠান্ডা জ্বর সর্দিও আসবে আসবে ভাব করছে আর কি। যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আমি সুস্থ হয়ে যাই। আর আপনারাও সবাই অবশ্যই সেফ থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজের টেক কেয়ার করবেন, যত্ন নেবেন, স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন, বেশি ঠান্ডা পানি বা ঠান্ডা জাতীয় খাবার এখন একটু বন্ধ রাখুন, কারণ যেহেতু সিজনাল চেঞ্জ এবং এই সিজনাল চেঞ্জে সিজনাল সিকনেসটাও কিন্তু বেশি থাকে, তাই না? এবং বাচ্চাদেরকে অবশ্যই একটু সেফ রাখার চেষ্টা করবেন, এবং বিশেষ করে মশা থেকে একটু মানে কি বলে একটু সেফ রাখার চেষ্টা করবেন, কিন্তু বর্তমানে ডেঙ্গুর মানে ব্যাপারটা কিন্তু অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, তাই না? তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের কমেন্ট এবং SMS অপশন। অনেকে আমাকে SMS করছেন, কমেন্ট করছেন, মেসেজ করছেন, ভাবলাম যে এবার একটু SMS কমেন্ট পড়া যাক। অনেকে রিকোয়েস্ট করছেন গানের, গানের রিকোয়েস্ট আমি তখনই প্লে করব যখন আমার আগে যারা গান যেইসব গান রিকোয়েস্ট করেছে সেগুলোর মাঝে যদি আমি সুযোগ পাই তাহলে আপনাদের সেই রিকোয়েস্টের গান দুই একটা হয়তো প্লে করা হবে। কারণ এখন যেই গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন, মানে প্লে লিস্টে যেই গানগুলো বাজছে সেগুলো কিন্তু আপনাদেরই রিকোয়েস্টের গান, আমার অডিয়েন্সের এই ভালোবাসার রিকোয়েস্টের গান, তাই আমি একেবারে সেটাকে বাদ দিয়ে আর একটা গান বসাতে পারছি না। ওকে, একটু কনসিডার করবেন। এবং আমার মনে হয় যে আমি যেই গানগুলো প্লে করছি আমার প্লে লিস্টে, প্রত্যেকটা গান অসম্ভব সুন্দর এবং আপনাদেরকে ডেডিকেট করে প্লে করছি এবং আমার খুবই পছন্দের গান, তো আশা করি আপনারা এনজয় করতে পারছেন। ফেসবুকে একটা পোস্ট করেছি আমার মর্নিং মাইকের এবং সেখানে আমি ক্যাপশন দিয়েছি, ঋতু বদলাচ্ছে, আবহাওয়া বদলাচ্ছে, আর সেই সঙ্গে শরীরটাও যেন একটু বেশি ভোগাচ্ছে, কখনো সর্দি কাশি, কখনো জ্বর জ্বর ভাব, আবার কখনো আলসেমিতে বিছানা ছাড়তে ইচ্ছে করে না। বলুন তো কার কার আমার মতো সিজনাল সিকনেস কাজ করে? আপনারাও কি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীর খারাপ করার অভ্যাস আছে? কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখি এই পোস্টে কমেন্টে কে কি আমার সাথে একমত কিনা বা কে কি করছে বা কি কমেন্ট করেছে সেটা একটু দেখে আসি। ওকে, আপনারা কিন্তু আমার পোস্ট বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন। ওকে, হাবিবুল্লাহ মাহি, আসসালামু আলাইকুম আপু, আমি রংপুর থেকে হাবিবুল্লাহ মাহি। আমাদের স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, আমার জন্য দোয়া করবেন। ওকে, ঠিক আছে, দোয়া করবো। ইনশাল্লাহ আপনার পরীক্ষা অনেক বেশি ভালো হবে এবং মানে সুস্থভাবে, স্বাভাবিকভাবে এবং সুন্দরভাবে ভালো রেজাল্ট করবেন, এটাই আসলে আশা করি। ওকে, অমৃত বোস, কলকাতা ইন্ডিয়া, শুভ সকাল, শুভ সকাল। সোহেল মাসুদ, শুভ কামনা, গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন, মেসেজ করছেন এবং আমার সাথে আছেন। আমি এবার চলে যাব SMS-এ। আচ্ছা, SMS-এর অপশন কিন্তু ওপেন আছে, হয়তো অনেকের কাছে মেসেজ যাবে যে মেসেজ সেন্ড হয়নি, কিন্তু SMS কিন্তু আমার কাছে চলে আসবে। ওকে, নো প্রবলেম, এটা কোনো মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে SMS বোধ হয় যায়নি বা এটা চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, আমি এবার একটু দেখব হোয়াটসঅ্যাপে কে কে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে একটু দেখব। আচ্ছা, এর মধ্যে একটু বলে দিই, আজকের ওয়েদার কিন্তু আমি 30 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি, মানে বলা যায় সানি ওয়েদার, মানে একদম রোদ। আজকে অনেক সকাল থেকে রোদ উঠে গেছে, আসলে একদম সকালবেলা আমি কিন্তু হালকা কুয়াশা পাই, এই কয়েকদিন পেয়েছি, কিন্তু আজকে কিন্তু একদম সকাল থেকে প্রচুর রোদ ছিল, বাইরে প্রচণ্ড গরমও আছে, আর এই গরম ঠান্ডা, গরম ঠান্ডার কারণে কিন্তু জ্বর ঠান্ডা সর্দি লাগছে সবার। সো আশা করি সবাই ব্যাপারগুলো একটু ব্যাপারগুলো মেনে তারপর বুঝে তারপর চলাচল করবেন। ওকে, তো ওকে, আমার SMS আসা শুরু হয়ে গেছে। ওয়াও, ওকে, আমি একটু দেখি কে কে SMS করেছেন। আপু, অরিজিৎ সিং এর একটি গান প্লে করো তো। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, গান যদি চেষ্টা করছি যদি প্লে করা সম্ভব হয় তাহলে আমি প্লে করে দিব। ওকে, আচ্ছা, এরপর আমাকে SMS করেছেন, হাই, আমি রাতুল রংপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ রাতুল, রংপুর থেকে, রংপুরের ওয়েদার এখন কেমন? আমি যেটা শুনেছি যে রংপুরের দিকে অলরেডি ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা শীত শীত পড়ে গেছে, তো কেমন এখন? কি শীত পুরোপুরি পড়েছে নাকি এখনো হালকা হালকা ঠান্ডা, এবং কি চলছে সবকিছু জানাতে থাকুন, এস এম এস করতে থাকুন। আমি এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে। স্টে টিউনড।
0: স্যার আসবো?
2: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bh। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাইক। ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। একটা মিষ্টি রোদ উঠেছে বাইরে, যদিও মিষ্টি লাগছে বাইরের, ভিতর থেকে দেখতে আসলে মিষ্টি লাগে, বাইরে যাওয়ার পর প্রচন্ড গরম লাগে। যাই হোক, সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে, যারা আছেন এই মুহূর্তে এবং শুনছেন আমাকে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আরো একবার এসএমএস এবং মেসেজ কমেন্ট অপশনে ঢু মারা উচিত, তাই না? আপনাদের পছন্দের গানগুলো কিন্তু প্লে হচ্ছে, আশা করি গান ভালো লাগছে আপনাদের এবং এনজয় করতে পারছেন। যদি এনজয় করতে না পারেন তাহলেও কিছু করার নেই। আমার মনে হয় না যে কেউ এমন আছে যে গানগুলো এনজয় করছে না, কারণ সকালের গানগুলো এমন ভাবে সেট করা হয় যেগুলোতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে একদম। তো চলুন আমরা মেসেজে চলে যাই। অনেক মেসেজ চলে এসেছে, ও মাই গড, আমি জানি না সব মেসেজ পড়তে পারবো কিনা, কারণ আমি বলেছি যে আজকে কিন্তু আমি কথা একটু কম বলবো, আমি একটু অসুস্থ, তাই একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছি, তো একটু কনসিডার করবেন আমাকে, ওকে? মিষ্টি আপু, আমার ফোনে কি জানো হয়েছে, মেসেজ দিলে যায় না, একটা সময় হলে যায়, না হলে যায় না, কি করবো মিষ্টি আপু? না, মেসেজ তো এসেছে, আর আমি একটু আগে বলছিলাম যে অনেকের কাছে হয়তো ফোনে এসএমএস যেতে পারে যে মেসেজ সেন্ড হয়নি, কিন্তু মেসেজ টাইম মতো চলে আসবে আমার কাছে, নো প্রবলেম, ওকে? টেনশন করার কোনো কারণ নেই। টু ইউর গুড হেলথ তানহা, স্বপ্নিল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনার 12 ঘন্টা দেরি হয়েছে, এর জন্য আমার মন খারাপ, আপনাকে আজ ছুটি দিলাম, ধন্যবাদ আপু। মর্নিং মাইক ঢাকা এফএম 90.4, আপু একটা শোনাবেন, আমার গায়ে আগুন দিয়ে প্রীত করো কার সাথে, ফারুক। আচ্ছা, ধন্যবাদ ফারুক কম এসএমএস করার জন্য, 12 ঘন্টা দেরি করিনি আমি, প্রায় 24 ঘন্টার মতো দেরি করেছি, 24 ঘন্টা থেকে একটু কম হতে পারে, মানে সেই গতকাল এসেছি আবার আজকে এসেছি। যাই হোক, গান প্লে করার চেষ্টা করব, যদি আমি সুযোগ পাই গানের যে প্লেলিস্ট আছে তার মাঝে আমি চেষ্টা করবো প্লে করার দেওয়ার জন্য, যদি ভোল্ট থাকে আমার, ওকে? তুমি তো জান্নাত মেরি গানটি শোনাও আপু প্লিজ, মিলন খান। ওকে, ঠিক আছে, চেষ্টা করব, থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য। হাই তানহা আপু, শুভ সকাল, আমি রংপুর থেকে সোনালী বলছি, বুকের মাঝে প্রেমের নদী চলতে চলতে চলে না, এই গানটি প্লে করে দিবেন, ওকে? ঠিক আছে, চেষ্টা করব, ধন্যবাদ এসএমএস করার জন্য এবং আমার সাথে থাকার জন্য এবং গানের রিকোয়েস্ট করার জন্য। হাই তানহা আপু, শুভ সকাল, কেমন আছো তুমি বলো? আমার জ্বর কাশি মাথা ব্যথা অনেক দিন থেকে, জ্বর তবু সাথে আছি আমি সানিম, সানিমেরও জ্বর এসেছে, মাথা ব্যথা ঠান্ডা। আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন কি? মেডিসিন খেতে হবে আমার মনে হয় যে, এখনকার জ্বরে একটু অ্যান্টিবায়োটিক না খেলে আর কি কমতেই চায় না কোনোভাবে, তো একটু কাইন্ডলি ডক্টর দেখিয়ে তার মেডিসিন খেয়ে নেবেন, ওকে? আপু সময় পেলে মানমেরা গানটা প্লে করবে, ওকে? ধন্যবাদ এসএমএস করার জন্য। কে এটা? আচ্ছা, আবদুল্লাহ আল মুইদ রংপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আসসালামু আলাইকুম তানহা আপু, আমি ঢাকা ওয়াসা কদমতলি থেকে আলামিন বলছি, আমারও হালকা জ্বর ঠান্ডা গলে ব্যথা করছে, দোয়া করবেন আমি যদি শীঘ্রই সুস্থ হয়ে যায়, আমিও আপনাকে বা আপনার জন্য দোয়া করি, আপনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদেরকে প্রোগ্রামে উৎসাহ দিতে পারেন, এইটা আমাদের বা আমার আমার আন্তরিকতায় শুভকামনা রইল। আর এত কোন ভুল ত্রুটি থাকলে দয়া করে আমাকে ক্ষমা চাইবেন, না কিসের ভুল ত্রুটি, কোনো ভুল ত্রুটি নেই আলামিন, অনেক ধন্যবাদ এবং ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এবং ইনশাল্লাহ আমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আর আমরা আবারও একসাথে পুরো দমে হচ্ছে আবার একসাথে আমরা মর্নিং মাইকে জয়েন হব, ওকে? তো এই মুহূর্তে আর একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, আপনারা এসএমএস কমেন্ট করতে থাকুন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM, ওকে? তো চলুন এই মুহূর্তে বিরতিতে যাই এবং গান শুনে আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণের সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং ম্যাক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আর এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব একটা মজার ইন্টারেস্টিং একটা গল্প। অষ্টম শ্রেণীতে পড়ার সময় মায়ের হাত ধরে প্রথম থিয়েটারের সঙ্গে পরিচয়। আরশীনগরের একটি অভিনয় কর্মশালার মাধ্যমে সেই যাত্রা শুরু। অষ্টম শ্রেণীতে প্রথমবার সিদ্ধার্থ নাটকে কাজ করি। এছাড়া 9 বছর ধরে নিয়মিত নাচ করছি। মা বাবাই নাচের সঙ্গে যুক্ত করেন। বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনের পর দিন, কখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করেছি। প্রথমবার মঞ্চে নাচার অভিজ্ঞতা সব মিলিয়ে নাচই যেন আমাকে বিকশিত হতে সাহায্য করেছে। 2023 সালের কত্থক নৃত্যে খ বিভাগে প্রথমবারের মতো গোল্ড মেডেল পাই। সত্যি বলতে, হঠাৎ বৃষ্টির মতো মাইল ফলক সিনেমাকে চাপ মনে করিনি, বরং দর্শক হঠাৎ বৃষ্টিকে যেভাবে দেখেছেন, যেভাবে অনুভব করেছেন, সেই জায়গাটা মাথায় রেখে নতুন করে দীপাকে বোঝার চেষ্টা করেছি। দীপা অতীতকে হুবহু ফিরিয়ে আনতে আসেনি। সময়ের সঙ্গে মানুষের আবেগ যেমন বদলায়, দীপা সেই পরিবর্তনেরই প্রতিচ্ছবি। সেই দুই সময়ের মধ্যে একটা সেতু তৈরি করার সুযোগ পাওয়া এবং অনেক মানুষের প্রিয় একটি গল্পে নিজের অনুভূতি যোগ করতে পারা আমার কাছে দারুণ প্রাপ্তি। এই কথাগুলো বলেছেন বর্তমানে নতুন করে যেই রিমেক হয়েছে হঠাৎ বৃষ্টি, মানে আবার হঠাৎ বৃষ্টি, 28 বছর পর, সেই সিনেমায় যেই দীপার চরিত্রে অভিনয় করছেন, মানে নতুন করে যে দীপার চরিত্রে অভিনয় করছেন রাদিফা নারমিন, সে এই কথাগুলো বলেছে। তো তার একটা, মানে কি বলে, ইন্টারভিউতে সে এই জিনিসগুলো শেয়ার করতে পেরেছেন। এছাড়াও তিনি আরও কিছু জিনিস শেয়ার করেছেন, যেমন আরশীনগর থিয়েটারের সিদ্ধার্থ আর স্পর্ধার গোলমাথা আর চোখা মাথা আমার অভিনয়ের ভিত্তি গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ছিল। রেজা আরিফ স্যার, সৈয়দ জামিল আহমেদ স্যার, মহসিনা ম্যাডাম ও আমার পরিচালকদের কাছ থেকে থিয়েটারের কৌশল, শরীরী অভিব্যক্তি ও মঞ্চে উপস্থিতির অনেক কিছু শিখেছি। থিয়েটার থেকে সিনেমায় আসা সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। দুলির মতো একটি চরিত্রে কাজ করা আমার জন্য অনেক বড় সুযোগ। চরিত্রটার প্রস্তুতি শুরু হয়েছিল তানভীর মোকাম্মেল স্যার ও চিত্রলেখা গুহ ম্যামের গ্রুমিং সেশনের মাধ্যমে। তাদের সহযোগিতা ছাড়া এত জটিল একটা চরিত্র গড়ে তোলা সম্ভব হতো না। দুলিকে সঠিকভাবে পর্দায় আনার জন্য আমাকে ঢাকা ছেড়ে 10 দিন গ্রামীণ পরিবেশে থাকতে হয়েছিল। আজকের যুগে দাঁড়িয়ে 100 বছর আগের একজন গ্রাম্য তরুণীর জীবনযাত্রা, তার মানসিক টানাপোড়েন আর ব্যক্তিত্ব অনুধাবন করাটা সহজ ছিল না। কারণ এই অভিনেত্রী শুধু যে আবার হঠাৎ বৃষ্টিতে অভিনয় করেছেন তা কিন্তু না, তিনি আরো একটি সিনেমায় অভিনয় করেছেন, সেই সিনেমার নাম ছিল সজন বাদিয়ার ঘাট। তো সেই এক্সপিরিয়েন্সটাও তিনি শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আপনাদের কি মতামত তার এই এক্সপিরিয়েন্স এবং তার এই ইন্টারভিউর গল্প শুনে কেমন লাগলো সেটা জানিয়ে দিতে থাকুন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এই মুহূর্তে আরও একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।

0: You're listening to Taka FM 90.4.
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো, লেটস গো, নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

আজকের মর্নিং মাইক আমি এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক সকাল 8টা বাজে আবার হাজির হয়ে যাব, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও ছিলাম, অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি এবং বলেছি আজকে যে প্রথমেই যে কম কম কথা বলবো, কারণ আজকে একটু অসুস্থ। এবং দোয়া করবেন সবাই আমার জন্য, আগামীকাল থেকে যেন আবার পুরো দমে শুরু করতে পারি মর্নিং মাইক এবং আপনাদের সাথে পুরো দমে আড্ডা, মজা, গল্প, গসিপ, SMS পড়া, সবকিছু, মানে সবকিছু যেন আবার সেই আগের মতো করে করতে পারি, খুব এনার্জেটিক ভাবে, খুব অ্যাক্টিভলি। ওকে, তো যারা যারা আমাকে শুনেছেন আজকে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার সাথে ছিলেন তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য ওয়েট করবেন, আমাকে মিস করবেন, আমার জন্য দোয়া করবেন এবং ঢাকা FM 90.4 শুনতে থাকবেন। আজকের মতো এখানেই বাই বাই। সো রেডি রেডি, মানে আপনারা রেডি থাকবেন যেন আগামীকাল আমি আবারও একদম যেইভাবে সকালবেলা যেই যেই মানে কি বলে একটা যে এনার্জি নিয়ে আমি শুরু করি, সেই এনার্জিটা নিয়ে যেন শুরু করতে পারি, সেইটা নিয়ে ছেঁড়ার জন্য রেডি থাকতে হবে। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 92.4

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.1। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আরজে হাসিফ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM.

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি, অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: বাইজা বুইজা তামা তামা উঠাছেন তো মগর কি উল্টাছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে
1: লিয়ে লিখে রে দিল দিয়া ফিল করেন দেখবেন 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: you falling for?
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

दोस्तों लोग, दोस्तों का दोस्त, यारों का यार, आरजी रिदम इज हियर। ओके लिसनर्स, गरम गरम এই দুপুর বেলা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি রিদম হাজির হয়ে গেলাম। আজ সোমবার দুপুর 2টা বেজে গেছে। হ্যাঁ, সোমবার থেকে বুধবার সবাই জানেন দুপুরের সময়টা কিন্তু আমি থাকি উইথ মেড ডে ফিলস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। সো লিসনার্স, হাজির হয়ে গেছি। বাইরের ওয়েদারটা খুব সুন্দর। আমি বললাম যে গরম দুপুর হলেও আজকে কিন্তু আমাদের সূর্য মামার যে তাপটা খুবই খুবই মিষ্টি একটা তাপ। আমি এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, রোদ নিচ্ছিলাম আর কি। সো আমার কাছে মনে হলো যে না, রোদটা আজকে তেমন বেশি তাপ নেই, খুব মিষ্টি একটা রোদ বলা চলে। সো এই মিষ্টি দুপুরে, মিষ্টি রোদ ঘেরা এই দুপুরবেলা সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমাদের এই দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে সময়টা, সবার সাথে আজকে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, বিভিন্ন ইন্টারেস্টিং ব্যাপার আছে যেগুলো নিয়ে গল্প করবো আজকে অবশ্যই। সো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর শুরুর মুহূর্তে আমি রিদম একটু বলে দিতে চাই যে বন্ধুরা, আপনারাও কিন্তু খুব ইজিলি এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই শুনছেন না কেন বা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকেই শুনছেন না কেন, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আপনার যে কোনো মনের কথা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারবেন। যেমন আমি যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকে অলরেডি একটা পোস্ট করা হয়ে গেছে যে একবার যদি পুরো পৃথিবীটাকে থামিয়ে দিতে পারতেন তাহলে সবার আগে কি করতেন। হ্যাঁ, পৃথিবীটাকে যদি একবার থামিয়ে দিতে পারতেন তাহলে সবার আগে কি করতেন। অবশ্যই মজার মজার উত্তর আছে আপনাদের নিশ্চয়ই। সো কার মাথায় কি উত্তর আসছে, কি মনে চলছে, সেটা অবশ্যই আমাকে জানাতে পারবেন। আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন রিদমকে। অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলে আল্লাহ সাপাত কসম খুদা কি আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি। সো সেখানে কমেন্ট করতে পারবেন, কমেন্ট করলেই আমি আপনাকে পাবো। তাছাড়া আমাদের নাম্বারে লিখতে পারবেন 01841904904। ঠিক একই নম্বরে কিন্তু বন্ধু হোয়াটসঅ্যাপ আছে। সো যারা হোয়াটসঅ্যাপে লিখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আর তাছাড়া আমি আরও একটু বলে দিব, আমাদের অফিসিয়াল একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে ঢাকা এফ এম 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশ না ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু শুনতে পারবেন আমাদেরকে। সো আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন, যুক্ত হয়ে গেছেন আমার সাথে, মেসেজ করে জানিয়ে দিবেন, ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসবেন। আমি অলরেডি দেখতে পাচ্ছি নাম্বারে কিন্তু অনেকেই চলে এসেছে। যিনি আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমার সাথে কিন্তু আমাদের হালিমা যুক্ত হয়ে গেছে, জান্নাতুল হীরা চলে এসেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবার সাথেই কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। তবে এই যে রৌদ্র ঘেরা একটা দুপুর, এই দুপুরটাকে কিন্তু আমরা একটা গান দিয়ে আমরা ওয়েলকাম করতে পারি, কি বলেন? আর যেহেতু রোয়েদি আছে বাহিরে, রোয়েদের গান শুনলে কেমন হয়? লিসেনার্স, মেজবাউর রহমান সুমনের করা রোয়েদি আইলা গাজুরাইতে, খুব সুন্দর একটা গান, আমার পছন্দের গান, সবাই জানেন। তো আমার মনে হয় গানটা দিয়ে কিন্তু আজকের এই ইন্টারেস্টিং দুপুরটাকে আমরা আরও বেশি ইন্টারেস্টিং করতে পারি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে যুক্ত থাকবেন, থাকবেন মিড ডে ফিলসের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফ এম 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Field.
1: Hello, my beloved sweethearts. Shabai ki aarek brashakot janachi. Apna the previous station, Dhaka FM 90.4. Listeners, midday field ni hajir hoye gechi barabar 2ta baji. Dekhte dekhte kintu amader adhya kintu jomjomat hoye utheche. Shomoy kintu khub joldi chole jacche. Okay. So, shabai ki ami shagoto janachi. Abaro asha korchi shabai jukto hoye gechen ekhon porjonto. And jemonta bolchilam je khub sundor ekta weather ajke. Mane gorom thakleo rod thakleo ekta thake na je mishti rod. বা আসলে আমরা শীত যখন আসে একটা সিজন যখন চেঞ্জ হয় আমরা কিন্তু আসলে ওই ব্যাপারটা খুব সুন্দরভাবে ফিল করতে পারি অ্যাজ বাংলাদেশ ছয় ঋতুর দেশ যদিও বর্তমান সময়ে আসলে ছয় ঋতু বলতে বাংলাদেশে তেমন ওয়েদারের কোনো ভরসা নেই এখন বলা চলে যে গরম বৃষ্টি শীত এই তিনটা ওয়েদারই বাংলাদেশে চলে যাই হোক আসলে বৃষ্টি গড়িয়ে টড়িয়ে এই যে এখন কিন্তু মানে একটা শীত শীত অনুভব আছে ব্যাপারটা এরকম না যে শীত চলে আসছে শীত আসতে মোটামুটি আরও হয়তো একটা লম্বা সময় আছে যদিও ঢাকা শহরের জন্য আসলে শীত বলতে কিছুই নেই তবে শীত আসতে গেলে আসার আগে পূর্বে যখন একটা ওয়েদার থাকে বা একটা এনভায়রনমেন্ট থাকে একটা মিষ্টি স্মেল পাওয়া যায় বা ওয়েদারটা খুব সফট থাকে একটা মিষ্টি ওয়েদার থাকে ব্যাপারটা কিন্তু ফিল করা যায় সো এরকম একটা ওয়েদার আশা করছি এই ওয়েদারটা আমরা এনজয় করব অ্যান্ড বর্তমানে এখন কোথায় বাংলাদেশে কোন প্রান্তে কেমন ওয়েদার সেটাও একটু জানাবেন আমাকে মেসেজ করে অবশ্যই আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ যিনি আছে আমার সাথে আর যে আচ্ছা তোমার কার কথা ভাবলে নিজের অজান্তে তাকে ভেবে এমনিতে মুখে হাসি চলে আসে আমার তো তোমার কথা ভেবে আচ্ছা আমার এরকম যদি আমি বলি যে আমার কার কথা ভাবলে নিজের অজান্তে মুখে হাসি চলে আসে সেটা হচ্ছে আমার নিজের কথাই মানে আমি যদি আমার কিছুটা সময় পেছনের কথা ভাবি রিদম কি ছিল বা রিদম কেমন ছিল রিদমের লাইফটা কেমন ছিল সেগুলো ভাবলেই মুখের মধ্যে একটা মানে অটোমেটিক একটা হাসি চলে আসে আর কি ব্যাপারগুলো খুব এনজয় করি ব্যাপারটা যে খুব খারাপভাবে নেই তা না মানে আসলেই এটা সত্যি কথা ওকে এখানে দেখতে পাচ্ছি আমার সাথে আমাদের রাত জায়গা পাখি চলে এসেছে অর্থাৎ সানিম হ্যাঁ রিদম ভাই শুভ গরম দুপুর শুভ গরম দুপুর ওকে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে কেমন আছেন ডাক্তার ও ডাক্তার ওকে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পেশেন্ট আপনি কেমন আছেন আজকে আপনার রোগ কি বলেন দেখি সেরে দেওয়া যায় কিনা কেমন আছো মিষ্টি ভাইয়া শরীর আছে তো ভালো আচ্ছা বলো তো মিষ্টি ভাইয়া কি এমন আছে যে শুধু উপরের দিকে উঠতে থাকে কখনোই নিচের দিকে নামে না লুবাইনা মোস্ট ওয়েলকাম ফার্স্ট অফ অল আর খুব জটিল একটা কোয়েশ্চেন করেছেন আই ডোন্ট নো আসলে ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে কি এমন আছে যেটা শুধু উপরের দিকে উঠতে থাকে কখনোই নিচের দিকে নামে না খুবই ভাবার বিষয় আচ্ছা আমি ভাবতে থাকি তবে এই মুহূর্তে একটু বলবো যারা আমাকে নাম্বারে লিখছেন বা হোয়াটসঅ্যাপে লিখছেন সবাইকে আরও একবার বলে দিচ্ছি যে আমাকে ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট করা ছাড়া কিন্তু পাচ্ছেন না সো কেউ যদি বলেন যে আমার মেসেজ কেন পড়ছেন না বা আমার মেসেজ কেন পড়েন না আই এম রিয়েলি সরি সো যারা লিখতে চাচ্ছেন এই মুহূর্তে চলে আসেন আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে ইমরান তুহিন আছে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে হাই হাউ আর ইউ রিদম ব্রো আলহামদুলিল্লাহ আই এম ডুইং গুড গাজীপুর শ্রীপুর থেকে ইমরান তুহিন ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমাকে আর এখানে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে অনেকে যুক্ত হয়ে গেছেন সবাইকে মোস্ট ওয়েলকাম আমি আবারও বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে যারা নাম্বারে লিখছেন তারা কষ্ট করে আমাদের ফেসবুক পেজে চলে আসেন facebook.com/ILoveDhakaFM অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে আমার পোস্ট পাবেন অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলে আমি আপনার সাথে কথা বলতে পারছি ওকে ইলমা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে দেখতে পাচ্ছি আমার সাথে রায়ান যুক্ত হয়ে গেছে রংপুর থেকে সিনহা আছে বাহ রংপুর থেকে আসলে সবসময়ই একটা ভালো প্রেশার থাকে দেখা যায় যাই হোক লিসেনার্স একটা গানে চলে যাই আপনারা ফেসবুকের কমেন্ট সেকশনে আসেন লিখতে থাকেন আমি গান শেষে খুব জলদি আবার ফিরে আসবো আমরা ইচ্ছে ঘুরি অ্যালবামের একটা গান শুনবো যে এই গানটা করেছে মূলত শিরোনামহীন ইচ্ছে ঘুরি খুব সুন্দর একটা গান এনজয় করেন ফিরে আসছি

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: KFM 90.4
1: Çağrı'daşı
0: Şabak'ta
1: Midday Feel.
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তা আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো বিলভড লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিদম আছি আপনাদের সাথে। আমরা কিন্তু প্রথম ঘন্টার প্রায় শেষ পর্যায়ে আছি, মানে 2:40 খুব জলদি সময়টা চলে গেল। আসলে এই যে 40 মিনিট গেল, এই 40 মিনিট যে কিভাবে গেল আসলে, মানে সত্যি কথা বলতে বুঝতেই পারলাম না, খুব জলদি সময় চলে যাচ্ছে। যাই হোক লিসনার্স, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে, যে যেখান থেকে শুনছেন না কেন সবাইকে মোস্ট ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। একটু বলে দিতে চাই, খুব ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন। আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ILoveThakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, কিন্তু প্রথম ঘন্টার প্রায় শেষ পর্যায়ে আছি, মানে 2:40 খুব জলদি সময়টা চলে গেল। আসলে এই যে 40 মিনিট গেল, এই 40 মিনিট যে কিভাবে গেল আসলে, মানে সত্যি কথা বলতে বুঝতেই পারলাম না, খুব জলদি সময় চলে যাচ্ছে। যাই হোক লিসনার্স, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে, যে যেখান থেকে শুনছেন না কেন সবাইকে মোস্ট ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। একটু বলে দিতে চাই, খুব ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন। আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ILoveThakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, আমার সাথে অনেকেই যুক্ত আছেন, আমি সবার সাথে কথা বলবো।

মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, আজ হচ্ছে প্রয়াত চ্যালেঞ্জারের মৃত্যুবার্ষিকী। চ্যালেঞ্জারকে কে কে চিনেন অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যালেঞ্জারের কথা যদি বলি, একটা সময় হুমায়ুন আহমেদ যখন নাটক বানাতেন বা হচ্ছে হুমায়ুন আহমেদ যখন নাটকের কাজ করতেন, বিভিন্ন গল্প ফুটিয়ে তুলতেন, তার একজন মুখ্য ক্যারেক্টার ছিল কিন্তু চ্যালেঞ্জার। আর চ্যালেঞ্জারের অ্যাক্টিং স্কিল, দ্যাট ওয়াজ রিয়েলি মাইন্ড ব্লোয়িং। খুবই ইনসেন লেভেলের অ্যাক্টিং ছিল, খুবই ইনসেন লেভেলের ডেলিভারি দিত। অ্যান্ড ট্রাস্ট মি অর নট, আমি যদি আমার কথা বলি, আমি যখন হুমায়ুন আহমেদের কোনো নাটক দেখি বা আগে যখন দেখতাম, আমি রাতের বেলা স্বপ্নে দেখতাম আমি হুমায়ুন আহমেদের সেই নাটকের ভেতরে আছি। মানে লাইক দেখা গেছে আমি হচ্ছে নুয়াশপল্লিতেই তো মোটামুটি হুমায়ুন আহমেদের সব শুটিং করা হতো, সো দেখা যেত আমি নুয়াশপল্লিতে হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি। এতটাই রিয়েল তাদের অ্যাক্টিং ছিল বা এতটাই ইনসেন লেভেলে তারা ডেলিভারি করত। সো চ্যালেঞ্জারের আজকে মৃত্যুবার্ষিকী। চ্যালেঞ্জারের কথা যদি বলি, সে সবসময় একজন বেস্ট অ্যাক্টর ছিলেন, অ্যান্ড আমার কাছে হয়তো বা চ্যালেঞ্জার সবসময় একজন বেস্ট অ্যাক্টর হয়েই থাকবেন। তার যে কিছু ক্যারেক্টার ছিল, যেমন একটা ক্যারেক্টার ছিল যেটা হচ্ছে উড়ে যায় বকপক্ষী, সেখানে সে একটা পর্যায়ে হচ্ছে পাগল হয়ে যায়, তার নাম ছিল দোতারা চাচা। সে হচ্ছে জঙ্গলে বসে দোতারা বাজাতো, তার ভাষ্য মতে জিনের বাচ্চা তার গান শুনতে আসতো বা সে দোতারার সাউন্ড শুনতে আসতো, সে একটা সময় পাগল হয়ে যায়। অ্যান্ড তার এখানে একটা ডায়লগ ছিল, লাইক পুষ্প ছিল, তো পুষ্প ছিল সাউন্ড, সো পুষ্পকে ডাকতো, পুষ্প, ও পুষ্প, পুষ্প বৈদিশ রে বলে পুলিশে ধরে লয়ে গেছে। ও দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। তার প্রতিটা ক্যারেক্টার, কোনো কোনো সময় দেখা যেত সে চেয়ারম্যান, কোনো কোনো সময় দেখা যেত সে মেম্বার, আবার কখনো কখনো সে পাগলের বেশে, আবার সে কখনো ভদ্র বেশে, খুবই খুবই ভালো একজন অ্যাক্টর ছিল। আচ্ছা, যাই হোক, আসলে চ্যালেঞ্জারের কথা বললে কখনোই শেষ হবে না, উনি একজন খুবই গুণী ব্যক্তি। আচ্ছা, আমার সাথে কমেন্ট সেকশনের দিকে দেখতে পাচ্ছি রাব্বি রাজ আছেন, 90.4 এ লাভগুরু কখন আসে আর কোন দিন আসে। ওকে, লাভগুরুকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রতি রবিবারে রাত 11টা বাজে, সরি রবিবার বলছি কেন, প্রতি বৃহস্পতিবার রাত 11টা বাজে, ভালোবাসার বাংলাদেশ, সেখানে আপনি হচ্ছে গুরুকে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা যুক্ত হয়ে গেছে। সাউদা খুবই স্ট্রেট ফরওয়ার্ড আজকে কমেন্ট করেছে, দেখা যাচ্ছে আজকে কোনো ফর্মালিটিস ছাড়া ডিরেক্ট কথা বলবো, কেমন আছেন জিজ্ঞেস করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। হোপফুলি ভালোই আছেন। হ্যাঁ সাউদা, আলহামদুলিল্লাহ যতটুকু দোয়া করেছেন ঠিক ততটুকুই ভালো আছি। আচ্ছা, কালকে তো বললেন না আপনার এসএসসি ব্যাচ কত। ওকে, নাইস কোয়েশ্চেন। আমার এসএসসি ব্যাচ হচ্ছে 2017। হ্যাঁ রাইট, 17। ওকে, আশা করছি অ্যান্সার পেয়ে গেছেন সাউদা। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আমাদের আরিশা রংপুর থেকে। ওকে, নতুন লিসেনার মোস্ট প্রবলি, আজ ফার্স্ট কমেন্ট করলাম, মোস্ট ওয়েলকাম আরিশা, আপনার নামটা বেশ সুন্দর আরিশা। চট্টগ্রাম থেকে নিঝুম যুক্ত আছে আমার সাথে, আলহামদুলিল্লাহ ডুইং গুড। ওকে, ঢাকায় রোদ কেমন জানি না, তবে রংপুরের রোদের এত তেজ যে ডিম অমলেট হয়ে যাবে। মোহিত রংপুর থেকে, ওকে বুঝতে পারছি, তার মানে রংপুরে আজ বেশ গরম। ওকে, আমার সাথে আফরিন যুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের, আজকের দিনটা একটু অন্যরকম এখন মনে হলো আমার, এরকম মনে হলো আমার, কারণ ঘুম ভালো হয়েছে। রিদম ভুদাদা, শুয়ে আছি আর তোমাকে শুনছি। আফরিন মোস্ট ওয়েলকাম। আফরিনের গতকালকে বার্থডে ছিল, সো আফরিন বার্থডে কেমন গেল অবশ্যই জানাবেন আমাকে মেসেজ করে। আর লিসেনার্স, এই মুহূর্তে যারা শুনছেন আমাদের ফেসবুক, ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন, যা বলার আছে একদম যা বলতে চান সব ফেসবুকের কমেন্ট সেকশনে মোস্ট ওয়েলকাম। আমাদের সাথে মালয়েশিয়া থেকে কিন্তু জুয়েল ভাই যুক্ত হয়ে গেছে, জুয়েল ভাই মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ওকে, সবার সাথে কথা হবে, সবার সাথেই আড্ডা হবে, তবে কিছু কিছু মুহূর্তে একটা ব্যাপার ভাবি, সেটা হচ্ছে মানুষ চেনা কিন্তু অনেক বড় একটা দায়, রাইট? হ্যাঁ লিজেনার্স, আমরা একটা গানে চলে যাব, মোহিনীর ঘোড়াগুলির করা, যেটা হচ্ছে ঝরা সময়ের গান অ্যালবামের, মানুষ চেনা দায়। বাড়লে বয়স মানুষ চেনা যায়, আহা খুব সুন্দর একটা গান। এই গানটা, গানের কথাগুলো কিন্তু খুব হিট করে, একদম ব্রেইনে গিয়ে হিট করে, হার্টের মধ্যে হিট করে। ওকে, সো আমরা গানে চলে যাই, আশা করছি গানটা এনজয় করবেন। আমি পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন দিদমের সাথে, থাকবেন মিড ডে ফেজের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: কারজনে করি না মায়া, দিল না সে দিল না, মনে মায়া ছিল।

0: love you.
1: X Nation, X Station.
2: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Midday. Midday Feels.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসগুলোতে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করতে পারবেন এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। সেকেন্ড আওয়ারে চলে এসেছি, 3:01। সেকেন্ড আওয়ারের শুরুর এই মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। ওকে লিসনার্স, আমি সরাসরি এই মুহূর্তে আমার মনে একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসা উচিত। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা যুক্ত আছে। আচ্ছা সাউদা, খুব ইন্টারেস্টিং একটা একটা আবদার করেছে। সে আরজেদের বিয়ে খেতে চাচ্ছে। মানে আমাদের বিয়ে খেতে চাচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে, সে কোনো একজনের বিয়ে খেয়েছিল যেখানে একটা গেট টুগেদার হয়েছিল, সেই মজার জন্য সে আরজেদের বিয়ে চাচ্ছে। তাহলে আমি কি এই ডিসেম্বরে বিয়েটা করেই ফেলবো? এই ডিসেম্বরে যদি বিয়েটা করি তাহলে কিন্তু সাউদার ড্রিমটা একদিক দিয়ে পূরণ হয়, ফুলফিল হয়, সাউদা একটা বিয়ে শাদী খেতে পারলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি নুসরাত জাহান আছে, আসসালামু আলাইকুম, চলে এলাম রংপুর থেকে। নুসরাত জাহান, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা আছে। সাউদা লিখেছে, আই উইল বি ওয়েটিং ফর ইউর উইশ, বাট আই ওয়ান্ট রিমাইন্ড ইউ, লেট সি ইফ রিমেম্বার অর নট। ওকে, লেট সি, লেট সি। মেঘমণি যুক্ত হয়ে গেছে আমার সাথে রংপুর থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সিদ্রাতুল মুনতাহা আছে কমেন্ট সেকশনে, ভালোবাসা দিচ্ছে অনেকগুলো, অনেক অনেক ধন্যবাদ সিদ্রাতুল মুনতাহা। সাউদা আছে, সাউদা লিখেছে, আপনি আসার আগে আমি চিন্তা করে রাখি কত কিছু বলবো, বাট আপনি আসলে সব কিছু ভুলে যাই, এটা কেন হয়? আচ্ছা, এই ব্যাপারটা, এটা টোটালি একটা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি যে বিষয়টা নিয়ে, কোনো বিষয় নিয়ে যখন আপনি একটু বেশি চিন্তা ভাবনা করবেন, সেই বিষয়টাতে আপনার একটু জড়তা কাজ করবে, এটা স্বাভাবিক। ধরেন আপনার এক্সাম, হ্যাঁ, আপনাকে হচ্ছে একটা কোয়েশ্চেন পেপার বা অ্যান্সার পেপার দিয়ে দেওয়া হলো, বা একটা চিট কোড দিয়ে দেওয়া হলো যে তোমাকে আমি দিয়ে দিলাম, নাও এটা হচ্ছে সেম কোয়েশ্চেন এক্সামে আসবে। বাট ইউ নো ওয়ার্ড, ইউ নো ওয়ার্ড, আপনি যখন সেই বিষয়টা টোটালি কপি করেও যাবেন, আপনি সেই বিষয়টা নিয়ে অতিরিক্ত মাথা ঘামাচ্ছেন, আপনি দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে সেই মুখস্থ জিনিসটাও কিন্তু ভুলে যাচ্ছেন। এই ব্যাপারটা খুবই ইজি, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আপনি যখন একটা বিষয় নিয়ে বেশি ভাববেন বা বেশি চিন্তা করবেন, তখন দেখবেন যে আউলে যাচ্ছেন। সো আপনি হয়তোবা চিন্তা করে রাখেন, আর যখন আমি আসি তখন হয়তো কনফিউজ হয়ে যান যে কোনটা রেখে কোনটা বলবো বা কি বলবো বা বলার স্কোপ আছে কিনা, এগুলো হয়, এটা এটা টোটালি স্বাভাবিক। ওকে, ইউর গার্লফ্রেন্ড নেম ইজ নিশরাত নিশি, সিরিয়াসলি? আমার গার্লফ্রেন্ডের নাম নিশরাত নিশি আর আমি জানি না, মাই গুডনেস। ওকে, এখানে দেখতে পাচ্ছি জিনিয়া আছে, তোমার কথা তো ফেলতে পারবো না, নাম্বারে না লিখলে কথাই বলতে পারবো না, কি করব বলো? আজ প্রথম আমি উটের মাংস খেলাম, কাঁচা খেজুর আমার বড় আম্মুর বোন হজ করতে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে। লোকে বলে হজের কিছু খেয়ে কিছু চাইলে সেগুলো নাকি পাওয়া যায়, তাই আমি অনেক চেয়েছি, জানো কি চেয়েছেন জিনিয়া? বিষয়টা খুবই ইন্টারেস্টিং, কী চেয়েছেন আপনি একটু শেয়ার করেন তো আজকে আমাদের সাথে, আমরা দেখি, আমরা সবাই শুনতে চাই। ওকে, আমার সাথে আরও অনেকে যুক্ত আছেন। এদিকে দেখতে পাচ্ছি আমাদের চিরচেনা মাম্পিও হাজির হয়ে গেছে, লাঞ্চ করেছে না মাম্পি? এখনও লাঞ্চ হয়নি, আপনার অপেক্ষায় ছিলাম মাম্পি, চলে এসেছেন, এখন দেখা যাক লাঞ্চ করা যায় কিনা। যাই হোক, এই ফাঁকে একটা গান শুনে আসি। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: listening.
1: You're listening to Taka FM 90.4.
2: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কেমন আর যে হৃদম কিন্তু হাজির আছে। ওকে মাই বিলভড লিসেনার্স, আর যে হৃদম কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত, এনজয় করছেন। এবং দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টার প্রায় শেষ পর্যায়ে আছি, 3:46। আসলে সময়টার কথা কি বলবো, মানে প্রতিদিনই সময়কে নিয়ে আসলে মোটামুটি বেশ কিছু কথা বলা হয়, তবে সময়ের যেন কথা গায়েই লাগছে না এমন একটা সিচুয়েশন। মানে কথাকে আপনি যত কিছু বলেন, কথা কথার মতো এগিয়ে চলে যাচ্ছে, সে কোনো কিছুই শুনতে রাজি না। ওকে আচ্ছা, সবার সাথেই গল্প হবে, আড্ডা হবে, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি, ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অনেকে আছেন, আমাকে আবার দেখতে পাচ্ছি এখানে নাম্বারও লিখছেন। আচ্ছা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ঘুরে আসি আপাতত, একটা কি বলবো যে একটা গান নিয়ে আমরা কিন্তু ঘুরে আসতে পারি। এই যে আমি যদি বলি, ধরেন কিছু গান আছে যেমন বাংলার আমাদের মাঝখানে, যেমন কলকাতা বাংলা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয় ছিল।

আমাদের বাংলাদেশের একজন সিঙ্গার নোবেল। হ্যাঁ, নোবেলের কথা তো মোটামুটি হয়তো সবাই জানেন, মাইনুল হাসান নোবেল। সো নোবেলের আসলে লাইফটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, মানে নোবেলের লাইফটা, নোবেলের এখন পর্যন্ত যত ইনসিডেন্ট আছে লাইক, মানে নোবেল বিভিন্ন ধরনের, কিন্তু বিভিন্ন ধরনের আসলে কি বলবো, গরমিল পাকিয়ে রেখেছে। তার নামে কমপ্লেইনের অভাব নেই বা তার নামে মামলা মোকদ্দমার অভাব নেই, বাট ইউ নো ওয়াট, এই যে নোবেল এত সুন্দর গান করছে, সো এই এত সুন্দর একজন মানে গলার যেই মালিক বা একজন গায়ক, সে তার এইরকম অবস্থা কেন, এই ব্যাপারগুলো কেন? আমি আমি যদি বলি যে মানে সঙ্গীত জীবনের শুরুর দিকে যখন নোবেল মূলত গান বাজনা শুরু করে বা গানের প্রতি তার যখন ঝোঁকটা বেড়ে আসে, সে ক্যামেরার সামনে চলে আসে, সে হচ্ছে বিভিন্ন ধরনের সঙ্গীত অনুষ্ঠানগুলোতে সে হাজির হওয়া শুরু করে, মানে এইগুলোই কিন্তু আসলে একটা পর্যায়ে গিয়ে তাকে আসলে খুবই বাজে একটা সিচুয়েশনে ফেলে দেয়। 2019 সালের সারেগামার কথা যদি বলি, আমি সারেগামে অংশ নিয়েছিল, এটা মোটামুটি সবাই জানেন। সেখানে হচ্ছে যে বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, এই গানটা করেছিল, তারপর মানে বেশ কিছু ভালো ভালো গান করেছিল। সেখান থেকে কিন্তু প্রায় হচ্ছে মানে আমি যদি বলি, আমি বিশ্বাস করেন করবেন কি না, আইডন্ট নো, 40-50 লাখ টাকার মতো কিন্তু সে ইনকাম করেছে। আসলে এই যে ব্যাপারগুলো অনেক সময় হয়, দেখা যায় কি কম সময়ের মধ্যে অনেক কিছু পেয়ে ফেলা, এটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না বা অনেকে নিতে পারে না। সো সেই জায়গা থেকে হয়তো বা আসলে কোটি টাকার আছে বা এরকম একটা পর্যায়ে হয়তো বা সে নিজেকে ওইভাবে ধরে রাখতে পারেনি। আসলে নোবেলের এই যে ব্যাপারটা, আমার মনে হয় এই ব্যাপারগুলো একটু আমাদের বাংলাদেশ এই সঙ্গীত শিল্পী বা বাংলাদেশের সঙ্গীত জগৎ যেটা আছে, এখানে আমার মনে হয় এরকম ট্যালেন্টকে একটু আসলে ছাকা উচিত বা কোনো গাইডলাইন দেওয়া উচিত। আপনি একটা বিষয় খেয়াল করবেন যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে সিঙ্গার আনা হচ্ছে বা বিভিন্ন দেশ থেকে কনসার্টের ব্যবস্থা করা হচ্ছে। ওয়াই? বাংলাদেশে এত ভালো ভালো আর্টিস্ট আছে, এত ভালো ভালো সিঙ্গার আছে, আপনারা তাদেরকে নিয়ে একটু যাচাই বাছাই করেন না? আপনার নোবেলের মতো সিঙ্গার যারা আছে তাদেরকে সুস্থ করে তুলুন, তাদেরকে একটু বুঝিয়ে তুলুন বা তাদেরকে আসলে একটা পারফেক্ট পজিশনে নিয়ে আসেন, তাদের যে খারাপ ব্যাপারগুলো আছে সেগুলোকে বের করার চেষ্টা করেন। আমার মনে হয় এইভাবে কিন্তু আসলে বাংলাদেশের সিঙ্গিং যে সেক্টরটা আছে বা গানের যে সেক্টরটা আছে, এটাও কিন্তু একটা একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয় খুব বেশি শাইন করতে পারবে বা একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবে। সো আমার মনে হয় এই ব্যাপারটাতে একটু একটু আমাদের সিনিয়র যারা আছে এই সঙ্গীত লাইনে, তাদেরকে কিন্তু একটু আসলে চিন্তা ভাবনা করা উচিত। যাই হোক, আসলে গান নিয়ে এরকম কথা হতেই থাকবে, চলতেই থাকবে, আরেকটা গানে চলে যাই, আমি পরবর্তী ঘন্টায় আবার আসবো। আমরা এখন ফুয়াদ আর তাশফিকর একটা গান শুনবো, কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী।

0: নিউজ।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambareti.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো মাই বিলভড লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু আছি আপনাদের সাথে, দুপুর দুইটা থেকে যুক্ত হয়ে গেছি। দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় হাজির হয়ে গেলাম, 4:01। হ্যাঁ, 4টার ঘন্টায় চলে এসেছি, আছি আপনাদের সাথে আরও কিছু সময় জুড়ে আছি। আর আমি যদি বলি, আমার সাথে কিন্তু আজকে অনেকেই যুক্ত আছেন, আমি একটু নামগুলো বলে দিই। সাউদা আছে আমার সাথে, আমার সাথে এদিকে যুক্ত হয়ে গেছে কিন্তু ইমরান খান, কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা ইমরান খানের খুব কিছু ঝামেলা চলছে আই থিঙ্ক। আচ্ছা, এখানে কিছু লেখা লিখেছে, আমি একটু লেখাগুলো পড়ব। আর আপনাকে দেখা হবে না আর কারোর সাথে কথাও হবে না, আমি অনির্দিষ্ট কালের জন্য অফলাইনে যাব, আমার এই কথাগুলো শোনার মতো কেউ নেই, এজন্য আপনাদের বলি। জানি সাজিয়ে লিখতে পারিনি, তার জন্য দুঃখিত। আসলে আমি অনেক মানসিক চাপে আছি, কখন কি বলতে হবে পারি না। আমি অনেক চাপে আছি, আমি অনেক চাপে আছি, আমি অনেক চাপে আছি। আচ্ছা ইমরান খান, আমি একটা কথাই বলবো, দুপুরের এই সুন্দর একটা মুহূর্তে আছি, আমাদের বিকাল নেমে আসছে, আমি যদি বাইরের কথা বলি, খুব সুন্দর একটা ওয়েদার। ইউ নো হোয়াট ইমরান খান, লিসেন, লাইফের প্রতিটা পার্ট, লাইফের প্রতিটা মুহূর্ত খুব সুন্দরভাবে এনজয় করতে হবে। আপনার লাইফে সুখ থাকবে, আপনার লাইফে দুঃখ থাকবে, আপনার লাইফে অনেক কষ্ট থাকবে, আপনার লাইফে অনেক চাপ থাকবে, বাট আপনি হচ্ছেন একজন হিউম্যান বিং। সৃষ্টিকর্তা আপনাকে এক মানুষ হিসেবে কিন্তু বানিয়েছেন। সো মানুষ কিন্তু সৃষ্টির সেরা জীব, এটা কিন্তু আমি ধর্মের কথা যদি বাদ দিই, ধর্ম ধর্মে তো অবশ্যই বলছে আমাদের ইসলাম ধর্মে যে আশরাফুল মাকলুকাত, বাট আপনি যদি ধর্ম বাদ দেন, আপনি নর্মালি চিন্তা করেন না যে হিউম্যান বিং, সৃষ্টিকর্তার কি একটা সৃষ্টি, এই হিউম্যান বিংকে শ্রেষ্ঠ জীব কেন করা হয়েছে, কারণ এই হিউম্যান বিংয়ের মধ্যে বা মানুষের মধ্যে কিন্তু সব ধরনের হিতাহিত বুদ্ধি কিন্তু দেয়া আছে। আপনার ভিতরে জ্ঞান আছে, আপনার একটা ব্রেইন আছে, আপনার হাত পা আছে, এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে, এই এই ব্রেনটাকে আপনার এনজয় করতে হবে, এই ব্রেনটাকে আপনার এমনভাবে সাজাতে হবে যে কোনো মুহূর্তে যাতে আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন। সো লাইফে যখন চাপ আসবে, নিজের মনকে জাস্ট একটা কথা বলেন, একটা কথা বলেন, ইমরান খান, নিজেকে নিজে বলেন, ইমরান খান তুমি ভালো আছো, তুমি তুমি ভালো, তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে অনেক ভালো থাকতে হবে। এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় নিয়ে নেন না, তখন দেখবেন যে আপনার যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন খুব বেশি ইজি হয়ে যাচ্ছে। ব্যাপারটা খুবই খুবই খুবই সিম্পল, খুবই সিম্পল। আচ্ছা, আমার সাথে এদিকে দেখতে পাচ্ছি মনিরা ইসলাম যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে কিন্তু MD আরজে খান। আরজে খান, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, ইয়ারফোন দিয়ে হঠাৎ করে সামনে থেকে একটা রিক্সা এসে লাগিয়ে দিয়েছে। আচ্ছা, এই ব্যাপারটা এখানে আমি টোটালি বলবো MD আরজে খান, এটা টোটালি আপনার দোষ। রাস্তাঘাটে গাড়ি ড্রাইভ করার সময়, বাইক চালানোর সময়, সাইকেল চালানোর সময়, গাড়ি চালানোর সময় নো, এই কাজটা কখনো ভুলেও করা যাবে না। কানের মধ্যে কেন আপনি হেডফোন দিয়ে রাখবেন, এটা এটা এটা টোটালি রং, এটা টোটালি একটা রং ব্যাপার। আপনাকে যদি অন্য কোনো গাড়ি এসে মেরে দেয়, আপনাকে যদি বড় কোনো গাড়ি এসে মেরে দেয়, আপনি তো আজকে রিক্সার সাথে এসে ধাক্কা খেয়েছেন বা রিক্সা আপনাকে লাগিয়ে দিয়েছে, বাট এই সেম জায়গায় যদি একটা পিক আপ থাকতো, আপনি যদি হর্নটা না শুনতেন, সেক্ষেত্রে কী হতো? আর যে খান, লাইফটা খুবই শর্ট, ব্যাপারগুলো খুব ইজি, সো নিজেকে ওইভাবে চালাতে হবে। ওকে, আমার সাথে আমার বন্ধু যুক্ত আছে MD ফাহিম রহমান। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে রেগুলার শুনি বাট SMS দেওয়া হয় না। ওকে, মোস্ট ওয়েলকাম। উম্মে রেহান চলে এসেছে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। উম্মে রেহান, যদিও লেট হলো বাট অনেক ভালো লাগলো আপনাকে পেয়ে। ওকে, আমার বন্ধু বান্ধব সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুদের জন্যই একটা গান এখন ডেডিকেট করবো, চিরকুটের করা, চিরকুট নাম অ্যালবামের বন্ধু, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা এনজয় করবেন। আমি রিদম, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: Midday. Midday Feels.
1: বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি, তাই যার কাছে যাই। ও লিসেনার্স, বড়াই করে গানটা, এই গানটা মোটামুটি সবাই তো শুনেছেন, বা এই গানটা এটাও জানেন যে এটা রিদমের খুব ফেভারিট একটা গান। সো এই বড়াই করে গানটা, এই যে এত সুন্দর একটা গান, এত সুন্দর এটার মিউজিক, এত সুন্দর কম্পোজিশন, এই গানটা মূলত কে করেছিল আপনারা কি জানেন? এর আগে অবশ্য আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে আমার, তবে আজ আবার মনে হলো যে না, আপনাদের সাথে ব্যাপারটা নিয়ে কিন্তু আমি আরও একবার কথা বলতে পারি। ওকে, এই গানটা করেছে মূলত অঙ্কন কুমার। এই অঙ্কন কুমারটা কে? হ্যাঁ, কোত্থেকে এলো এই সিঙ্গার? সে যে শুধুমাত্র এই বড়াই করে গানটা করেছে তা কিন্তু না। বড়াই করে গানটা আমি যদি বলি, তার এই করা গানটা, এটা মিউজিক করেছিল হচ্ছে নীরব জাহিদ, আমাদের খুব ঘনিষ্ঠ একজন কাছের মানুষ। তো এই যে গানটা, এই গানটা দিয়ে কিন্তু মূলত আসলে অঙ্কন কুমারের এত নামটা উঠে আসা। বা তার আগের আরেকটা গানের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে লং ডিস্টেন্স লাভ, কেন এলো না, তারপর আমি যদি বলি উপো, উপকানটাকে কে শুনেছেন সেটাও অবশ্য আমাকে জানাতে পারেন। সো আমি যদি অঙ্কন কুমারের ব্যাপার একটু বলি, 6 বছর আগে লেখা ও সুর করা গান, এগুলো নিয়েই কিন্তু আসলে তার পথ চলা, এভাবেই কিন্তু সে আস্তে আস্তে উঠে আসছে, এবং সে তার এই মিউজিক ক্যারিয়ারে কিন্তু সে অনেক কষ্ট করেছে। আচ্ছা, আমি অঙ্কন কুমারের কথা যদি একটু বলি, অঙ্কন কুমার সে হচ্ছে খুবই একদম, যেটা বলবো যে একদম বেসিক থেকে কিন্তু সে উঠে এসেছে। মানে অঙ্কনকে বর্তমানে মানে বেশি টানার কারণ হচ্ছে অঙ্কনের আরও একটা গান কিন্তু বর্তমানে মার্কেটে খুব বেশি চলছে, যেটা কোক স্টুডিও বাংলার কম্পোজিশনে করা, যেটা নাম হচ্ছে মথুরা। মথুরা গানটা কে কে শুনেছেন অবশ্যই আমাকে জানাবেন। সো 6 বছর আগে খুলনায় হচ্ছে একটা ঝড় বৃষ্টির মধ্যেই কিন্তু সে মথুরা গানটা লিখেছিল অঙ্কন কুমার। আর অঙ্কন কুমারের আরেকটা ব্যাপার হচ্ছে কি, নিজের চারপাশ, ভালো লাগা, ভালোবাসার অনুভূতি সব কিছু মিলিয়ে কিন্তু সে মানে তার জায়গা থেকে সে তার গানগুলো সবসময় চিন্তাভাবনা করত। সো সেখান থেকে কিন্তু আসলে তার এভাবে দেখতে দেখতে কিন্তু বেশ কিছু গান চলে এসেছে মার্কেটে। আর আমি যদি তার শৈশবের কথা বলি, মানে অঙ্কনের হচ্ছে গানে গানে ফিরে আসে প্রেম, আবেগের টান, হ্যাঁ, এই টানগুলো কিন্তু একদম শৈশব থেকেই কিন্তু সে ধরে রেখেছে। ছোটবেলা থেকেই বাড়িতে পুরনো দিনের বাংলা গান শুনতেন, মা বাবার পছন্দের গানের তালিকা ছিল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, অতুল প্রসাদ, রজনীকান্ত, কবির, লালন, ব্লাবলা, এই পুরনো যেই সিঙ্গার আছেন তাদের গানগুলো, সেসব গান শুনতে শুনতেই আসলে তার ভিতর একটা সঙ্গীতের প্রতি যে মানে একটা ডিফারেন্ট প্যাটার্ন বা একটা ডিফারেন্ট কালচার গড়ে ওঠা, সেখান থেকেই কিন্তু আসলে সেই গানগুলো শুনতে। অঙ্কন কিন্তু ইভেন কয়েকটা ইন্টারভিউতে এটাও বলেছে যে সে 80-90-এর গানগুলো খুব বেশি পছন্দ করত। আর তারপর সে শাস্ত্রীয় গান যেটা আছে, শাস্ত্রীয় সঙ্গীত বলতে আমরা যেটা বুঝি, সেটাও কিন্তু শিখেছে। আবার সেটা শেখার পর নজরুলের গানের প্রতি কিন্তু তার একটা ভালো আকর্ষণ ছিল, সেখান থেকে কিন্তু সে বিভিন্ন ধরনের এই গানগুলো করে যাচ্ছে, এবং শখের বশেই আসলে তার এই গান নিয়ে কিন্তু এত সুন্দর একটা পথ চলা। দেখতে দেখতে সে উপ বলেন, বড়াই করে বলেন, লং ডিস্টেন্স লাভ, বিভিন্ন গান দিয়ে কিন্তু মানে শ্রোতাদের মধ্যে একটা ভালো সাড়া ফেলে দিয়েছে। সাফল্যের কারণ জানতে চাইলে তার কিন্তু কোনো ধরনের কোনো উত্তর থাকে না, বিকজ একটা মানুষ যখন আসলে এরকম সাধনা করতে করতে এগিয়ে আসে, তখন হয়তো তার বলার কিছু থাকে না, থাকে শুধু তার অনুভূতিগুলো। আর দেখতে দেখতে আসলে অঙ্কন কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে। আমি আশা করছি বাংলাদেশের প্রতিটা সিঙ্গারই এরকমভাবেই এগিয়ে যাবে, এবং হচ্ছে অনুভূতির সাথে হয়তো বা গান আমাদের এই কি বলবো যে ফিলিংসটাকে, ইনার ফিলিংসটাকে ডেলিভার করতে পারবে ডে বাই ডে। যাই হোক, আসলে গান নিয়ে ভাবছিলাম, সো গান নিয়ে একটু কথা বললাম, আমার মনে হয় আরও একটা গানে যাওয়া উচিত। আমরা এখন দলচ্যুতের একটা গান শুনবো, যেটা হচ্ছে আকাশ চুরি অ্যালবামের। গানটা খুব সুন্দর, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। খুব সুন্দর একটা গান, লিসেনার্স এনজয় করতে থাকেন, আমি আবারও খুব জলদি ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Feels.
1: Hello, my beloved listeners. Welcome back again on Midday Feels. আমি আরজি রিদম আছি আপনাদের সাথে। দেখতে দেখতে আমরা শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। 4:35, যে কোনো সময় হতে পারে আমাকে বিদায় নিতে হবে। খুব সুন্দর একটা ওয়েদার, আজকের এনভায়রনমেন্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। দেখতে দেখতে কিন্তু বিকাল গড়িয়ে আসছে, বিকাল গড়িয়ে আসছে না, বিকাল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধ্যাও নেমে আসবে। সো এই মোমেন্ট পর্যন্ত যারা আসলে যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে যদি একটু মেসেজ পড়ি, যেহেতু আজকে একবারই মেসেজ পড়া হয়নি। আচ্ছা, আমার সাথে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি আমাদের যুক্ত আছে অবসান ভাই। আচ্ছা, গাজীপুর থেকে উত্তরা যাচ্ছি। সারেগামায় নোবেলের পারফর্ম করা গানগুলো আমি এখনও শুনি, যেহেতু আমি ব্যান্ড সঙ্গীতের ভক্ত, তাই ভালোই লাগতো। ভেবেছিলাম সে ভালো কিছু করবে, কিন্তু হলো না। তবে কয়েকদিন আগে নোবেলের একটা প্রতিবেদন দেখলাম, সে বলল অনেক টাকা ইনকাম করেছে, বেশি টাকা পেয়ে জীবনে অনেক ভুল করেছে, এখন আর ভুল করতে চায় না। হ্যাঁ, যেমন ব্যাপারটা আমি একটু আগেই বলছিলাম যে সে কিন্তু সারেগামায় থাকাকালীনও কিন্তু প্রায় 40-50 লাখ টাকার মতো, ইভেন আরও বেশি 60-70 লাখ টাকার মতো কিন্তু সে ইনকাম করেছিল। সো এই যে ব্যাপারগুলো, মানে একটা থাকে না যে সময়ের থেকে অতিরিক্ত যখন একটা মানুষ পেয়ে যায়, হয়তো অনেক সময় ব্যাপারগুলো একটু এলোমেলো হয়ে যায়। সো সেই জায়গা থেকে হয়তো বা নোবেল একটু এলোমেলো হয়ে গেছে, বাট আমিও আশা করছি যে নোবেলের মতো একজন সিঙ্গার বাংলাদেশের জন্য কিন্তু একটা অ্যাসেট। সো সে আবার কামব্যাক দিক, সে অনেক বড় হোক, সে আরও আবার ব্যাক করুক, সে হচ্ছে মিউজিক নিয়ে আবার কাজ করুক, এটা আমারও একটা চাওয়া পাওয়া থাকবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, কে আছে, লালমনিরহাট থেকে যুক্ত আছে আমার সাথে আমি প্রীতম, ওকে প্রীতম, প্রীতম রিদম, সেম সেম জোস। নূর বানু যুক্ত আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি। আপনি ভাইয়া, আপনি কি আরজে রিজন আহমেদ ভাইয়াকে চিনেন? না, আমি ঠিক বলতে পারলাম না, আমি সঠিক চিনতে পারলাম না, আই এম রিয়েলি সরি। ওকে, হাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আমাদের সানিম যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে আমাদের রংপুরিয়ান হাফসা। ব্রো, রংপুরে হেভি গরম। ও হ্যাঁ, এই ব্যাপারটি একটু আগে শুনেছিলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রাধাবল্লভ থেকে মাহিন যুক্ত হয়ে গেছে। মাহিন, মোস্ট ওয়েলকাম। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে আফরিন আছে। কাল একটু অবাক হয়েছি, পরে ভয় পাই। কাল নাম না জানা কেউ আমায় উইশ করেছিল, মনে হয় সে যেই হোক তাকে অনেক অনেক ধন্যবাদ। আর কালকের দিনের থেকে আজকের দিনটা অনেক ভালো যাচ্ছে। না, রুটিন তৈরি করতে হবে, আর পেছনের দিকে না, সামনের দিকে করতে হবে। আর কমেন্ট ভূত দাদা, আরও এক বছর পরে দিব। আফরিন, আফরিন বেশ খুব লক্ষ্মী। আসলে আফরিনকে আমি প্রথমে দেখেছি যে আফরিনের সাথে আমার খুব কথা কাটাকাটি হতো, আফরিনকে কিছু বলে আফরিন খুব চেতে যেত, আবার আফরিনের কিছু কথা আমার কাছে খুব ভালো লাগতো। বাট আফরিন কিন্তু বেশ লক্ষ্মী আছে, মাশাল্লাহ। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে নূর নবী যুক্ত আছে। আচ্ছা, আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে? আচ্ছা ভাইয়া, রীতা, ওকে রীতা যুক্ত আছে। আমিও সেম ইয়ারে এসএসসি দিয়েছি। ও, মোস্ট ওয়েলকাম। যাক, আমাদের তো তাহলে বেশ মিলে গেল। ওকে, এখানে আন্নাফি যুক্ত আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে আমাদের মাম্পি। বাসার সবাই কেমন আছে? মাম্পি, বাসার সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন যাচ্ছে? আপনার কেমন কাটছে সময় অবশ্যই জানাবে। কেমন আছেন আরজে? দুপুরে লাঞ্চ করেছেন? তাস্কিয়া এখন পর্যন্ত করিনি, আড্ডা শেষ হোক তারপর দেখা যাক, যদি পসিবল হয় অবশ্যই করে নিব। ওকে, আমার ফেসবুকের কমেন্ট সেকশনেও কিন্তু অনেকে যুক্ত আছেন। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে শান্তি ইসলাম চলে এসেছে, একদম শেষ পর্যায়ে যদিও আছি। হাই রিদম, কী অবস্থা? এই তো আমার জান্স যুক্ত আছে, আলিশা। ওকে আলিশা, শাহিন আক্তার লিখেছে পৃথিবীর সব আইসক্রিম আর চকলেট চুরি করতাম। বেশ বেশ, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে সুস্মিতা দে আছে। দাদা, আজকে আবার তোমার পোস্ট সামনে আসলো, কেমন আছো? বলেছিলাম করেল বস্তিতে আসলে দেখা করতে। না, আমি করেল বস্তির দিকে যাওয়া হয় না কখনো, তো সেখানে মনে হয় না দেখা হবে। ওকে, মেঘমণি আছে, ভাই একটা মন ভালো হওয়ার গান দেন প্লিজ, যেন সবার মন ভালো হয়ে যায়। ওকে, যেহেতু বিকালবেলা চলে এসেছে, আমার মনে হয় মেঘমণির একটা রিকোয়েস্ট কিন্তু রাখা যায়, আমরা বিকালবেলা একটা গান শুনি। বারান্দাতে বিকেলবেলা, জয় শাহরিয়ার আর এলিটার করা একটা গান, খুব সুন্দর একটা গান, আশা করছি এনজয় করবেন, মন ভালো হয়ে যাবে। আমি বিদায় মুহূর্তে আবারও ফিরে আসছি।

0: Midday. Midday Field.
1: বারান্দাতে বিকেল বেলা, গানটা অবশ্যই আশা করছি সবার ভালো লেগেছে অ্যান্ড মনটা ভালো করে দিতে পেরেছি। যাই হোক, বিকেল নেমে এসেছে। বিকেল নেমে মানে শুধু বিকেল নেমে আসেনি, বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যার দিকেও আমরা আগাচ্ছি। ওকে, সো লিসেনার্স, আমি কিন্তু একদম বিদায় মুহূর্তে চলে এসেছি। আজকের মতো হয়তো বা আমাকে বিদায় নিতে হচ্ছে মিড ডে ফিল্ড থেকে। কোনো সমস্যা নেই, আমি আগামী দিন আছি, বুধবার আছি, মানে যেহেতু সোমবার থেকে বুধবার মানেই মিড ডে ফিল্ড, সো রিদমকে তো অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা, আমি যাওয়ার আগে একটু দেখে যাই আমার সাথে কে কে যুক্ত আছে। এদিকে দেখতে পাচ্ছি শ্রীতা আছে আমার সাথে, এখানে দেখতে পাচ্ছি আমাকে কেউ একজন লিখেছে, হ্যালো ডার্ক চকলেট, কেমন আছো? ডার্ক চকলেট আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সিলেট থেকে অন্তরা। অন্তরা, মোস্ট ওয়েলকাম। আপনার নামটা নাইস, খুব সুন্দর। আপনার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার হচ্ছে আমার মায়ের হাতের সবগুলো খাবার। আচ্ছা, এখানে যিনি আছে, যেই চাওয়াগুলো ছিল আমার মা বাবা ও পরিবারের সবাই যেন সবসময় সুস্থ থাকে, তাদের সকলের মনের ইচ্ছা যেন পূরণ হয়। আমি যাকে চাই সে যেন ভালো থাকুক সবসময়, তার সব ইচ্ছা পূরণ হয় যেন। সে যদি আমার হয় তাহলেই আমার করিও, আর যদি না হয় আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যা করবে তাই। এগুলোই ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। ওকে, রাইসা আছে গাজীপুর থেকে দেখতে পাচ্ছি, ইমরুল যুক্ত আছে সিলেট থেকে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে আকাশ। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে আড্ডায় যুক্ত আছে লতিফা, বেশ ভালো লাগলো। রুমি খাতুন আছে এখানে দেখতে পাচ্ছি আমার সাথে, রাধাবল্লভ থেকে কেউ একজন আছেন, কোথায় আজকে আর না পড়েন তাহলে কোনো মেসেজ দিব না। আচ্ছা, মেসেজ দেওয়ার ব্যাপারটা আমি বলেছি, বারবার করে বলি যে যারা আমাকে লিখতে চান ফেসবুক পেজে চলে আসেন, সেখানে আপনারা যা লিখবেন তাই পড়ব। আসলে মেসেজ ওভাবে পড়া পসিবল হয় না, এটা আপনাদের একটু বোঝা উচিত। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, জান্নাত যুক্ত আছে আমার সাথে, কোথায়, তোমার শো শুনতে না পেলে মনে হয় যেন পৃথিবীতেই নেই, আর যখন শুনি তখন মনে হয় আমি রেডিও জগতে চলে গেছি। তুমি কমেন্ট কম পড়ো আর গান বেশি দাও, এটা ভালো লাগে না। আচ্ছা, এই তো গানের আড্ডাতে তো গান থাকবে, এটা স্বাভাবিক না? ওকে জান্নাত, আবারও কথা হবে আশা করছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে নিশি। ও নিশি, একদম শেষ পর্যায়ে আছেন আজকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছো? আজকে তুমি ভালো করে এসএমএস পড়োনি, আমি কিন্তু শুনছি আমার ফোনে এসএমএস নাই গো বিআই, ভালো থেকো। আচ্ছা নিশি, আজকের মতো তো বিদায় পর্যায়ে আছি, বিদায় দিচ্ছি। আশা করছি নিশির সাথে আবার আগামীকাল কথা হবে, সবার সাথেই কথা হবে। এখানে সাউদা আছে, অবসান ভাই আছে আমার সাথে, এদিকে ঈশানা যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা যারা আসলে পুরো সমাজের আমার সাথে যুক্ত ছিলেন। ওকে, সো যেমনটা বলছিলাম, আচ্ছা শেষ মুহূর্তে জয়েন হয়েছে আমার সাথে আফ্রিদা ওয়াসিমাও। ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। উমের রায়হান বিদায় নিচ্ছে দেখা যাচ্ছে। আলিশা লিখেছে, কথা নেই তবু মনে পড়ে, দূরে আছো তবু কাছেই লাগে, খুব মিস করছি তোমায়। মিস করতে থাকেন, আমি আবারও আগামীকাল হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সো বিদায় মুহূর্তে একটা সুন্দর গান শুনতে শুনতে বিদায় নিব। আমার গান শুনতে শুনতে বিদায় নিলে কেমন হয়? আমার গান মানে কি বলেন তো? আফরান মৃধা, সরি আরফান মৃধা শিবলুর কল, একটা গান শুনতে শুনতে বিদায় নিব। তুমি বন্ধু কালাহ পাখি আমি জানো কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ওকে লিজনার্স, আমরা কালা কালা গানটা শুনতে, সরি সাদা কালা গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আবারও কালকে দুপুরবেলা ঠিক একই সময় হাজির হয়ে যাব, আশা করছি আবারও সবাই যুক্ত হবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: আরে আমি এখন কিভাবে বিয়ে করি, আমার তো চাকরি বাকরি কিছু নাই। মুকুল স্টে স্ট্রং,
1: একদম চুপ থাকো মামা, দুইটা চা দেন তো।
2: শত্রু বলে
3: কঠিন প্রেম, কঠিন প্রেম। কি জানি বলতে চাই, আরে কত কিছুই তো বলতে চাই। আচ্ছা সব কিছু একটু অগোছাল হয়ে গেছে, একটু গুছিয়ে নিচ্ছি, নিজেকে একটু গুছিয়ে নি। আচ্ছা শুনছেন ঢাকা FM 90.4 এবং সেই সাথে শুরু হয়ে গেল মুকুল স্টে স্ট্রং, এবং বরাবরের মতো আমি কুল মুকুল আছি আপনাদের সাথে এবং রাত 8টা পর্যন্ত থাকবো। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। আশা করছি সবাই ভালো আছেন, কেননা গরম কিন্তু অনেকটাই কমে গেছে, অনেকটাই কি ভালোই কমেছে আর কি, ওই সেই স্যাঁতস্যাঁতে ভাবটা নেই, কেমন ভ্যাপসা একটা গরম ওই জিনিসটা নেই, ভালো লাগছে আর কি। হ্যাঁ, শীতের একটা আগমনী বার্তা পাচ্ছি, এর মধ্যে আবহাওয়া অফিস থেকে বলেছে, যদিও তাদের আমি বিশ্বাস করি না, কোনো কিছু মিল থাকে না, বলে কিছু একটা কিন্তু হয় না। যাই হোক, তারা বলছে যে 5 দিনের নাকি একটা বৃষ্টির সম্ভাবনা আছে, তো দেখা যাক। বৃষ্টি হলে তো আর যতটুকু গরম আছে এটাও কেটে যাবে, শীতের আমেজটা আসুক। এবং শীতকে অনেক ভালোবাসি, শীত তোমাকে অনেক ভালোবাসি আমি, খুব ভালো লাগে। ওকে, আজকে হচ্ছে সোমবার 12ই অক্টোবর 2026। অক্টোবর শুরু হতে 12ই অক্টোবর, 12 তারিখ চলে গেল 12ই অক্টোবর, আর 27 আশ্বিন 1433 বাংলা। ওকে, আর আমার সাথে জয়েন করতে চাইলে দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে আমার সাথে জয়েন করতে পারেন, যারা ফেসবুকে রয়েছেন সার্চে গিয়ে জাস্ট লিখুন আই লাভ ঢাকা FM, লিখলে ঢাকা FM এর পেজটা পেয়ে যাবেন। সেই পেজে গেলে আপনি আমার একটা পোস্ট দেখতে পাবেন, সেই পোস্টের নিচে কমেন্ট করলে আমি তা পড়ে শোনাবো, ভাসিয়ে দেন কমেন্ট করে, একদম যত খুশি কমেন্ট করেন। হ্যাঁ, যে কোনো বিষয়, আর গানের রিকোয়েস্ট করতে হবে না, কারণ আমি আপনাদের মন মতো গানই বাজাই, অনেক সুন্দর সুন্দর গান থাকে আমার প্লেলিস্টে, দেখতে পাচ্ছি এখনো সুপার সুপার গান, এত সুন্দর সুন্দর গান যে আপনাদের রিকোয়েস্টই করতে হবে না। আজকে দেখেন না, আপনি খালি দেখেন যে একটা গানও রিকোয়েস্ট করতে হবে না, প্লেলিস্ট দুর্দান্ত একটা প্লেলিস্ট রয়েছে আমার সামনে। ওকে, আর আই লাভ ঢাকা FM, সেখানে আমার পোস্টের নিচে আপনার মনের বাসনা কিংবা যা খুশি বলতে চান কবিতা লিখে পাঠান, যা খুশি বলেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি। আমি সর্বজ্ঞানে বিশারদ একটা মানুষ, তো তা আপনি যা লিখবেন তাই নিয়ে আলোচনা করবো। ওকে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে রাখি, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841-904-904। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ মানে হচ্ছে কমেন্ট, আমার সাথে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে পারেন। আর সবাইকে জানিয়ে রাখি যে আমি বুধবার রাত 11টা একটা প্রোগ্রাম করি জীবন গল্প, আপনারা দেখেছেন যে গত 4-5টা পর্ব প্রচারিত হয়েছে, তা জীবন গল্পের নাম্বারও হচ্ছে এটা, আপনি এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে 01841-904-904। এই নাম্বারে যদি আপনারা যদি শোতে আসতে চান, এই নাম্বারে জীবন গল্পে আসতে চাইলে হোয়াটসঅ্যাপ করবেন, কিন্তু তার আগে লিখবেন জীবন গল্প, স্পেস দিয়ে আপনার নাম, বয়স এবং লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841-904-904, একই নাম্বার। হ্যাঁ, এই নাম্বারে আপনি পাঠালে তখন আমরা সেখান থেকে আমরা খুঁজতে থাকি, সবসময় আমরা গোয়েন্দাদের নজরে দেখি আর কি, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপগুলো খুঁজতে থাকি, যারা জীবন গল্প লিখে থাকে তাদের নাম্বারগুলো আলাদা করে তারপর ফোন দিয়ে তাদের মাঝখান থেকে আমরা আমাদের অতিথি আনার চেষ্টা করি আর কি। এই হচ্ছে কথা, আর অনেক কথা হবে, আপনাদের SMS কমেন্টের অপেক্ষা রইলাম, ভাসিয়ে দেন আমার ফেসবুকটা, ও ফেসবুক ভাসিয়ে দেন, ফেসবুক আমার কমেন্ট SMS পড়তে খুব ভালো লাগে। ওকে, আর এই মুহূর্তে একটু একটু ঠান্ডা গান দিয়ে শুরু করবো, ভালো লাগবে, খুবই ভালো লাগবে, দলছুটের একটা গান যেটা সঞ্জীব দা গিয়েছিলেন, আমাদের প্রয়াত সঞ্জীব চক্রবর্তী, তো সঞ্জীব দা, সঞ্জীব দা বলতে বলতে সঞ্জীব চক্রবর্তী না সঞ্জীব কি জানি ভুলে গেলাম, একটু আমাকে ফেসবুকে একটু সংশোধন করে দিয়ন তো পুরো নামটা, সঞ্জীব চক্রবর্তী না সঞ্জীব, আরে সঞ্জীব কি জানি, সঞ্জীব দা বলতে বলতে আমি নামের বাকি উপাধিটা ভুলে গেছি, একটু লিখে পাঠান তো আমাকে যারা জানেন মনে করে। ওকে, তার একটা গান শুনবো, আমার খুবই ভালো লাগে, আমি আমরা খুব মনে কষ্ট লাগে হঠাৎ করে যখন মনে হয় সঞ্জীব দার কথা, যে তাকে আমরা হারিয়েছি, আর এই ইদানিং আমরা অনেক শিল্পীকে হারিয়েছি, যখন গানগুলো বাজায় আমি তো এমনিও একটু মৃত্যু নিয়ে একটু বেশি ভাবি, তা আমার খুব খারাপ লাগে আর কি, যে মানুষগুলো নেই তাদের গানগুলো শুনছি আর কি, তো মনে হয় চোখের সামনে তাদের চেহারাটা ভেসে ওঠে আর কি। যাই হোক, আমি দলছুটের সঞ্জীব দার কণ্ঠে একটা গান শুনে ফিরে আসছি আবারও।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4।
5: শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও হইতে 5:11, আর আজকে মাগরিবের নামাজ 5:37 কিংবা 38 মিনিট। হ্যাঁ, সময় একদমই বিকেলটা আবারও চুরি হয়ে যাচ্ছে, যে বলি না শীতকালে সবসময় যে দুপুরের পর সন্ধ্যা চলে আসে, বিকেলে একটু কথা বলতে বলতেই। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি তো মাগরিবের নামাজের পর, বিরতির পর আবারও ফিরে আসবো। ওকে, একটু ফেসবুকের দিকে তাকাই। ফেসবুকে অনেকেই জয়েন করে ফেলেছে আমাদের সাথে, এর মধ্যে মেঘ মণি আমাদের সাথে জয়েন করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মুকুল ভাইয়া? অনেক ভালো আছি ভাইয়া। জাকারিয়া খান, নাহিন নুস্তাদ টুটি, আচ্ছা, তারপর মুজাক্কের আলী, সাদি জাহাপনা, ফারহান ফেরদোস উর্মি আপু, আচ্ছা, এদের সবাইকে মেনশন করেছে। কারণটা কি আমি জানি না জাকারিয়া, কি হয়েছে, এরা কি আসবে নাকি? আমাদের শফিক ভাই আসছে। আসসালামু আলাইকুম মুকুল ভাই। আমি শফিক ভাইকে অনেকদিন সালাম দিই না, খালি শফিক ভাইয়াকে সালাম দিয়ে ফেলে, যেহেতু SMS করার পদ্ধতি রয়েছে। ওয়া আসসালামু আলাইকুম শফিক ভাই, কেমন আছেন? আচ্ছা, আছি আপনার সাথে, আমি বললাম আপনার কথা। ওকে, আমরা দুজন দুজনের সাথেই আছি। তারপরে আমাদের আমিনা ভাবিকে দেখতে পাচ্ছি। শুভ বিকেল মুকুল ভাই, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে। আশা করি ভালো ভালো গান শুনিয়ে মনটা ভালো করে দেবেন। অবশ্যই আজকে কোনো রিকোয়েস্টই করতে হবে না, দেখবেন যে আমি একটা প্ল্যান নিয়ে আসছি আজকে, দেখেন কেমন গান বাজছে। একটা কল্পনা আছে না আমার, একটা চিন্তা করেছি আর কি, আজকে যে এই টেপের গান প্লে লিস্টে থাকবে। একটু আগের গানটা নিশ্চয়ই ভালো লেগেছে, এরপরের গানটাও দেখবেন যে ভালো লাগবে। আমিনা ভাবিকে অনেক ধন্যবাদ। তারপর আমাদের সাথে হাবিবুল্লাহ মাহি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, কালকে ইংরেজি পরীক্ষা আছে, আমার জন্য দোয়া করবেন অবশ্যই। দোয়া কি ইংরেজিতে করব না বাংলায় করব? ইংরেজি পরীক্ষা তো ইংরেজিতে দোয়া করতে হবে না। আচ্ছা, যাই হোক, অনেক দোয়া করি, আর যেটা হচ্ছে যে মন দিয়ে পড়তে হবে আর কি। হ্যাঁ, দোয়া সবসময় সাহস বাড়ায়, আমি সবসময় মানুষের কাছে দোয়া চাই, যে দোয়া চাইলেই যে কাজ না খুললে দোয়া কবুল হয়ে যাবে তা নয়, দোয়ার সাথে দাওয়াও চাই। হ্যাঁ, আপনি মন দিয়ে পড়বেন, আমরা দোয়া করবো, এটা হচ্ছে আসল কথা। হাদি মাহি, ইনশাআল্লাহ কালকে পরীক্ষা ভালো হবে। সামান্তা আমাদের সাথে জয়েন করেছে, দেরি হয়ে গেল, কোনো সমস্যা নাই, সামান্তা চলে আসছে। সামান্তা খুব সুন্দর জাম্বুরা ভর্তা করে, জাম্বুরা বানায়, সে আমার মুকুল স্টি স্টল আমাদের একটা গ্রুপ রয়েছে, সেখানে সে ছবি পোস্ট করে। আমি আসলে সে জানি না এটা চোরাই ছবি কিনা, মানে বিভিন্ন জায়গার থেকে কাট পেস্ট করা ছবিও থাকতে পারে, কিন্তু এটা কি তার বানানো কিনা সামান্তা একটু বুকে হাত রেখে বলবে আর কি, যে এটা কি কোনো জায়গার থেকে কাট পেস্ট ছবি নাকি নিজের বানানো জাম্বুরার ছবি, একটু বলতে হবে। খুবই সুন্দর করে সে, এখানে একটু মরিচ, এখানে একটু লবণ, একটু ধনিয়া পাতা, তারপর একটু চিনিও দেয়, তারপর কাঁচা মরিচ, মানে অদ্ভুতভাবে সে জাম্বুরা বানায়। আমাদের এই টিউস্থলে এই শীতে আমরা একটু জাম্বুরা ভর্তাও বিক্রি টিক্রি করার চিন্তা ভাবনা করছি। ওকে, আর সামান্তা সবসময় লেখে যে সামান্তা কে কবিতা, তা আমি সামান্তাকে এই শোর মাধ্যমে বলতে চাই, সামান্তার একটা লেখা ছাপা হয়েছে একটা পত্রিকা, এটা আমাদের জন্য বিশাল পাওয়া, যে আমাদের একজন শ্রোতার একটা লেখা একটা পত্রিকায় ছাপা হয়েছে, এটা তো খুব ভালো একটা খবর, তাই না? সেখানে লিখেছে সামান্তা কবির তার নামটা। তার ঘটনা হচ্ছে যে সামান্তা কবির নামটা খুব সুন্দর, মানে জিনিসটা একটা মানে লেখার সাথে যাচ্ছে, একটা গল্প কবিতা লিখলো, কে লিখেছে? সামান্তা কবির। লেখিকা কে? সামান্তা কবির, তাই না? লেখক কে? সামান্তা কবির, ভালো লাগে। তা সামান্তা কে কবিতা, এটা আপনাকে কেউ যদি দিয়ে থাকে এই নামটা, এটা আপনি আপনার মনের কাছে রেখে দেন। হ্যাঁ, কিন্তু আপনি সামান্তা কবির হিসেবে পরিচিত হন, তাহলে হবে কি, আপনার লেখাগুলোর সাথেও মানুষ মিল পাবে। ওকে, আপনি যেমন পত্রিকায় লিখলেন, আমাদের এখানেও যখন লিখবেন তখন জিনিসগুলো সুন্দর লাগবে। নিজেকে একটা নামে পরিচিত করুন, সেটা হচ্ছে সামান্তা কবির, এই নামটা সুন্দর লাগে। সামান্তা কে কবিতা, এটা আসলে একটা মানে ভালো লাগে না শুনতে, এটা কোনো কিছু না, এটা একটা লিখলেন আর কি। আমি তো পড়ি না কখনো সামান্তা কে কবিতা, সামান্তাই পড়ি আর কি। হ্যাঁ, তা আমার মনে হয় সামান্তা কবির নামে পরিচিত হয়ে যান, নিজের লেখনী এবং জিনিসটাও দেখবেন যে ভালো লাগবে। নিজেকে ব্র্যান্ডিং করতে হয়, খালি লিখতে হয় না, তার সাথে সাথে যে বললাম না নিজের ঢোলও মাঝে মাঝে একটু পেটাতে হয়। সুন্দর করে লিখবেন, তারপর আবার সামান্তা কবি লিখছে এই জিনিসটা আমাদের মাঝে প্রচার হবে। হ্যাঁ, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তা তারপর হামিদা আক্তার মুক্তা আমাদের সাথে জয়েন করেছিল। আমি অনেকদিন ধরেই শুনি আপনাকে, আজকে প্রথমবার কমেন্ট করলাম, কেমন আছেন মুকুল ভাই? অনেক ভালো আছি আর খুশি হলাম। আর এরকম চুপচাপ থাকবেন না, কমেন্ট করবেন, হ্যাঁ, যাই লেখেন না কেন, একটু যাই লিখেন একটু কমেন্ট করবেন, আমাকে কিছু একটা লিখে পাঠাবেন, ভালো লাগে। আর চুপচাপ তো এরকম কেন শুনবেন, হ্যাঁ, একটু কথা না বললে হয়, বন্ধুদের সাথে তো বন্ধুদের কথাবার্তা বলতে হবে। তাহিদুল ইসলাম বনশ্রী থেকে শুনছি, তাহিদকে অনেক ধন্যবাদ, আমাদের রেগুলার লিসেনার। আফজাল হোসেন সোহেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। উম্মে রায়হান চলে আসছে, মুকুল ভাই উপস্থিত, শুভ বিকেল, কেমন আছেন? সব ভালো, এভরিথিং ইজ গুড। রাবেয়া ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার সৌদি আরব প্রবাসী দেওয়ার বন্ধুকে ডেডিকেট করে প্রবাস নিয়ে যে কোনো একটি গান। ভাই এরকম গান তো নেই, প্রবাস নিয়ে গান মানে এরকম ভাগ করে ওরে কি গান বাজাবো বলেন। আপনি যদি বলেন যে আমার এক মনের মানুষ থাকে ইতালিতে, ইতালিকে নিয়ে একটা গান বাজান, আমার মনের মানুষ থাকে ভাই রোমানিয়াতে, রোমানিয়াকে একটা গান বাজান, আমেরিকাতে থাকে আমেরিকা নিয়ে একটা গান বাজান, সৌদি আরব নিয়ে একটা গান বাজান, এর প্রবাসীদের নিয়ে তো এরকম গান আমি দেখি না আর কি, খুঁজে পাচ্ছি না, মনেও আসছে না কি প্রবাসীদের নিয়ে কি গান বাজাবো। খুবই দুঃখিত, লজ্জিত যে আপনার কথাটা আমি রাখিতে পারিলাম না। ওকে, আচ্ছা কোনো সমস্যা নাই, আপনি অন্য কোনো গানের কথা বলতে পারেন, আজকে গানের কথা বলতেই হবে না, আজকে আমি একটা বিচক্ষণ ছেলে তো আজকে একটা প্লেলিস্ট মাথায় করে নিয়ে আসছি আর কি, এভাবে চলবে। চায়ের ব্যবসা কেমন চলতেছে ভাই? আফজাল হোসেন সোহেল, খুবই ভালো, আমি সবসময় আলহামদুলিল্লাহ, আর সবকিছুতে সন্তুষ্ট থাকার মধ্যে হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। আমরা সবসময় যা থাকবে যতটুক বিক্রি হয় আমরা ভাগযোগ করে খাই আর কি, হ্যাঁ সংসার চলে আর কি, কোনো সমস্যা নাই। চায়ের দোকান ভালো, ভালো আছি আমরা, আমাদের সমস্যা খুব একটা নেই। আচ্ছা, খালি চায়ের ব্যবসা করলে হবে? চায়ের সাথে বিস্কুট রাখেন, বেলা বিস্কুট? না, বিস্কুট তো থাকেই, আবার পেঁয়াজিও থাকে, আর আমরা যে জাম্বুরা ভর্তাও বানাবো আর কি সামনে দিয়ে, হ্যাঁ। তারপর ফাতেমা জাহান আমাদের সাথে মদিনা জয়েন করেছিল, ফাতেমা জাহান মদিনা, আচ্ছা, লুকিং গুড, থ্যাংক ইউ, আমার একটা ছবি দিয়েছি আর কি, ছবি টবি দিতে খুব ভালো লাগে না, তারপরও একটা ছবি দিলাম, আর এই ছবিটার পুরো ক্রেডিট দিতে হবে রিদমকে, আর যে রিদম রিদম আমাকে এটা বানিয়ে দিয়েছে। আমি আবার এইসব জিনিস একটু কম বুঝি, কিছুই জানি না, আর আমি কখনো ওই আপনারা জানি যে এমনি SMS করবেন, ওই মুকুল লিখে দিলে SMS করবেন, ছবি টবি নিয়ে মাথা কামাই না। তারপর রিদম আমাকে সুন্দর করে একটা ছবি বানিয়ে দিলাম, আমাকে দাও ভাই মাঝে মাঝে আমাকে একটু বানিয়ে দিও, হ্যাঁ, ক্লাসের পচা স্টুডেন্ট। আচ্ছা, তারপর সামান্তা লিখেছে, তোমার সব গান আমার ভালো লাগে। আচ্ছা, আমার প্লে লিস্টটা সামান্তার খুব পছন্দ সবসময়, সঞ্জীব চৌধুরী মুকুল ভাই। আচ্ছা, উম্মে রায়হানকে অনেক ধন্যবাদ, আমি বারে বারে ভুলে যাচ্ছি যে সঞ্জীব দাকে বলতে বলতে সঞ্জীব দা, সঞ্জীব চক্রবর্তী কি কি সব বলা শুরু, আসলে সঞ্জীব চৌধুরী তার নাম ছিল, তাই না? রায়হানকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আমাকে বলেছে। আফ্রিদা ওবাসিমা ভাইয়া, দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা, বলেন তো দুইটা হিন্দু মেয়ের চেহারা একটা মুসলমান মেয়ের মতো, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আমি হিন্দু মুসলিম এগুলো নিয়ে কোনো আলোচনাই যেতে চাই না, কখন কোনটা কি বলে ফেলবো আমি জানি না, যার যার ধর্ম সে পালন করুক, এবং কোনো ধর্মেই খারাপ কথা বলা নেই, সব ধর্মেই বলা আছে ভালো কাজ করার কথা, সেটাই মেনটেন করবো। জাকারিয়া খান আজকে মনে অনেকজনকে দাওয়াত দিচ্ছে, রিমা ইসলামকে ইনভাইট করেছে মনে হচ্ছে, মাহবুব আলম আমাদের সাথে জয়েন করেছে, মাহবুবকে অনেক ধন্যবাদ, মাহবুব শরীয়তপুর থাকে, তাই না? তারপর সামান্তা কেমন হচ্ছে, ভালো আছি সামান্তা, তিতুমি জয়েন করেছিল, তারপর রায়হান, উম্মে রায়হান আবারও, আমি তোমাকে বলে দিব গানটা আমার গানের জগতে আমার প্রিয় সঙ্গীত, ধন্যবাদ মুকুল ভাইয়া। আচ্ছা, আরেকটা ধন্যবাদ পাবো একটু পরেই, আমাদের আমিনা ভাবি ধন্যবাদ দিবে, তার পছন্দ হবে গানটা। আরবি জ্যোতি, গতদিন তার SMS না পড়ায় কি অভিমান তার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে ভাইয়া? চট্টগ্রামে খুব বাজে গরম পড়েছে, বিশেষ করে গতকাল আর আজকে, তা আপনার জন্য পরামর্শ, আপনি ঢাকায় চলে আসেন, ঠিক হয়ে যাবে, হ্যাঁ, ঢাকায় চলে আসেন, নাহলে খুলনা চলে যান, খুলনা কিন্তু বেশ গরম টরম নাই, খুলনা নাকি ঠান্ডা পড়া শুরু হয়েছে, হ্যাঁ, একটা শীতের আমেজ পাবেন, খুলনা চলে যান আপনি। ফাতেমা জাহান মদিনা, আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, কেমন আছেন? ভাইয়া ভালো আছি, তিতুমির ছবি পাঠিয়েছে, মুকুল ভাইয়া অঞ্জন দত্তের যে কোনো একটি গান শুনতে চাই, আচ্ছা একটু পরে, আজকে আমার মাথার প্লেলিস্টটা একটু যাক। জাম্বুরার উপর অত্যাচার চলছে, সামান্তা লিখেছে, সামান্তা জাম্বুরার ওই ছবিটা কি মানে আপনার নিজের বানানো জাম্বুরা, নাকি কোনো জায়গার থেকে মানে চোরাই ছবি আর কি, কাটপিস্ট মেরে দেয় না ওরকম কিছু বলবেন আর কি? আচ্ছা, তারপর আফজাল হোসেন সোহেল এটা কি বলছে, চায়ের সাথে জাম্বুরা ভর্তা হলে পেট খারাপ হবে, কিন্তু আবার ডাক্তার রাখতে হতে পারে, চায়ের দোকানে একটা ডাক্তারও থাকবে না? চায়ের দোকানতে একটা ডিপার্টমেন্টাল স্টোর বানিয়ে দিলেন আর কি, সবকিছু থাকবে। আচ্ছা, সামান্তা কবির লিখেছে, জাম্বুরা ভর্তা আমি বানাই, আচ্ছা ঠিক আছে, ওই ছবিটা কার? আমি তো এই চোরের মন পুলিশ পুলিশ, আমি বললাম যে ছবিটা কার, ওই পোস্টে দিয়েছেন যে মুকুল স্ট্রিট স্টলে, ছবিটা কার? সে বলে যে জাম্বুরা আমি বানাই, মানে দেখেন ওই যে ঘুরায় পেঁচায় কথা বলে, আমি মাস্টার না উকিল সাহেব, আমাকে ফাঁকি দিতে পারবে সে, খালি ঘুরায় পেঁচায় কথা বলে। আচ্ছা, মেঘমণি আবার কি বলতে চায়, ভাইয়া এক কাজ করেন, আপনি একটা সুন্দর হিন্দি সং দেন। আচ্ছা, পরে আস্তে আস্তে, আজকে অনেক প্ল্যান আছে, মানে আমার মাথার মধ্যে কিছু গান ঘুরছে, তো এই গানগুলো নিয়ে একটু বাজাতে হবে আর কি, আপনাদের শোনাবো। ওকে, আসসালামু আলাইকুম, লাস্ট লোকেশন, এটা আবার কেমন নাম, দিনকাল কেমন চলছে আপনার? অহনা আমাদের সাথে জয়েন করেছিল। অহনা, দিনকাল ভালোই যাচ্ছে আমার, খারাপ চললে আবার ভালোর দিকে নিয়ে আসি আর কি, এটা হচ্ছে কথা। ওকে, আবারও পড়বো আপনাদের কমেন্টগুলো, এখানে হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট জমে গেছে, কিন্তু এই মুহূর্তে আবার আরেকটা সুন্দর গান শুনতে চাই, আবারও ধন্যবাদ পেতে চাই, ভালো লাগে গান বাজিয়ে ধন্যবাদ পেতে, তো ভালোই লাগে বাংলা, তাই না?

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: শুনছেন ঢাকা এফ এম 90.4 স্টুডিও ঘড়িতে 5:25। আর ফেসবুকে অনেক এসএমএস পড়লাম, এবার একটু হোয়াটসঅ্যাপের দিকে আসি। আমাদের অবসান ভাই জয়েন করেছে, আসসালামু আলাইকুম। আসসালাম, আমি ভালো আছি। বাসার সবাই কেমন আছে? বাসার সবাই আস্তে আস্তে একটু ভালো হচ্ছে। খুবই খারাপ অবস্থা ছিল আমার, বোর্ড ডেঙ্গু হয়েছিল, যাক হসপিটালে ভর্তি করতে হয়নি। আমার বড় ভাই ডাক্তার জানেন, তার পরামর্শে ওষুধ খেয়েছি। আর আল্লাহর রহমত, আসল কথা হচ্ছে যে ডেঙ্গুটা অনেক সিরিয়াস হয়নি, তার প্লাটিলেটটা খুব একটা কমেনি, এই কারণে হসপিটালও নিতে হয়নি। স্যালাইন খেয়েছে, ডাব খেয়েছে, পানি খেয়েছে প্রচুর। হ্যাঁ, এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন, এখন কিন্তু ডেঙ্গু হয় আবার টাইফয়েড জ্বর হয় মানুষের। তো জ্বর হলেই কিন্তু আপনি বুঝতে পারবেন না, আবার ডেঙ্গুতে তো আবার অ্যান্টিবায়োটিক খাওয়া যায় না, তাই না? কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যায় না, নর্মাল নাপা প্যারাসিটামল খেতে হয়। তো এই কারণেই প্রথমে জ্বর হলেই আপনি ধরে নেবেন যে এটা ডেঙ্গু কিংবা বড় কোনো জ্বর হয়েছে। আপনি শুরুতেই ডেঙ্গু টেস্ট করতে তো দুদিন লাগে, কারণ প্রথম দিন তো বোঝা যায় না যেটা হয়। এই কারণে প্রথম থেকেই যে কাজটা করবেন যে প্রচুর পরিমাণে পানি খাবেন, লিকুইড খাওয়ার কথা বলেছে। এবং আমি আমার যখন ডেঙ্গু হয়েছিল আমার তো 19,000 নেমে এসেছিল প্লাটিলেট, এবং হসপিটালে সিট ছিল না। এটা 23 সালের কথা, আপনারা জানেন যে তখন বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু হয়েছিল, 3 লাখের উপরে ডেঙ্গু হয়েছে এবং 2,000-এর উপর মানুষ মারা গেছে। তার মধ্যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল। তো ঘটনাটা হচ্ছে যে আমি যখন হসপিটালে বেড টেড পাইনি, আমার ভাই আমাকে স্যালাইন দিয়ে দিল। আমি 3 দিন সকালে একটা স্যালাইন দিতাম, ওটা শেষ হলে বিকালবেলা আরেকটা, এলাকার ফার্মেসির লোকটা এসে আমাকে স্যালাইন বাসায় লাগিয়ে দিত। মানে হসপিটালের মতো ট্রিটমেন্ট বাসায় হয়েছে। আর আমি যেটা করতাম, আপনারা এই কাজটা করবেন জ্বর হলে, মানে এটা হচ্ছে আমার পরামর্শ আর কি, জ্ঞানী মানুষ মাঝে মাঝে বুদ্ধি দেয় না, দিলাম আর কি বুদ্ধি, সেটা হচ্ছে যে ওই পানি তো খালি একই রকম পানি খেলে ভালো লাগে না, একটু চেঞ্জ আনবেন। যেমন প্রথমে নর্মাল ফুটানো আর কি, নর্মাল বাসায় যে পানি খাই এক গ্লাস পানি খেলেন। আচ্ছা, এক ঘন্টা পর করবেন কি, লেবুর শরবত খাবেন, লেবু দিয়ে হালকা চিনি দিলে দিলেন, যদি ডায়াবেটিস থাকে চিনি দিবেন না, লেবুর শরবত খেলেন, দুইটা হলো 2 গ্লাস। 3 নম্বর হচ্ছে পরবর্তীতে আপনি গ্লুকোজ খেয়ে নিয়ে আসবেন, গ্লুকোজও কিন্তু শরীরে শক্তি জোগায়, আবার গ্লুকোজ খেলেন 3 ঘন্টা পর। আচ্ছা, আবার 1 ঘন্টা পর 1 গ্লাস পানি খাবেন, একটা স্যালাইন খেয়ে ফেলবেন, দেখেন 4 রকম পানি খেয়ে ফেলবেন। 5 নম্বর হচ্ছে আপনি একটা জুস খাওয়ার চেষ্টা করবেন আর কি, হ্যাঁ, মাল্টার জুস হলে ভালো, এই এই জ্বরটর হলে এই টক জাতীয় জুসগুলো ভালো লাগে, লেবু দিয়েও লেবু লেমন লেমনেরও বানানো যায়। হ্যাঁ, তাই আপনি মাল্টার জুস খেয়ে ফেললেন, তো 5 গ্লাস হয়ে গেল, এই একটা ভ্যারিয়েশন চলে আসলো। তারপরে আপনি আবার নর্মাল পানি খেলেন, বিকালের দিকে করলেন কি, আবার একটু স্যুপ খেলেন একটা, ওটাও তো লিকুইড পানি, একটু সবজি দিয়ে গায়ের মধ্যে লাগলো আর কি, একটা ডিম সিদ্ধ খেয়ে ফেলবেন। তা আমি মোটামুটি এইভাবে ডাক্তারি করে মাশাল্লাহ ভালো হয়ে গেছি। হ্যাঁ, ভাইয়া খালি স্যালাইনগুলো দিয়েছিল আর আমি মেনটেন করেছি। যাই হোক, আমাদের অবসান ভাইয়ের কথা বলতে গিয়ে দেখেন, এক কথা আমি না এত কথা বলি, বিশ্বাস করেন যে অবসান ভাই বলছে যে বাসার সবাই কেমন আছে, আর আমি কত কথা বলা শুরু করেছি, মানে লেজ একটা পেলেই কথা শুরু হয়ে যায়। আমি কিন্তু বাসায় এত কথা বলি না, বুঝছেন? কি যে হয় আপনাদের সামনে আসতে আমার খালি কথা বলতে ইচ্ছা করে, আমি বুঝতে পারলাম না কিছু। আচ্ছা, অবসান জিজ্ঞেস করলো কেমন আছে, আর আমি ডেঙ্গু ডেঙ্গু কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছি, আমি নিজেও বলে গেছি কি হচ্ছে। আচ্ছা, অবসান বলছি যে গাজীপুর থেকে উত্তরা যাচ্ছি, গাজীপুর থেকে আপনি উত্তরা যাচ্ছেন আর কি, আমি তো গুলছান না, আমার মনে হচ্ছে আসছেন আর কি, গাজীপুর থেকে আপনি উত্তরা আসছেন। আচ্ছা, আমি নিজেকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারি, আমি খুব ধৈর্যশীল মানুষ, ভেরি গুড, এটা খুবই ভালো একটা গুণ। কিন্তু কোন কেন যেন হঠাৎ করে নিজের উপর ভরসা হারিয়ে ফেলছি, মনটা খারাপ হয়ে আছে, দোয়া করবেন। আচ্ছা, অবসান ভাই আপনি আগে লিখেছেন যে আপনি যেহেতু নিজের প্রতি কন্ট্রোল রয়েছে, কিন্তু হঠাৎ করে এমন হতে পারে, মানুষজন অনেক সময় নিঃস্ব হয়ে পড়ে, অনেক সময় দেখবেন যে অনেক জানা মানুষও অনেক ভুল করে ফেলে, তা আপনার হয়তো একটা খারাপ সময় যাচ্ছে। কিন্তু আমি যেটা মনে করি যে আপনি কোনো একটা কিছু নিয়ে চিন্তিত, এই কারণে আপনি ভরসা হারিয়ে ফেলছেন, কিংবা কোনো একটা চিন্তার কারণে আপনার মনটা খারাপ, এটা তো আপনি আমাকে বলছেন না আর কি। তো এটা আপনি হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, হোয়াটসঅ্যাপে কেউ দেখে না। হ্যাঁ, আপনি আমাকে বললে আমি অ্যান্সার দিতে পারবো। তাছাড়া আপনি যদি একটা নাম্বার আছে, আপনি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কেউ নাম্বারটা একটু লিখেও রাখতে পারেন। অনেকেই অনেক পরামর্শ চায়, তা সেই জিনিসটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, একদমই আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি এটা শোতে আপনাদেরকে অ্যান্সার দিব। নাম্বারটা একটু জানি আর কি, 01353744902। আরেকবার বলি, 01353744902। 4492। কোনো পরামর্শ চাইলে, মানে তাৎক্ষণিক অনেক কিছু থাকে না, আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান, কোনো পরামর্শ চাইলে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কিংবা পরবর্তী শোতে আমি অ্যান্সারটা দিয়ে দিব। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 01353744902। আর তাৎক্ষণিক যদি আপনি এখন অ্যান্সার করতে পারেন, আমাকে প্রশ্নের উত্তর অনেকেই অনেক কিছু গোপন রাখতে চায়, বলতে চায় না, নর্মাল আপনি হোয়াটসঅ্যাপ করবেন 01841904904, আমাদের নাম্বারটা তো রয়েছে, আর এটা আপনাকে একটা নাম্বার দিলাম, ওই নাম্বারে আপনি করলে আমি কোনো যদি ব্যক্তিগত কিছু থাকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমার মাথায় জ্ঞানে কোলায়। ওকে, আর মন খারাপ করবেন না, ঠিক হয়ে যাবে, আমাদের সাথে থাকুন, গান টান শুনুন, দেখবেন যে আস্তে আস্তে মনটা ভালো করার চেষ্টা করবো আপনারা। সুন্দর সুন্দর গান শুনছি আমরা, মন ঠিক হয়ে যাবে। আর মন থাকলে তো একটু খারাপ হবেই, মাঝে মাঝে মন খারাপ হতেই পারে, হ্যাঁ, এটা কোনো সমস্যা না, মানে এটাকে কোনো রোগ ধরবেন না। যখনই দেখবেন যে মন খারাপ 15 থেকে 1 মাস 2 মাস হয়ে গেছে, তখন মনে করবেন যে এটা রোগে পরিণত হয়েছে, ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছেন, তখন ডাক্তারের কাছে যেতে হবে। আসসালামু আলাইকুম, শুভ বিকেল, জুয়েল মালয়েশিয়া থেকে আছি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে আমার সাথে জয়েন করার জন্য। তারপর মুকুল ভাই, অঞ্জন দত্তের যে কোনো একটি গান শুনতে চাই। আচ্ছা, অঞ্জন দত্তের গান আমি শোনাবো পরে। আমাদের ভাবনা চলে আসছে, ভাবনাকে গতদিন মনে হয় পাইনি, গতদিন ভাবনা ছিল না, কেমন আছো মুকুল? বাসার সবাই ভালো আছে তো? আন্টি সুহেলটা ভালো আছে, আমি ভাবছিলাম আমি তোমাকে বলে দেবো দলছুটের এই গান আজকে রিকোয়েস্ট করবো, তুমি বাট ফার্স্ট প্লে করে দিয়েছো, থ্যাংকস মুকুল। আমি আপনাদের মনের ভাষা বুঝি মনে হচ্ছে, তাই না? সুন্দর সুন্দর দুইটা গান শুনলাম আজকে, আমি একটা মাথার মধ্যে একটা প্ল্যান নিয়েছি, ওই প্ল্যানে গান বাজাচ্ছি আর কি। ওকে, আর কে আমাকে ফোন দিয়েছে আমি বুঝতে পারলাম না, শর্ট টাইমে কেন ফোন দিল, শর্ট টাইমে তো কথা বলি না। আচ্ছা, আসসালামু আলাইকুম দাদু, খিতা খবর, শুভ বিকেল। আসলে ঢাকার দিকে গরম কমে গেছে অনেকটা, এমনি তাদেরকে মেনশন দিলাম যদি আসে আর কি। আচ্ছা, ওকে, কোনো সমস্যা নাই। আর জাকারিয়া, আপনার বাবা অসুস্থ বলেছিলেন, আমাকে একটু জানাবেন যে খালু এখন কেমন আছে, আমরা আপনার বাবার জন্য দোয়া করছি। আচ্ছা, এরপর আমাদের মাহবুব লিখেছে যে জেলার গ্রামের স্কুলের শিক্ষার্থীদের বলে যাদের বেশি কৃষি সম্পদ তাদের সাথে বন্ধুত্ব করতে হয়, ঢাকা সিটি স্কুলের শিক্ষার্থী বলে শ্রেণীকক্ষের প্রথম বেঞ্চ এবং লাস্ট বেঞ্চে বন্ধুত্ব করতে হয়। আচ্ছা আচ্ছা, জেলা গ্রামের স্কুলের শিক্ষার্থীরা বলে যাদের সম্পদ বেশি তাদের সাথে বন্ধুত্ব করতে হয় না, আর ঢাকা স্কুলের শিক্ষার্থীরা বলে শ্রেণীকক্ষের প্রথম বেঞ্চ এবং লাস্ট বেঞ্চে বন্ধুত্ব করতে হয়। শরীয়তপুর থেকে এফএম রেডিও শুনছি, একটা গান প্লে করো জেমসের, মার্জুক রাসেলের শান্তি নেই গানটি। আচ্ছা, দেখতে হবে আজকে, আপনাদের কথা মনে আমি একটু কমই শুনবো। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছে? আমি রোমান মিয়া সজীব কেরানীগঞ্জ থেকে শুনছি, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, নিলয়ের একটা গান প্লে করেন। আচ্ছা, নিলয়টা কে? আমি তো চিনি না নিলয়কে। এফএম পোকা মমিন সিং থেকে, সুখের বেলায় ভাগিদার বাড়ে জুম্মার সালাতের মুসল্লির মতো। আচ্ছা, সুখের বেলায় ভাগিদার বাড়ে জুম্মার সালাতের মুসল্লির মতো, এটা তাই, সুখের সময় তো মানুষজন একটু বেশি চলে আসে। ওকে, আমাদের মাগরিবের নামাজের বিরতিতে যেতে হবে, মাগরিবে আজান হবে, তাই গানটা হচ্ছে 4 মিনিট, তাহলে মাগরিবের নামাজের সময় হয়ে যাবে, তা আমি আপাতত আপনাদের জন্য ছোট্ট একটা বিরতি নিতে চাই। আচ্ছা, আমি আরেকটা দুটা এসএমএস পড়ে একটু টাইম কিল করে একবারে নামাজের বিরতিতে যাই। স্যালাইন চলছে এখন, আগের থেকে একটু ভালো মনে হচ্ছে। আচ্ছা, আমাদের জাকারিয়া নিয়মিত শ্রোতা, জাকারিয়ার আব্বার জন্য দোয়া করবেন, উনি নানাবিধ সমস্যার মধ্যে রয়েছেন, আমরা সবাই দোয়া করি, ইনশাআল্লাহ জাকারিয়া আপনার বাবাকে আল্লাহ সুস্থ করে দিবেন এই প্রত্যাশা করি। অনেক অনেক দোয়া রইল, আমি নামাজেও আপনার আব্বার জন্য দোয়া করেছি। হ্যাঁ, যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, যাদের কথা সবসময়, যাদের এসএমএস পড়ি, কমেন্ট পড়ি, তাদের কোনো কিছু আমি ফেসবুকে দেখলে আমি দোয়া করি, হ্যাঁ, এখনো দোয়া করবো ইনশাআল্লাহ। জাকারিয়া টেনশন করবে না, খালু দেখবেন যে নিশ্চিন্তে সুস্থ হয়ে ফিরে আসবে। তারপর আসসালামু আলাইকুম, আচ্ছা রোমানের এসএমএসটা পড়লাম। ওকে, আমরা একটা গানে যেতে চাই, হায়দার হোসেনের একটা গান শুনবো, এই গানের পর মাগরিবের আজান প্রচারিত হবে, তারপর নামাজের বিরতিতে যাব, তারপর আমি ফিরে আসবো। ওকে, এই গানটাও মজা লাগবে, খুবই ভালো গান, গানটার নাম হচ্ছে ঢাকাইয়া।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রতিটি ক্ষণে কথায় আর গানে ভালো লাগায় অনুভূতিতে
1: সারা দেশে সব সময় সবার সাথে ঢাকা FM 90.4 এক নেশন ঝুম বৃষ্টিতে রোতেলা দুপুর
0: ট্রাফিক জ্যামে
1: কাজের ফাঁকে
0: অমলিন স্নিগ্ধ রাতে প্রতিটি ক্ষণে কথায় আর গানে ভালো লাগায় অনুভূতিতে
1: সারা দেশে সব সময় সবার সাথে ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনার সাথে। শুরু হইতে সন্ধ্যা ৬টা, মাগরিবের নামাজ এবং আজানের বিরতির পর আবারও ফিরে আসলাম। নাস্তা নাস্তা কিছুই খাইনি, কোনো খাওয়া দাওয়ার দরকার নেই। সামান্তা কই, আমাকে একটু কিছু একটা দাও চায়ের সাথে আর কি, ক্ষুধা লেগে গেছে। আচ্ছা, এর মধ্যে ফেসবুকে অনেকে জয়েন করেছে, চায়ের ধোয়ায় উড়ে যাক সব ক্লান্তি। খায়রুল কবির ভাই আমাদের সাথে জয়েন করেছে এবং নামটা আজকে নতুন দেখলাম মনে হচ্ছে। খায়রুল কবির ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আর জানিয়ে রাখি, আমার নাম মুকুল, প্রতি সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। ওকে খায়রুল ভাই, নেক্সট টাইম আমাদের সাথে থাকবেন আশা করি, প্রত্যাশা করি। আরও লিখেছে, সালাম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, জানিয়ে দিয়েন পারলে এক কাপ চা সাথে দিয়েন অবশ্যই। সাইফুর কই, আজকে সাইফুরকে দেখতে পাচ্ছি না, আর আনন্দকে আমরা মিস করছি। আনন্দকেও বেশ কয়েক সপ্তাহ ধরে খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার কি জানে। আনন্দের একটা নিখোঁজ সংবাদ দিতে হবে আজকে মুকুল সি স্টলে। আচ্ছা, বিকেলের সময়টা খুব টায়ার্ড, সৌদি আরবের দাম্মাম থেকে শুনছি, বা অনেক দূর থেকে আমাদের খায়রুল ভাই জয়েন করেছে, এই কারণেই আপনাকে আগে পাইনি প্রথম। আর সৌদিতে তো অবস্থা খুব খারাপ মনে হচ্ছে না, একটু কি অবস্থা জানাবেন তো খায়রুল কবির ভাই। আমরা তো পত্র পত্রিকা মারফত জানার চেষ্টা করি আর কি। ভালোই সংঘর্ষ হচ্ছে তাই না, ১৭ জন মারা গেছে গতকালকের আগের দিন আর কি, গতকালকে। আজকে পত্রিকায় আসলো, বিভিন্ন দেশের বাংলাদেশিও রয়েছে, খুবই দুঃখজনক। এবং আমরা চাই শান্তি, যুদ্ধ সব কিছু বন্ধ হয়ে যাক। আসলে যুদ্ধ কি বন্ধ হবে, আমাদের যুদ্ধবাজ নেতা যারা রয়েছে বিশ্বে, তারা বিভিন্ন ফায়দার উদ্দেশ্যে এইভাবে যুদ্ধ চলতেই থাকে আর কি, সাধারণ মানুষের উপর তার প্রভাবটা পড়ে। এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের যেসব দেশগুলো রয়েছে তাদের খুবই সমস্যা পড়তে, আমাদের যে যে তেলের দাম, গ্যাসের, আমরা এলপিজির দাম বেড়ে গেছে, সব কিছুর সাথে যুদ্ধের অনেক সম্পর্ক রয়েছে। এগুলো না থাকলে হয়তো আরও কম হতো, তো এরকম সাধারণ মানুষরা ভুক্তভোগী এবং সেই সাথে তৃতীয় বিশ্বের দেশগুলো আরও খারাপ অবস্থায়। মোহাম্মদ রিহাদ লিখেছে, মুকুল ভাইয়া, কয়েকদিন ধরে হৃদয়ের মাঝে খানিক মেঘ জমেছিল, তাছাড়াও শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তার কারণে ভাইটি স্টলে যোগদান করতে ব্যর্থ হয়েছি। অত্যন্ত দুঃখিত মুকুল ভাই, আপনাদের সকলকে খুব মিস করেছি। আমরাও রিয়াদকে অনেক মিস করেছি। আর রিয়াদ কবি মানুষ, খুব সুন্দর করে লেখে যে হৃদয়ের মাঝে মেঘ জমেছিল, আর শারীরিক অসুস্থতা। আচ্ছা, সামান্তা আমাদের সাথে হঠাৎ করে একটু মিস হয়ে গেল, কি হয়েছে, কারেন্ট চলে গেছে। আচ্ছা, ছোট্ট একটা রেডিও কিনে ফেলবেন সবাই, এবং দেখবেন যে ব্যাটারি দিয়ে রেডিও চলে। আগে তো পাওয়া যেত খুব বেশি, যখন FM শুরু হলো তখন রাস্তাঘাটে খুব রেডিও বিক্রি করতো, ১০০-১৫০ টাকা করে রেডিও পাওয়া যেত। ৫০ টাকা দামের রেডিও আমি কিনেছিলাম, একদম ছোট, একটা ১০ টাকার পেন্সিল ব্যাটারি দিয়ে চলতো আর কি। ওগুলো এখন দেখি না, তবে ইলেকট্রিকের দোকানে গেলে রেডিও কিনতে পাওয়া যায়, ব্যাটারি দিয়ে রেডিও চলে। সিদ্ধাতুল মুনতাহা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, সিদ্ধাতুলকে ধন্যবাদ। স্নিগ্ধা রহমান স্যার আমাদের সাথে জয়েন করেছে, স্নিগ্ধা মনে অনেকদিন পরে জয়েন করলো তাই না। কেমন হচ্ছে দাদু, একটা গান পাঠিয়েছি, গেয়ে শোনান যদি সময় পাও। আমার খোপায় পরিয়ে দিও জবা ফুল, যদি সময় পাও আমার শাড়ির কুচিটা করে দিও। ঠিক, বা যদি সময় পাও আমার খোপায় পরিয়ে দিও জবা ফুল, যদি সময় পাও আমার পায়ে পরিয়ে দিও নূপুর, যদি সময় পাও আমার কপালে পরিয়ে দিও কালো টিপ, যদি সময় পাও আমার খোপায় পরিয়ে দিও জবা ফুল। আচ্ছা, এগুলো পড়াতে তো অনেক টাইমের ব্যাপার, ৮টা পর্যন্ত শো আছে আর কি, তারপরে চিন্তাভাবনা করা যাবে আর কি। ওকে, তারপর ফাতেমা জাহান মদিনা, যাও আমার প্রিয় মানুষ, এই পৃথিবীতে তোমাকে ছেড়ে দিলাম, এই পৃথিবীতে সুখের বাগান সাজাও, সত্য মিথ্যার বিচার নিয়ে হাসরের মাঠে দেখা হবে ইনশাল্লাহ। বাপরে বাপ, খুবই আধ্যাত্মিক কথাবার্তা লিখে পাঠিয়েছে মদিনা। তারপর আফরোজা পলি আমাদের সাথে জয়েন করছে, মুকুল ভাই আজকে আমাদের বাসায় ঈদের দিনের মতো আনন্দ, বাহ খুবই খুশি হলাম শুনে। আজ আমার বাসায় নানা নানি বেড়াতে এসেছেন, এখন বলুন তো যে দুধ চায়ের আড্ডা কতখানি জমেছে। ইতি আপনার নতুন শ্রোতা জানা তারা জ্যোতি, জ্যোতিকে অনেক ধন্যবাদ, আমার খুব প্রিয় একটা নাম জ্যোতি। এই গল্প শুনতে চান না আবার, এই গল্প পরে কোনো এক সময় বলা যাবে আর কি, যখন মন চাইবে বলবো আর কি। ওকে, জানা তারা জ্যোতিকে অনেক ধন্যবাদ। এবং নানা নানিকে, সবার তো নানা নানি নেই, আমার নানা নানি নেই, দাদা দাদি নেই, খুব মিস করি। এবং নাতিদের কাছে এটা একটা বিশাল পাওয়া, তাদেরকে যত্ন করেন, হ্যাঁ অনেক ভালো সময় কাটুক এই প্রত্যাশা করি। রোমান মিয়া আমাদের সাথে জয়েন করেছিল, ওয়ালাইকুম আসসালাম। আমি কেয়ানীগঞ্জ থেকে শুনছি, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, আতিফ ইসলামের একটা গানের কথা বলেছেন। আচ্ছা, আজকে তো আমার মতো প্লে লিস্ট চলছে। তারপর জাফর হোসেন, আসসালামু আলাইকুম মুকুলদা, কেমন আছেন? ভালো আছি। আপনি মাঝে তো অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, বয়সের ছাপ আপনার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো বয়স তো হয়েছে, বয়স কম হয় নাই, অনেক বয়স হয়ে গেছে। রেডিওতেই আমার ডিসেম্বরে, আপনাদের জানিয়ে রাখি, এটা আমার জন্য একটা বিশাল মাইল ফলক হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে রেডিওতে এই ডিসেম্বর মাসে আমার ২০ বছর পূর্তি হবে। হ্যাঁ, FM রেডিওতে ২০ বছর, ৪টিখানি কথা নয়, এটা অনেক ব্যাপার। আমার সাথে যারা সমসাময়িক, আমাদের সাথে যারা আর করতে ছিল, তারা কেউই নেই, অনেকে টিভিতে চলে গেছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে,
কেউ চাকরি করছে এইভাবে, কিন্তু আমি আমার ছোটখাটো ব্যবসার পাশাপাশি আমি রেডিও আজ ছাড়িনি। হ্যাঁ, তো এই দিক থেকে আমি খুব ভাগ্যবান যে আমার 20 বছর হতে যাচ্ছে রেডিওতে ডিসেম্বরে। আচ্ছা, ওকে, আর তখন রেডিওর গল্প নিয়ে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ, অনেক কথা হবে ডিসেম্বরে আপনাদের সাথে। উম্মে রায়হান, আজ কোনো গানের অনুরোধ রাখবো না, তবে আপনার গাওয়া একটা গান শুনতে পারি, কি বলেন মুকুল ভাইয়া? আচ্ছা, আমার গান তো সবসময় শোনেন, আজকে আমি একটু অন্য মেজাজে আছি, মানে প্লে লিস্টটা একটু অন্যভাবে চিন্তা করেছি। হ্যাঁ, ভালো লাগবে গানগুলো, আর আগেও তো ভালো লেগেছে যেগুলো বাজিয়েছি। তারপর ইমরান তুহিন গাজীপুর থেকে আমাদের সাথে জয়েন করেছিল, ভালো আছি। এফ এম পোকা জাহাঙ্গীর আলম, ফ্যামিলি মেনে নেওয়ার যুগ এসে গেছে, অথচ প্রেম ভালোবাসা টিকে থাকার যুগটাই চলে যাচ্ছে। সত্যি তাই, খুবই ভাঙ্গনের সুর দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে, অনেক মানুষের খালি ডিভোর্স এই জিনিসটা একটু বেড়ে গেছে। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তফিক দান করুক। সংসার জীবন আসলে অনেক কিছু, আপনার ব্যালেন্স, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস সবকিছু মিলেই সংসার। হ্যাঁ, একটু ধৈর্য ধারণ করতে হয়। রোমান মিয়া আমাদের সাথে আছে কেরানীগঞ্জ থেকে, শ্যাম্পু কিভাবে কথা বললে লিস্টের একটা ছেলে আমার জন্য পাগল হয়ে যাবে, আমি রাগ করলে ভাত খাবে না। আচ্ছা, এটা তো একটা ট্রেনিং করাতে হবে, দীর্ঘ একটা সময়ের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, পরে আপনাকে বুদ্ধি দিব নি আমি কিভাবে কি করলে একটা ছেলে রাগ করবে আপনার জন্য, ভাত খাবে না। ওকে, আফজাল হোসেন সোহেল, তপু আর ন্যান্সির এই গানটা অনেক সুন্দর একটা গান, একটা গান, ধন্যবাদ আপনার পছন্দের গানটা দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। তারপর মনিরা ইসলাম আমাদের সাথে জয়েন করেছিল, এক লোক হন্তদন্ত হয়ে ডাক্তারের চেম্বারে ঢুকে বলল, রোগী, ডাক্তার বাবু আমাকে বাঁচান, সকালে আমি ভুল করে একটা 5 টাকার কয়েন গিলে ফেলেছি। ডাক্তার বললেন, বলেন কি, তা সকালের ঘটনা, আপনি এখন সন্ধ্যা আসছেন কেন? রোগী, আসলে ডাক্তার বাবু এতক্ষণ পর্যন্ত আমার টাকার দরকার ছিল না, একটু চা খাবো তো তাই কয়েনটা দরকার পড়লো। আপনার ডাক্তার থেকে চলে আসেন, আপনি আপনাকে ফ্রি চা খাওয়াবো, হ্যাঁ 5 টাকা পেটের মধ্যে থাকুক আর কি, ওটা সময় মতো বের হয়ে যাবে। তারপর শারমিন আক্তার জুই, হ্যালো ভাইয়া, তারপর গানটা পছন্দের ধন্যবাদ, ছবিটা আমারই তোলা, সামান্তা লিখেছে। আচ্ছা, তারপর আচ্ছা সামান্তাকে ধন্যবাদ, সেই জাম্বুরা ভর্তার ছবি তার তোলা। যে গরম পড়েছে এখন আইসক্রিম ছাড়া চলবে না, ওকে শীত পড়ে যাবে, 5 দিনের বৃষ্টির একটা আভাস পাওয়া গেছে, আমি ভুল করেছি সামান্তাকে কবিতা দিয়ে, ভুল করেছি। আচ্ছা, ওকে, সামান্তা কবি লিখতে হবে, আমি ভুল করেছি সামান্তাকে কবিতা দিয়ে, ভুল করেছি। আচ্ছা, ওকে, আরো অনেক SMS হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি, সবগুলো পড়বো, কিন্তু সুন্দর একটা গান, ভূমি ব্যান্ডের, কলকাতার ব্যান্ড, জানলা খোলা সন্ধ্যাবেলা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4।
5: সুন্দর একটা গান শুনলাম, জানলা খোলা সন্ধ্যাবেলা, ভূমি ব্যান্ডের। আচ্ছা, এবার আমাদের 01841904904 এই নাম্বারে SMS ও আসে, আমি একটু কম পড়ি, তা আজকে একটু পড়ি আবার। হ্যালো মুকুল ভাই, আমি সিলেট থেকে দিহান নতুন যুক্ত হয়েছি। দিহানকে অনেক ধন্যবাদ। দিহান ভালো থাকবেন, আপনারা একটু ফেসবুকেও আমার সাথে জয়েন করবেন। হ্যাঁ, ফেসবুকে অনেক বন্ধুরা থাকে এবং সেই জিনিসটা দেখা যায়, একজনের SMS একজন দেখতে পায়, সবাই কথা বলে, বন্ধুত্ব হয়ে যায়। আর আমাদের একটা গ্রুপ আছে মুকুল স্টি স্টল, সার্চ দিলে পেয়ে যাবেন মুকুল স্টি স্টল, সেই গ্রুপে জয়েন করে ফেলবেন। সুখ দুঃখের কথা পুরো সপ্তাহ জুড়ে চলবে। হ্যাঁ, আমি যখন বাসায় থাকি তখন টি স্টল গ্রুপে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। ওকে, এর হ্যালো প্রাণপ্রিয়, আচ্ছা আচ্ছা এটা আমার SMS না। আচ্ছা, তারপর হ্যালো মুকুল দাদু, কেমন আছেন? আমি সিলেট থেকে সৌমিত্র আমাদের সাথে জয়েন করেছি। আমি তোমাকে নিয়মিত 5 বছর ধরে শুনি কিন্তু তুমি মেসেজ পড়ো না বলে লিখতে পারি না। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকগুলো পড়ি, কারণ দুইটা জিনিস মেনটেন করা আমার কঠিন হয়ে যায়, কারণ আমি সপ্তাহে একদিন আসি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, প্রচুর SMS কমেন্ট আসে, এই কারণে পড়া একটু কঠিন হয়ে যায়, তাই এখন একটু SMS পড়া শুরু করেছি, এই কারণে আজকে আবার দেখা হলো। ওকে, আসসালামু আলাইকুম মুকুল দাদু, আমি সিলেট থেকে আলাদিন জাহের আলভি। আচ্ছা, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে কি গ্যালারিতে নেওয়া যায়? আচ্ছা, আমি এগুলো সম্পর্কে একটু কম জানি, এইসব টেকনিক্যাল কথা আমাকে না বলে যারা ইউটিউব টিউটিউব করে আর কি, তাদের সাথে আলাপ করলে ভালো হবে। হাই ভাইয়া, কেমন আছো? আজকে প্রথম মেসেজ করলাম আমি লালমনির থেকে। আচ্ছা, আমার নাম মর্জিনা, মর্জিনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, লালমনির হাট তো লাল, আমি ভাবলাম যে লালমনির আমাদেরকে SMS করেছে। আমার এক বন্ধু আছে এজাজ নাম আর কি, এজাজ ভাই, বড় ভাই বন্ধু, তার চাচাদের নাম হচ্ছে কুটি চাচা, ছোট চাচাকে বলে কুটি চাচা, তো এখানে ধলা চাচা আছে একজন, নাম ধলা চাচা, হ্যাঁ সাদা চাচা, আরেকজন হচ্ছে লাল চাচা। লাল চাচা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এরকম আর কি বিভিন্ন নাম আছে তাদের, দাদা দাদিরা হয়তো দিয়েছিল আর কি এরকম, তো লাল চাচা এরকম, সাদা ধলা চাচা এরকম নাম, তা লালমনির, আমি ভাবলাম যে মনির হচ্ছে লাল আর কি, আর লাল রঙ, লালমনির, লালমনির আমাদের কিছু করেছে না, লালমনির হাট থেকে লিখতে হবে মর্জিনা। আচ্ছা, নাহলে ঝামেলা হয়ে যাবে কিন্তু, আর আমি একটু লেখাপড়া কম বুঝি তো, একটু ঝামেলা হয়ে যায় আমার। আসসালামু আলাইকুম মুকুল ভাই, আমি নিতু বদরগঞ্জ থেকে আছি, প্রায় 4 বছর হলো আপনার শো শুনি। আচ্ছা, এই প্রথম SMS করলাম, কারণ আমার স্মার্টফোন নাই, এই জন্য বাটন ফোনে SMS করি। ওকে, সমস্যা নাই, এখন থেকে তো আমি বাটন ফোনে SMSগুলোও পড়া শুরু করেছি, যেহেতু ওই নাম্বারে আপনারা SMSও করতে পারবেন, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে SMSও করা যায়। আচ্ছা, কেমন আছেন? রংপুর থেকে শরীফা, অনেকদিন থেকে শোনা হয়নি কিন্তু আজকে SMS হয় না। আচ্ছা, শুনেন না দেখে SMS করতে পারেন না, কোনো সমস্যা নাই, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে পেয়ে যাবেন। আচ্ছা মুকুল ভাইয়া, আমি রংপুর থেকে আরফিন আক্তার শীত বলছি, আর একটু আগে তো আমি বললাম শীতকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, আরফিনা আক্তার শীত, আসলেই শীত নাম, আমি শীতকে তো অনেক ভালোবাসি, এই যে শীত আসছে না, আমি বললাম না আমি আজকে শুরুতে বলছি শীতকে ভালোবাসি, আমি জানি না যে শীত নামে আমার একদম শ্রোতা রয়েছে। আচ্ছা, আপনার হাসিটা সুন্দর, প্রথম SMS দিলাম, অনেক ধন্যবাদ ভাই, খুশি হলাম, আমার দেখতে শুনতে তো ভালো না, চুল টুল পড়ে গেছে, বয়স হয়ে গেছে, দায়িত্ব এসব পেয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, হাসিটা কি হাসির সাউন্ডটা সুন্দর, মানে এই যে আমি হাসছি মানে এটা এটা সুন্দর লাগছে। আচ্ছা ধন্যবাদ ভাই, কান টান লাল হয়ে গেল, তো প্রশংসা করবেন না তো, আমার খুব সমস্যা, প্রশংসা নিতে পারি না আর কি। হাই ভাইয়া, আমি এলমা রংপুর থেকে, অনেক ধন্যবাদ ভাই। তারপর চট্টগ্রাম থেকে সায়মা আমাদের সাথে জয়েন করেছিল, এতদিন শুধু শুনতাম, আজকে ফার্স্ট তোমাকে SMS করলাম, কেমন আছো মুকুল ভাই? অনেক ভালো আছি সায়মা, আর ফেসবুকে জয়েন হয়ে যাবে না, আই লাভ ঢাকা FM লিখলেই ফেসবুকে দেখবেন যে আমাদের অরিজিনাল পেজটা চলে আসবে, 1 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, ওখানে ওইখানে দেখবেন যে আমার পোস্ট দেওয়া আছে, ব্রোকেন অ্যাঞ্জেল সংটা প্লে করেন। আচ্ছা বিটিএস এর গান না এটা? আচ্ছা না কি কাজ জানেন? আচ্ছা ব্রোকেন অ্যাঞ্জেল, আচ্ছা আমি দেখবো, বিটিএস এর না তো, ব্রোকেন অ্যাঞ্জেল আছে আমি দিব আপনাকে দেখি সময় করে। মাহিন রংপুর থেকে আমাদের সাথে জয়েন করেছিল, নানা এস এম এস করেছে, নানা নানি কই নানা। আচ্ছা তারপর আসসালামু আলাইকুম মুকুল ভাই কেমন আছে? মাম্পি আমাদের সাথে জয়েন করেছিল, মাম্পিকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর লাগে আমার নামটা পড়তে মাম্পি। আর রূপকথা চট্টগ্রাম থেকে, ভাইয়া কদম ফুল গানটা শুনতে চাই, ব্লু জিন্সের গান কদম ফুল। আজকে আমি একটু আমার মতো করে প্লে লিস্ট সাজিয়েছি, তো এই কারণে সবার রিকোয়েস্ট আজকে রাখছি না আর কি। হ্যাঁ আমি যে গানগুলো বাজাবো আপনার অনেক ভালো লাগবে, ওকে। আর রূপকথা আমার মেন নামও কিন্তু রূপকথা, আরেকটা রূপকথা আমি পেয়ে গেলাম গতদিনও মনে বলেছিলাম। আচ্ছা মুরাদ খান আমাদের সাথে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ভাইয়া, গান শুনে একটু পাগল না হলে কে ভালোবাসা যায়, এটা গানটা শুনলেন মানে একটু পাগল না হলে কি ভালোবাসা যায় একটা গান আছে তো। তারপর আজকে প্রথম এসএমএস করলাম পূর্ব নবনী দাস গঙ্গা চড়া রংপুর থেকে, নাম কই, নাম টাম লিখে এসএমএস করবেন সুন্দর করে। আচ্ছা ডিএফএম মৈত্রী ভাইয়া আমি আপনাকে প্রায় শুনি, আমার খুব ভালো লাগে আপনার কথাগুলো, অনেক ধন্যবাদ, জেনে খুশি হলাম মৈত্রী। আর প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি আমাকে শুনতে পাবেন। আর হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো একটু পরে পড়ি যেহেতু অনেক কথা বলে ফেললাম। আর এই মুহূর্তে আরেকটা সুন্দর গান আজকে আমার মাথার মধ্যে, আমি আস্তে আস্তে আস্তে চিন্তা করেছিলাম যে কি গানগুলো আজকে আমার প্লে লিস্টে থাকবে আর কি, এই কারণে গানগুলো ভালো লাগবে আপনাদের একটু কি জানি বলতে চেয়েছিলাম, যাক সব কথা হঠাৎ করে বলতে গিয়ে থেমে গেলাম, কেন কি আমি বলতে গিয়েছিলাম ভুলে গেছি আর কি, যাক মনে পড়লে বলবো। আর এখন আরেকটা সুপার গান।

0: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্করবক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
2: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আর সবাইকে জানিয়ে রাখি যে প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকি মুকুলস্টি স্টল নিয়ে, আর বুধবার রাত 11টায় থাকি জীবন গল্প নিয়ে। ওকে, আর এবারে জীবন গল্পটা দুর্দান্ত, মানে আপনারা যদি কেউ না শুনেন আপনারা খুবই মিস করবেন, মানে রহমস্যক একটা গল্প, মানে সিনেমাকেও হার মানাবে এমন একটা গল্প, মানে ভয়াবহ। আমি চোখে পানি ধরে রাখতে পারিনি গল্পটা শুনে, আপনারা অবশ্যই মিস করবেন না। খুবই সোজা আমাদের এই ফেসবুক পেজ আই লাভ ঢাকা এফএম, এখানেই রাত 11টার সময় আপনারা এটা দেখতে পাবেন, শুনতে পাবেন একসাথে। তাছাড়া ইউটিউবে গিয়ে জাস্ট লিখবেন হচ্ছে যে ঢাকা এফএম 90.4, আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, সেখানে গল্পটা থাকবে, আর ফ্রিকোয়েন্সি তো বাজবেই, এ হচ্ছে কথা, মিস করবেন না কেউ জীবন গল্প। ওকে, হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট জমে গেছে, হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো একটু পড়ি। ভাবনা লিখেছে, গত সোমবার তোমার শোটা শুনতে পাইনি কারণ আমরা সব ভাই বোন মাকে নিয়ে দেশে বেড়াতে গিয়েছি, ভাবির ডেঙ্গু হয়েছে, আর এখন ভালো আছে, ভাবি ভালো আছে, মানে আমার বউ ভালো আছে, এখন দুর্বল আর কি, ডেঙ্গু হলে তো একটু দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া করছে, দেখা যাক কি হয়। ওকে, আর আমিও গতদিন আমরা বলি যে ভাবনা কই গেল, যাক এটাও ভালো যে আপনার মা একটু সুস্থ হয়ে যাবে যখন সব ভাই বোনদের একসাথে দেখবে। হ্যাঁ, বাবা মার কাছে কিন্তু সন্তানদের এই জিনিসটা, এই মিলনটা খুব ভালো, মানে পুনর্মিলন, সব একত্রিত হওয়া, নাতি নাতনি, এগুলো দেখলে মুরব্বীদের মন ভালো হয়ে যায়। আচ্ছা, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সন্ধ্যা, দুর্গা পূজা শপিংয়ে গিয়েছিলাম, জয়েন করতে একটু দেরি হয়ে গেল, কোনো সমস্যা নাই, সুন্দর করে পূজা পালন করবেন, আর ইন্ডিয়াতে তো পূজা খুব সুন্দর হয়, আমি কলকাতায় কোনো এক সময় পূজার সময় গিয়েছিলাম, মানে কলকাতাতে হাঁটাই যায় না, মানে ভয়ঙ্কর, মানে আমার একটা ইয়ে ছিল আর কি যে পূজার সময় কলকাতা কি হয় দেখবো আর কি, এরকম একটা চিন্তা ভাবনা, তো ভয়ঙ্কর, পরে কান ধরেছি যে পূজার সময় কলকাতা যাওয়া যাবে না আর কি। হ্যাঁ, হোটেল পাওয়া যায় না, হোটেলের ভাড়া অনেক বেশি, তারপর রাস্তাঘাট হাঁটা যায়, মানে ভয়ঙ্কর, সব মনে হয় একটা ভিড় করে কলকাতা, তাই না অমৃত? আমি ভুল বললি নাই তো, অনেক আগে গিয়েছিলাম, এখন তো আর নাই, তারপরে কান ধরেছি যে না পূজার সময় যাওয়া যাবে না, এরকম উৎসবে আমি উৎসব দেখতে গিয়েছিলাম, এটা একটা মজা আছে এরকম, কিন্তু একেবারেই ভয়ঙ্কর অবস্থা, মানে ওই হোটেল পাওয়াটাই টেনশনের কারণ হয়ে দাঁড়ায়, মানে একদম অনেক দাম বাড়িয়ে দেয়, তারপর হোটেল ঠিকভাবে খুঁজে পাই না, এরকম একটা ব্যাপার। যাই হোক অমৃত, সুন্দর করে পূজা তো আসছে, অবশ্যই সুন্দর করে পূজা পালন করুন, অনেক শুভকামনা রইল। অনেক অনেক শুক্রিয়া মুকুল দাদু, আজকে গানের তালিকাটা সত্যিই সুন্দর। আচ্ছা, জাকারিয়া জানিয়েছে গানের তালিকাটা সুন্দর, আজকে তো সুন্দর হবেই, আজকে আমি সবসময় সুন্দর থাকে জাকারিয়া, এরকম কথা বলা ঠিক নয় কিন্তু, কিন্তু আজকে একটু প্ল্যান করে আসছি আমি মাথার মধ্যে, যে ওই প্ল্যানে গানগুলো বাচ্চা আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি মোশাররফ হোসেন মহারাজ, ইব্রাহিমপুর পশ্চিমপাড়া বেলাবন সিন্ধি মুসলিমা পিঠাঘর থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ মহারাজ ভাইকে। আর আমাদের জন্য পিঠা কিন্তু একদম ফ্রি রাখবেন, আপনার যে ক্যানভাস করে দিচ্ছে রেডিওতে, আপনি জানেন না কত পরিমাণ যে পিঠাঘর, মুসলিমা পিঠাঘরের নাম বলতে বলতে আপনি SMS পাঠান আর আমি খালি পড়তে থাকি। ওকে, আমরা যে যাবে যে বলবেন যে ঢাকা এফএম থেকে এসছি, আপনি তাকে পিঠার মধ্যে ডিসকাউন্ট দিয়ে দিবেন, আর আমি গেলে তো পুরো ফ্রি। আচ্ছা, আধ্যাত্মিক সমস্যা মাহবুব শরীয়তপুর থেকে আমাদের সাথে জয়েন করেছে, আধ্যাত্মিক সমস্যা কি জিনিস সেটা তো আমার তো বুঝাতে হবে, আমাকে ডিটেইল বললে আমি বুঝতে পারবো, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন আপনার সমস্যাটা। হ্যাঁ, জ্ঞান দেওয়ার চেষ্টা করবো, আমার জ্ঞান দিতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, তারপর একটা চোর পেয়েছি, আচ্ছা মাফ করে দিলাম, চোর বলে ফেলেছি, রাগ করেন না রোজমেরি, অনেক দিন পর সে হাজির, মানে কোথায় ছিল এতদিন লুকিয়ে। রোজমেরি ভাইয়া শুভ সন্ধ্যা, অনেকদিন পরে তোমাকে শুনছি, আমরাও তো তাই বলছি, রোজমেরি কই গেল, চলে আসলাম গান শোনার জন্য। এটা কি আবার? ও আচ্ছা, শুনে তুমি কেমন আছো? আমি ভালো আছি, পসিবল হলে কথা কিছু কিছু বুঝে নিতে হয়, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। আচ্ছা, আরতি এই গানটা শুনতে চাই, আমি অন্য একটা গান শোনাবো, মানে আজকে আমার একটু প্লেলিস্টটা একটু অন্যভাবে সাজিয়েছি, তো তাই আজকে অন্য একটা গান শোনাবো, আপনার ধারে কাছেই থাকবে, আপনি যে গান শুনতে চান তার মতোই একটা গান শোনাবো। ওকে, আর রোজমেরিকে মাফ করে দিলাম এবার মতো, এভাবে এত মিস করবেন না, আমাদের একটা SMS করে জানালে কি হয় যে আপনি লন্ডন গিয়েছেন, আপনি টাকা আছে, আপনি লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন, প্যারিসে ঘুরে বেড়াচ্ছেন, আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন, আমাদের সমস্যা নাই তো কোনো, আমাদের একটু জানালেই তো হয়, আমরা কি হিংসা করি নাকি আপনাকে, এরকম গায়েব হয়ে যান, হঠাৎ করে নাই হয়ে যান, এটা তো ঠিক না। আরেকজন একটা ভালোবাসার সাইন পাঠিয়েছে আমাকে, আমি তো পাঠাতে পারছি না, একটা ভালোবাসার সাইন পাঠিয়েছে, অনেক ভালোবাসা ভাই, ও রায়হান সৈয়দপুর থেকে অনেক ভালোবাসে। আচ্ছা এবার আমরা একটু ঠান্ডা চিত্রা সিং এর কণ্ঠে একটা খুবই মিষ্টি ঠান্ডা একটা গান শুনবো। আমাদের আমেনা ভাবি, আমাদের ভাবনা, তারপর আমাদের রোজমেরি, তাদের এই গানটা খুব পছন্দ হবে। তারপর ফিরে আসছি আবারও আমার মাথা প্ল্যানে যে গান আছে প্ল্যানের গানগুলো নিয়ে। ওকে

0: কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যা শেষটা কেউ জানে না।
1: রাইট, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। প্রতি বুধবার রাত 11টা জীবন গল্প শুনবেন এবং এবারে জীবন গল্পটা একদমই মিস করবেন না। দুর্দান্ত, মানে আমি চোখে পানি ধরে রাখতে পারিনি, এরকম গল্প আমি শুনিনি কখনো। মানে এটা একটা সিনেমাকে হার মানাবে, আপনারা না শুনলে বোঝাতে পারবো না। খুবই হৃদয়স্পর্শী একটা গল্প, অবশ্যই মিস করবেন না। আপনারা ইউটিউবে গেলে ঢাকা এফএম 90.4 লিখলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, সেখানে গল্পটা আপলোড হবে বুধবার রাত 11টায়। তাছাড়া ফেসবুকে যে দেখছেন আই লাভ ঢাকা এফএম, ফেসবুকে আপনারা দেখতে এবং শুনতে পারবেন, ফ্রিকোয়েন্সিতে শুনতে পারবেন। আর যারা জীবন গল্পে আসতে চান তারা খুবই সহজ, এই যে আমাদের একটা নাম্বার 01841904904, এই নম্বরে আপনারা জীবন গল্প লিখে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজেই দেখবেন যে একটু খুঁজলেই পাবেন একটা ফর্ম আছে জীবন গল্পে আসার জন্য, মানে যে কোনো প্রোগ্রামে আসার জন্য, সেই ফর্মটা পূরণ করে পাঠালেই অফিস থেকে যোগাযোগ করে আপনাকে নিয়ে আসবে। না মানে আপনাকে আসার জন্য দাওয়াত করবে, গাড়ি করে নিয়ে আসবে না। উম্মে রায়হান গানগুলো সেই সুন্দর বেজে যাচ্ছে মুকুল ভাইয়া, অনেক ভালো লাগবে আজকে, রিকোয়েস্ট করবেন না। দেখেন আমি কি করি, একটার পর একটা গান শোনাবো আপনাদেরকে আজকে। আজকে আমি একটু মাথাটা একটু চিন্তা ভাবনা, অনেক বছর রেডিওতে গান বাজাই তো, আমি চিন্তা করলাম আজকে একটু এমন কিছু গান বাজাই যেগুলো রেডিও গানগুলোকে চিনিয়েছে, আবার গানগুলো রেডিওকে চিনিয়েছে, এমন একটা অবস্থা আর কি এফএম এর। এফএম পোকা জাহাঙ্গীর আলম লিখেছে, যখন হাসবেন তখন শুধুই হাসবেন, আচ্ছা, অন্যের গায়ে থাপড়া থাপড়ি করবেন না, কথা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তারপর মানিরা ইসলাম, মুকুল ভাই জীবন গল্পের আগের এপিসোডের প্রেমের কাহিনী শুনে তো আমার মাথায় ঘুরে গেছে, সত্যি তাই। আলোক এসেছিল গত পর্বে আমাদের এবং তার জীবন গল্পটা খুবই দুঃখজনক ছিল, মানে প্রেমের নামে যে কোনো মানুষ এভাবে প্রতারণা করতে পারে, মানে তার জীবনটাই শেষ করে দিয়েছিল, সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গিয়েছিল। আপনারা ইউটিউবে গেলে কিংবা ফেসবুকে এখনো রয়েছে আগের এপিসোডটা, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আলোকের গল্প আমার খুব খারাপ লেগেছে, মানে আমি আমার এমনি একটু দুর্বল মন, তো মন খারাপ হয়ে যায় আর কি, মানুষের কষ্ট কষ্ট আমি সহ্য করতে পারি না, আমার জন্য খুব কঠিন হয়ে যায় জীবন গল্প করতে গেলে, কারণ এই যে আগামী পর্বে যেটা শুনবেন মানে আমি নিতে পারিনি এগুলা, আর একটু বয়স হচ্ছে তো বুঝছেন না, একটু মায়াটা বেড়ে যাচ্ছে। আগে ধরেন একটু ইয়াং ছিলাম সবকিছু, আর কোনো ব্যাপার না সবকিছু আর কি, মায়েরা তক্তা মানায় ফেলাবো এরকম কিছু একটা, এখন একটু কেমন জানি লাগে। আচ্ছা, মনে রাখতে মুকুল ভাই আপনাকে অস্ট্রেলিয়া নিয়ে গেলাম, আচ্ছা আচ্ছা, আমাকে এই ছবিটা তো হোয়াটসঅ্যাপে দিলে খুব ভালো হতো, আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারবেন, আমার ফেসবুকে দেন না এই ছবিটা, খুব মজা লাগলো তো এই ছবিটা, একটু ফেসবুকে দিলে আমি একটু দুষ্টামি করতে পারতাম, দিয়ে দিতাম বন্ধুদের। আমি তো এগুলো বানাতে তানাতে পারি না, কি সুন্দর করে আপনি বানিয়েছেন, আমার খুব মজা লাগলো তো, চা খাচ্ছি আমি একদম কোটটোট পরে না অস্ট্রেলিয়াতে। আচ্ছা, মোহাম্মদ দিয়া দেখেছে, মুকুল ভাই শরৎকাল কেমন উপভোগ করছেন? আমি আসলে শীতকালের অপেক্ষায় থাকি আর কি। হ্যাঁ, শরৎ তো বাংলাদেশে নাই এখন, এখন গ্রীষ্ম আর শীত, এই শরতের ওই আমেজটা নাই। তবে গত শনিবার দিন কাশফুল দেখতে গিয়েছিলাম, সবাই যেহেতু যায়, মানে স্রোতের সাথে তো গা ভাসাতে হবে তাই না, তো সবাই যায় আমিও যাই, গেলাম আর কি, দেখে আসলাম, ধরে আসলাম, এই আর কি কাহিনী। আচ্ছা, তামিম হাসান তন্ময় আমাদের সাথে জয়েন করেছিল, আসসালামু আলাইকুম ভাইয়া, ইতালি থেকে শুনছি, খুব ভালো লাগছে শুনতে, অনেক ধন্যবাদ তানমিম, খুব কঠিন নাম তানমিম হাসান তন্ময়কে অনেক শুভেচ্ছা। আমার খুব ভালো লাগে যখন বিদেশ থেকে কেউ এসএমএস করে যে এত দূর থেকে আপনারা আমাদের অ্যাপের মাধ্যমে আমাদের শুনেন, এবং অবশ্যই প্রবাসে ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া করি, এবং আপনারা আমাদের দেশের জন্য কাজ করেন, রেমিটেন্স যোদ্ধা, এবং আপনারা পরিবারের জন্য কাজ করেন, একটা আশা স্বপ্ন নিয়েই তো ইতালিতে গেছেন তাই না, কাজ করবেন এবং দেশের সম্মান বজায় রাখবেন, এই প্রত্যাশা করি। আর আমার নাম তো মুকুল, আমাকে নিশ্চয়ই আপনি চিনেন আর কি, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে হবেন। তাছাড়া আমার একটা প্রোগ্রাম হয় জীবন গল্প, যেটা হচ্ছে প্রতি বুধবার রাত 11টায়। ওকে, অনেক ধন্যবাদ। তন্ময়কে, তন্ময় বলতে আমার সুবিধা হচ্ছে, তানমিম বলতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। তারপর খাইরুল কবির ভাই, ভাইয়া এই তো চলছে যুদ্ধ। আচ্ছা দাম্মামে রয়েছেন আপনি, যুদ্ধের কাহিনী একটু আমাদের বলেন যে কি কাহিনী। আচ্ছা ভাইয়া এই তো চলছে যুদ্ধ পরিস্থিতির মধ্যে, আলহামদুলিল্লাহ ভালোই, আপনার প্রোগ্রাম কিন্তু শোনা হয়, কাজের ব্যস্ততার মেসেজ করার মুডে থাকি না। আচ্ছা কাজের জন্য কিন্তু আপনি প্রোগ্রাম শুনেন, যাই হোক চেষ্টা রাখবো থাকার। আচ্ছা আমার মনে হয় কি ভাই, মিডিল ইস্টের এই যুদ্ধ পরিস্থিতি কখনো শান্ত হবে না, কেয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে। আর বিশেষ করে এইসব দেশের যুদ্ধবাজ নেতাদেরকে যদি আপনারা টি স্টলে ইনভাইট করতেন তাহলে মনে হয় শান্তি ফিরে আসতো। আমার আসলে একটু এদের সাথে একটু ছোট মানুষ তো পাত্তা উত্তা দেয় না, কেউ একটু মিটিং টিটিং করতে পারতাম আর কি, একটু বুঝাইতাম আর কি, কেমন করিস না তোরা। যাই হোক টি স্টলে আসলে বুঝিয়ে দিব না। আর আসলেই মিডল ইস্টটা পুরো পৃথিবীর নজর, এখানে তেল তো, তেলের খনি, টাকার খনির মতো, তেলের খনি, টাকাই তো এটা, পুরো টাকা, মানে তরল টাকা আর কি। এর জন্য আসলে সবারই নজর ওইদিকে, যুদ্ধ চলতেই থাকবে, আপনি কথা খারাপ বলেনি, কেমন পর্যন্ত এই মিডল ইস্টের যুদ্ধ চলতেই থাকবে। আপনি অনেক মেধাবী মানুষ আমার মনে হচ্ছে খাইরুল কবির ভাই, অনেক ধন্যবাদ। জান্নাত আক্তার, আমি ফ্রি ফায়ার খেলি। আচ্ছা খুবই ভালো করেছেন, খুব ভালো মেয়ে। আচ্ছা সোহেল মাসুদ, শুভ সন্ধ্যা, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আমিও ভালো আছি। পূর্ণিমা খাতুন, এতক্ষণ দেরি কেন পূর্ণিমা, আসসালামু আলাইকুম ভাইয়া, চলে আসলাম, অনেক ধন্যবাদ। পূর্ণিমার জন্মদিন হলো 9 তারিখে, পূর্ণিমাকে জন্মদিনের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এই বছরটা অনেক ভালো কাটবে, নতুন বছরের কোনো একটা প্ল্যান করে ফেলেন যে নতুন বছরটা আগামী বছর জন্মদিনের আগে কিছু একটা করতে হবে, কি করবেন? হ্যাঁ বেশি না, মানে আপনি একটা প্ল্যান করেন যে আমি একটা লক্ষ্য অর্জন করব। সবার জন্মদিনে একটা গোল সেট করা উচিত যে আমি আগামী জন্মদিনের আগে এই জিনিসটা সেট করব। এটা নর্মাল এমন হতে পারে যে আমি 10টা বই পড়ব, তাই না, এরকম নানা রকম বিষয়। লামিয়া জান্নাত, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার টি স্টলে চলে এলাম চা পান করার জন্য, অনেক ধন্যবাদ লামিয়া, চা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। ছেঁকা খাওয়া কল্যাণ সমিতির থেকে, খাটো মেয়েদের প্রতি দুর্বলতা আছে, কারণ ছোট থেকেই শুনে আসছি বিপদ যত ছোট হবে ততই মঙ্গল। আচ্ছা আচ্ছা, ছেঁকা খাওয়া কল্যাণ সমিতি মানে, আচ্ছা যারা একটু শর্ট হবে তাদের বিপদ, মানে সে বলছে আর কি বিয়েটাই বিপদ, তা একটু শর্ট হলে বিপদটা একটু ছোট হবে আর কি। দুষ্টামি করে বলেছে মেয়েরা রাগটাক করবেন না, এই ছেঁকা খাওয়া কল্যাণ সমিতি তো একটু দুষ্ট পোলাবান আছে কিছু। আচ্ছা তারপর আরো অনেকের SMS কমেন্ট দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপে কে জয়েন করলো আমার সাথে, ভাবনা লিখেছে, সত্যি সত্যি আজকে তোমার প্লে লিস্টটা অনেক অনেক অসম, ইংরেজি তো পড়তে পারি না, অসম। আচ্ছা জীবন গল্প, আলোকের গল্পটা শুনে মনটা অনেক খারাপ লাগলো, সত্যি এমন মেয়েও কি আছে? ছি ডিসগাস্টিং গার্ল, আসলে মেয়েটা এমন ভাবে প্রতারণা করলো, এবং আলোককে আমার খুব ইনোসেন্ট মনে হয়েছে, তার কথা বুঝলে মানুষের চেহারা দেখতেই তো বোঝা যায় অনেকটা, তাই না? আর ভাবনা এবারে জীবন গল্প মিস করবেন না, বুধবারে যেটা হতে যাচ্ছে, আমি মনে হয় যে আপনি আপনিও নরম মানুষ, চোখের পানি ধরে রাখতে পারবেন না, ভয়াবহ গল্প, এটা না শুনলে কেউ বলতে পারবে না। যাক আর একটা দুর্দান্ত গান শোনাবো, আজকে প্লে লিস্ট কিন্তু একটু অন্যরকম হচ্ছে। হ্যাঁ আমি একটা মাথার মধ্যে একটা খেলা করে একটা ছক কেটে এসেছি যে আজকে এইভাবে চলবে আর কি। হ্যাঁ কি গান চলবে এখন?

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি,
4: ঢাকা FM 90.4।
5: সুন্দর সুন্দর গান শুনছি। আর আপনাদের বলে রাখি যে হোয়াটসঅ্যাপ করবেন 01841904904 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, হ্যাঁ অনেক কথা হবে। আর ফেসবুকে যারা রয়েছেন তাদেরকে বলছি যে ফেসবুকে যারা মানে আমাকে শুনছেন ফ্রিকোয়েন্সিতে, খুবই সহজ, আপনার ফেসবুকে যদি থাকেন কিংবা গিয়ে আপনি সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, লিখলে ঢাকা FM এর আপনি লোগো সহ আমাদের পেজটা পেয়ে যাবেন। 1 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে সেখানে, আপনি আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলে আমি পড়ে শোনাবো। ওকে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841904904, এখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, খুবই সহজ। 01841904904, 01841904904। ওকে, আর একটা তথ্য এবার একটু শেয়ার করি আপনাদের সাথে। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আমার সাথে এবার কি বলে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করেছে যারা, তাদের SMS গুলো পড়তে চাই। আসসালামু আলাইকুম মুকুল ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? মাম্পি তো লিখে যাচ্ছে, ও ভাইয়া আপনি কি কখনো আপনার খালি গলায় ভাবিকে গান শুনিয়েছেন? মাম্পি, খালি গলায় ভাবিকে বিয়ের আগে গান শুনিয়েছি, তখন বলতো যে বাহ খুব সুন্দর হয়েছে, মানে খুব ভালো গাও তুমি, এরকম বলতো আর কি। তো বিয়ের পর পাত্তা দেয় না, মানে গান গাইলে তার অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে আর কি। তা জিনিসটা হচ্ছে যে মানে ইট মারলে পাটকেল খেতে হয় না, তো বিয়ের আগে আমি গান শুনিয়েছি বা বলছে, হ্যাঁ, আর এখন আর বা বলে না, হ্যাঁ এখন আর মুগ্ধ হয় না আমার গান শুনে, তা আমিও গান শুনাই না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কথা আর কি। যাই হোক, সংসার ধর্ম করতে হয়, তো এই বাচ্চা টাচ্চা নিয়ে ব্যস্ত, সারাদিন ব্যস্ত, সারাদিন ব্যস্ত, সকালবেলা নাস্তা, রূপকথার টিফিন তৈরি করো, আবার স্কুলে, একদিন তো ডেঙ্গুর থেকে উঠেছে, আমি স্কুলে নিয়ে যাই, আবার আমি ঘুমিয়ে থাকলে সে যায়, আবার স্কুল থেকে আনো, আবার কোচিংয়ে যায়, আবার এদিক দিয়ে আমি অফিসে আসতে খাওয়া কিংবা বাইরে গেলেও খেতে হয়, রান্না করতে হয়, বিকালবেলা আবার নাস্তা, মানে একদম ভাবি জীবনটা শেষ বিয়ে করে একদম। আর আমারও কি উপায় হতো চিন্তা করেন, পাগল হয়ে যেতাম না একটা বউ না থাকলে, কে এরকম খাওয়াতো, আম্মা অসুস্থ। এখন মোটামুটি ভাবি আর কি, আপনার মাম্পির ভাবি আর কি, আমার বউ আর কি, সেই ধরেন রূপকথা আমি আর আম্মা তিনজনকে দেখে শুনে রাখে, আগে আব্বাকেও দেখে শুনে রাখতো, আব্বা তো মৃত্যুবরণ করেছেন 22 সালে, আমাদের তিনজনকে দেখাশোনা করে আর কি, খুব কষ্ট করে আর কি। দোয়া করি আমার বউর জন্য, আপনারা দোয়া করেন। আচ্ছা, খুব ভালো ছেলে আমি। আচ্ছা, তারপর নানুর কমশ্রেণী নানা, আচ্ছা নানুর, আচ্ছা নানা নানি কে SMS করছে বুঝলা, সব নানা নানি SMS করছে আমাদেরকে। আচ্ছা, একটা রোম্যান্টিক ছড়া বলেন যার লেখা পেপারে ছেপেছে, তাকে বলুন প্লিজ, সায়েম ফ্রম রংপুর থেকে। আচ্ছা, পেপারে যার লেখা ছাপা হয়েছে, সে ছাপা হয়েছে, তার নাম হচ্ছে সামান্তা কবির, ওকে দেখতে পাচ্ছি না, কারেন্ট চলে গেছে বললো, তা ফেসবুকে তো দেখতে পাচ্ছি না, আসতে বলবো যে রোমান্টিক একটা ছড়া না কবিতা লিখুক, রোমান্টিক ছড়া হয় না, রোমান্টিক

ছড়া একটু জটিল হয়ে যায় আর কি, রোমান্টিক কবিতা হয়। আচ্ছা, নীরব শ্রোতা মিশকাত, আপনার বাসার সবাই কেমন আছে? সবাই আগের চেয়ে অনেক ভালো আছে, দোয়া করবেন মিশকাত, আর আমাদের সাথে থাকবেন। আর মাঝে মাঝে ফেসবুকে আপনারা একটু আসেন না, ফেসবুকে আসতে বলি কেন, সব বন্ধুরা থাকে, সবাই কমেন্ট করে, মজা হয়, মাঝে মাঝে একটু মারামারিও লেগে যায়। মারামারি করবেন না, কমেন্ট করবেন সবাই। আমি প্রথমবার এসএমএস করলাম, গান শুন চাই লাল শাড়ি। আচ্ছা, গান শুনতে চাই লাল শাড়ি। আচ্ছা, এটা তো অনেক আগের গান, সরি ভাই একটু দেরি করে আসলাম, জয়েন্ট হয়ে গেলাম। আচ্ছা, আমি জান্নাত, আরে জান্নাত আমার নাম মুকুল। আচ্ছা, সবাই রিদম সিফাতের সাথে আমাকে মিলিয়ে ফেলে, বিকালবেলা ওরাও শো করে সোমবার দিন। আমার কণ্ঠ তো একটু আলাদা, রিদমের কণ্ঠ আলাদা, সিফাতে আমরা কি একরকম নাকি? তিন ভাই আমরা, বুঝছেন, তিন ভাই, তিন ভাইয়ের গলা মনে হয় একই রকম মনে হয়। আচ্ছা, তারপর আরেকজন লিখেছে, দয়া করে আমাকে ডাকুন। আরে কি মায়া, হ্যাঁ এসএমএসটার মধ্যে খুব মায়া আছে, কিন্তু নামটাম কিছু লেখে নাই, নামটা থাকলে তো আমি জোরে ডাক দিতে পারতাম। ওই যে একটা সিনেমার মধ্যে নায়িকার নাম ছিল সোমা, তা একটা গান ছিল না, নায়ক দূর থেকে ডাকতে চ, শোনো সোমা একটু দাঁড়াও কথা শুনে যাও, এরকম, এই জীবনে তুমি ছাড়া আর কেউ নাই, শোনো সোমা, এরকম ডাকতো আর কি। আচ্ছা, দয়া করে আমাকে ডাকুন, কি সুন্দর এসএমএস, আমি জীবনে এত সুন্দর এসএমএস পাইনি ভাই, বিশ্বাস করেন। আপনারা কি মনে করেন? দেখেন তো এসএমএসটা চমৎকার এসএমএস না, কি মায়া এসএমএসটার মধ্যে লিখেছে, দয়া করে আমাকে ডাকুন। আচ্ছা আচ্ছা, আপনার নাম দেন নাই তো, একটু নামটা দিলে না ডাকতাম আপনাকে, একদম দূর থেকে ডাকতাম আর কি। ওকে, আরো অনেক এসএমএস, ঘন্টাও তো শেষ হয়ে যাচ্ছে, পরের ঘন্টা এসে কথা বলবো নাকি কি বলবো? আচ্ছা, একটু এসএমএস পড়ি, তারপরে পরের ঘন্টা আসবো, যেহেতু একটা গান আছে, ওটাও একটু দীর্ঘ গান। এর মধ্যে আমাদের সাথে আমাদের জাকারিয়া দাদু লিখেছে, বালামের কণ্ঠস্বরটা অস্থির, মানে তার খুব ভালো লাগে আর কি। দাদু, আজকে গানের তালিকা অন্যরকম। আচ্ছা, এফএম পোকা মমিন সিং থেকে কি লিখেছে, নিয়তি মূলত তারই দুঃখ দেয় যা দুঃখ বলার মানুষ নাই। এফএম পোকা মমিন সিং কিন্তু খুব জটিল জটিল কথা লেখে, মানে মাঝে মাঝে খুব ভাবায় আর কি, সব জ্ঞান গর্ব কথাবার্তা লেখে। নিয়তি মূলত তারই দুঃখ দেয় যার দুঃখ বলার মানুষ নেই, খুবই দুঃখজনক আসলে, এবং দুঃখ পেলে আসলে বলতে ইচ্ছা করে, তাই না? এবং আসলে আমাদের বন্ধু বান্ধবগুলো এমন হয়ে গেছে, কোনো দুঃখের কথা বললে দেখবেন যে আপনাকে নিয়ে হাসাহাসি করবে, হ্যাঁ পাগল বলবে, এরকম একটা ব্যাপার। ভালো বন্ধু পাওয়া খুব কঠিন ব্যাপার, যে আসলে কথা শুনে, এরকম না হলে দুঃখের কথা বলবেন না, চুপচাপ বসে থাকবেন। আর আমাদের খুশিদ ভাই জয়েন করেছে, ওয়ালটন থেকে বলছি, আপনার নতুন লিসেনার, অনেক ধন্যবাদ ভাই, আপনি আপনার অফিসের ব্যাপারে খুবই ডেডিকেটেড, বুঝাই যাচ্ছে, আপনার মতো এমপ্লয়ি আসলে সব অফিস চায়। একদম লিখে যে আমি খুরশিদ, ওয়ালটন থেকে বলছি, হ্যাঁ আমি জামান, গ্রামীণ ফোন থেকে বলছি, আমি রাব্বানি, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক থেকে লিখছি, এভাবে লিখতে আর কি, অফিসের প্রতি খুবই ভালোবাসা আপনাদের, লিখে ফেলেছে একদম, ওয়ালটন থেকে বলছি আর কি, ভেরি গুড। আচ্ছা, তারপর মোশাররফ হোসেন মহারাজ কি বলতে চায়, পিঠা বিক্রি হচ্ছে তো নরসিংদী থেকে, অভিষেক, অভিষেক ছেলের নাম মুজাহিদ ইসলাম রাব্বি, সবাই দোয়া করবেন। আচ্ছা, আমার, আচ্ছা ছেলের নাম হচ্ছে মুজাহিদ ইসলাম রাব্বি, সবাই দোয়া করবেন। আর আমি ফেসবুকে অ্যাড হতে পারি না, এটাই বুঝতে পারছি না। আচ্ছা, কেন পারছেন না তো বুঝতে পারছি না, যাই হোক আমি একটা গান শুনবো, তারপরে একটা গান। আচ্ছা, যেহেতু এর গানের পর সময় কম, পরের ঘন্টায় আসবো আর কি, আর 8 মিনিট আছে, গানই একটা বড় একটা গান বাজাবো এবার। এবার হৃদয় খানের গান শুনবো, একটা প্ল্যান নিয়ে আসছি তো আজকে, আজকে একদম।

শুনছেন ঢাকা FM 90.4 দুর্দান্ত সব গান চলছে। এখন যে একটা গান বাজাবো একদম পুরো বুক টুক ছিঁড়ে যাবে আর কি, যারা একটু প্রেমের ঝামেলা আছেন, সমস্যা আছে তাদের জন্য। মোহাম্মদ জিয়াদ লিখেছে, মুকুল ভাই আপনি তো আপনার প্লে লিস্ট দিয়ে আমাকে মস্তিষ্কের পুরনো কিছু স্মৃতির অধ্যায় নিয়ে গেলেন, যে অধ্যায় শুরু প্রণয় আর শেষে সে প্রণয় আর বিচ্ছেদ, একের পর এক পছন্দের গান, দুটি মন আর নেই, দুজনার হৃদয় খানের গান, বালামের গান, পুরো নস্টালজিক করে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্লে লিস্ট উপহার দেওয়ার জন্য। আজকে আমি একটা মাথায় একটা ধান্দা করে আসছি তো এই কারণে। নুসরাত জান, আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, আমি সব সময় আপনাকে শোনার চেষ্টা করি, অনেক ধন্যবাদ নুসরাত, আর রিয়াদের প্রতি অনেক ভালোবাসা রইল। সামান্তা চলে আসছে, সামান্তা কারেন্ট চলে গেছিল এই কারণে চলে গিয়েছিল। সামান্তা দুর্দান্ত সব গান, এখন যে একটা গান বাজবে না মাথা খারাপ হয়ে যাবে কিন্তু একদম একদম। আমি একটা রুটি খেতে চলে যাবো এই গানটা বাজার সময়, আমি শুনবো না এই গানটা, এই গানটা শুনলে আমার কান্না পাবে। আচ্ছা, আমিনুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছো, হৃদয়ের মাঝে হোগলার বেড়া কি লিখেছে, এক্স বয়ফ্রেন্ড গুলোরে ভুলিয়ে দেয়, তাদেরকে পেটানো খুব টাফ হয়ে যায়। এক্স বয়ফ্রেন্ড গুলোরে ভুলিয়ে দেয় তাদের, আচ্ছা এক্স বয়ফ্রেন্ড গুলোরে ভুলিয়ে দেয় তাদেরকে পেটানো খুব টাফ হয়ে যায়। আচ্ছা একটু বুঝতে হবে আর কি, খালি বারে বারে রিডিং পড়লে বুঝে যাও। আচ্ছা শ্যাম্পু লিখেছে, মাবুদ তারে আমার কপালে না রাখো, তোমার জিনিস তোমার কাছে নিয়ে যাও। আচ্ছা শ্যাম্পু কিন্তু খুব মজার মজার এক্সপিরিয়েন্স করে আমাদের সাথে না। আচ্ছা ছ্যাঁকা খোর কল্যাণ সমিতি নতুন আমাদের সাথে জয়েন করেছে, ডিনার করছি কিনা কিনা লাস্ট বার একজন জিজ্ঞেস করেছিল 2019 সালে। আচ্ছা 2019 সালে একটা প্রেম ছিল আর কি, সে যে বলেছিল তুমি ডিনার করেছো এরকম কিছু একটা না। আচ্ছা ডিনার করেছো কি জিজ্ঞেস করেছে, যে দুপুরবেলা জিজ্ঞেস করেছে না আপনাকে, দুপুরবেলা জিজ্ঞেস করেছে ডিনার করেছো কিনা। আচ্ছা তারপর থেকেই তো প্রেমটা কেটে গেল আর কি। FM পোকা জাহাঙ্গীর আরম, আমার ছাত্রী ক্লাস সিক্সে পড়ে, ছাত্রী রাম্মুর বয়সও কম, ওনাকে আন্টি বলে ডাকলে বিবেকে বাদে, তাই নিয়মিত নাস্তা পাওয়ার আশায় ছাত্রীকে আম্মুকে আমি হাসি মুখে আপু বলে সম্বোধন করি, কারণ অল্প বয়সী তরুণীকে আন্টি ডাকলে রাগ করে নাস্তা নাও দিতে পারে। চমৎকার, খুবই ভালো, বুদ্ধিমান আপনি, একদম পুরো আমাদের অনুসারী। এদিকে ছাত্রী আমাকে ভাইয়া ডাকে, অপরদিকে ছাত্রীকে পড়ানোর সময় তার বাবা রুমে প্রবেশ করে আমাকে বলে, বাবা নীলা পড়াশোনা করছে তো ঠিক মতো? আচ্ছা তখন আমি পড়ে যাই মহা মুসিবতে, আঙ্কেল ডাকবো নাকি ভাইয়া ডাকবো? ডাকাডাকির এই ছেঁড়া বেড়া লাগানোর মূল হোতা হলো ছাত্রীর বাবা, কারণ উনি নিজে 40 বছরের আঙ্কেল হয়ে বিয়ে করেছে 19 বছরের যুবতীকে, আর মাস শেষে এতগুলো টাকা পাওয়ার বাসনায় টিউশনটা ছাড়তেও পারছি না, খুবই একটা কঠিন একটা অবস্থার মধ্যে যাচ্ছে আপনার, বুঝতে পেরেছি। আচ্ছা আমাদের শফিক ভাই কি বলতে চায় এতক্ষণ পরে এসছে, না শুরুতে তো ছিল, মুকুল ভাই আজকে গানের লিস্ট কার কেমন লাগছে জানি না কিন্তু আমার ভালো লাগছে, এভাবেই প্রতি সোমবার গানের লিস্ট চাই। ভাই একটু কষ্ট হয়ে যায় তো, আমার মাথার উপর চাপ পড়ে, সবকিছু ভালো মন্দ মিলিয়ে গান বাজাতে হবে, আমি চেষ্টা করি, আজকে একটু প্ল্যান করে আসছি আর কি, একটু অন্যরকম গান শোনাবো আপনাদেরকে। আজহারুল ইসলাম ফ্লেভার, ওয়েলকাম টু মুকুল স্টল ঢাকা FM 90.4। সিলেটে পূজা মার্কেট জমে গেছে, প্রচুর ভিড়, অনেক রাত লোকজন মার্কেটে, খুবই ভালো। আমার বন্ধুও বলেছে, আমার বন্ধু যে সিলেটে চাকরি করে, ও পূজার ছুটিতে আসবে ঢাকায়, বলে যে কঠিন অবস্থা জমজমাট। আচ্ছা খায়রুল কবির লিখেছে, আপনাকে অগ্রিম আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন, রেডিওতে আপনার 20 বছরের পথ চলা, রেডিওটা আমার আবেগ অনুভূতি জায়গা, ছোট শৈশবে অনেক সময় কেটেছে রেডিও শুনে, এখনো যখন রেডিও শুনি চোখের সামনে অতীতের সেই স্মৃতি আর সময়গুলো জলজল করে ভেসে আসে, জীবন কত দ্রুত চলে যায়। না আমার 20 বছর হবে হচ্ছে ডিসেম্বরে আর কি, হ্যাঁ এটা একটা আমার জন্য একটা বিশাল মাইল ফলক, কেন বাংলাদেশে কেউ এখন পর্যন্ত FM 20 বছর কাটাতে পারেনি, আমি ধরে রেখেছি আর কি, যাই কাজকর্ম করি রেডিওতে 2 দিন শো করে হলো, আগে ফুল টাইম ছিলাম তারপর রেডিও ছাড়িনি আর কি। ওকে দোয়া করবেন আমার জন্য, ডিসেম্বরে তো 20 বছর হয়ে যাবে, বিশাল একটা প্রাপ্তি। মোহাম্মদ রিহাদ, মুকুল ভাই মনে হচ্ছে আজকে আপনার প্লে লিস্টে আমার পছন্দের গানগুলো দিয়ে পরিপূর্ণ। আচ্ছা বালামের একমুঠো রোদ্দুর গানটা আমার পছন্দ, রিহাদ দুটি মোনা, আচ্ছা গানগুলো যে সুন্দর বেজে যাচ্ছে মুকুল ভাই, আচ্ছা অনেক ধন্যবাদ। আচ্ছা একটু সামান্তা আসছে, SMS কমেন্ট টমেন্ট করেন, আর এবার এমন একটা গান দেই, এই গানটা দিয়ে আমি একটু ভাগি, হ্যাঁ আমার চোখে জল চলে আসতে পারে এই গানটা শুনে, আচ্ছা নেত্রকোনায় জল চলে আসবে। সবাই একটু লিখবেন তো এই গানটা কেমন লাগলো, এটা আমি দিলাম আমার তরফ থেকে একটা জাদু।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: দিলাম আর একটা বোম ছেড়ে, আজকে খালি গান চলবে, ফাটাফাটি সব, একটা পর একটা সব, মাথা নষ্ট আজকে আমার।

শুনছেন ঢাকা এফএম 90.4, রিয়াদের মাথা ঘুরে গেছে আজকে প্লেলিস্ট শুনে। আচ্ছা, আজকে একটা মাথার মধ্যে একটা ছক কেটে এসেছিলাম যে কিভাবে আজকে কি গান বাজাবো। ওকে, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে হলো একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আচ্ছা, এস এম হাসান আমাদের সাথে জয়েন করেছিল। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? স্কুল কোচিং শেষ করে তোমার সাথে যুক্ত হয়ে গেলাম। আমি এবার ক্লাস নাইনে পড়ছি, আমার জন্য দোয়া করবেন, অনেক দোয়া। এবং ক্লাস নাইন খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে, হ্যাঁ, যাতে SSC-তে ভালো রেজাল্ট হয়। এটা আমার আব্বুর আইডি। আমার নাম হচ্ছে জাকারিয়া, মতিঝিল থেকে। অনেক ধন্যবাদ আমার বাসার কাছে থাকে জাকারিয়া, যেহেতু আমি খিলগায় থাকি না। জাকারিয়াকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ রিয়াদ লিখেছে, মুকুল ভাই, কিছুদিন আগেও হৃদয়ের আকাশে শ্রাবণের মেঘ জমেছিল এক মানবীর জন্যে। ওই মেঘগুলোকে উপেক্ষা করে আপনার টি স্টলে ছুটে আসলাম। সে মানবীকে ভুলিবার তরে এসে দেখি সে মানবী আপনার প্লেলিস্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে টি স্টলের দুয়ারে। বাপরে বাপ, এই কবি তো সবকিছুই কবিতা বানিয়ে ফেলছে, হ্যাঁ। ভাত রান্না করতে দিল, সে কবিতা বানিয়ে ফেলবে। তারপর সামান্তা, চা পেঁয়াজু কে বানাচ্ছিল এতক্ষণ? আমাদের তো সাইফুন নাই। আচ্ছা, আর সামান্তা একটু ইয়ার খবর নিয়ে তো, আমাদের আনন্দ প্রেমানন্দ কোথায় গেল তা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পেঁয়াজু বানাচ্ছিল যে পূর্ণিমা হঠাৎ করে, ভাগ্য ভালো, পূর্ণিমা এসে হাজির হয়ে গেছে। হ্যাঁ, পূর্ণিমা ছিল এতক্ষণ, আছে এখনো, তাই পূর্ণিমা বানাচ্ছে। তুমি একটু ধরো, হাল ধরো, পেঁয়াজু টেয়াজু ভাজো, সবাই তো সন্ধ্যাবেলা খেতে যাচ্ছে। আচ্ছা, তারপর শুভ সন্ধ্যা খাইরুল কবির ভাই আমাদের সৌদি থেকে, সে লিখেছে, হৃদয় খানে কেন এভাবে কাঁদাও জীবনে যদি এই গানটা সত্য হয়ে যায়। ভাবছি বউ জীবন সংসার রেখে দিয়ে বনবাসে চলে যাবো, কি বলে মুকুল ভাই? ওখানে গিয়ে গাছের নিচে বসে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে এক কাপ চা চিন্তা করে দেখুন তো কেমন লাগে। চিন্তা তো অনেক কিছু করি, কিন্তু যেখানেই যাই না কেন টাকা লাগে, বুঝছেন? বনবাসে গেলেও দেখবেন যে টাকা লাগবে, খুব বিপদ যে ভাই, টাকা ছাড়া চলা খুব কঠিন হয়ে যায়। নুসরাত জাহান গাজীপুর কালীগঞ্জ থেকে আমাদের সাথে, অনেক বছর যাবত শুনি কিন্তু কমেন্ট করা হয় না, কেন? মাঝে মাঝে একটু কমেন্ট টমেন্ট করবেন, আমাদের সাথে না থাকলে তো ভালো লাগবে না। আচ্ছা, তারপর আমাকে এখানে কই গেল এটা? আচ্ছা, এটা একটু পরে পড়ছি SMS, কিন্তু হোয়াটসঅ্যাপে অনেকজন জয়েন করেছে, যেহেতু আবার একটু ছোট্ট বিরতিতে যেতে হবে, এশার আজান প্রচারিত হবে। তার আগে FM পোকা ময়মনসিং থেকে, জীবনের কঠিন মুহূর্তে রাগের মাথায় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, সাময়িক আবেগ যেন আপনার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নষ্ট না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। খুবই সুন্দর কথা বলেছেন, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, খুব সাবধানে থাকতে হবে। আসসালামু আলাইকুম মুকুল ভাই, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি আইজান নিহান, কি সুন্দর একটা নাম আইজান। আইজাক নিউটন বুঝি আমাদের কেসেন্স করেছে, পরে দেখি আইজান নিহান। আপনার পছন্দের গান শুনছি হাটারি চট্টগ্রাম থেকে, অনেক ধন্যবাদ ভাই। আর প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি থাকি, আমাকে মিস করবেন না আর কি, মানে মিস করবেন বেশি করে, এই কারণে সোমবার দিন থাকবেন। আসসালামু আলাইকুম মুকুল দাদু, কেমন আছো? আমি আব্দুর রহমান রাসেল, লংপুর থেকে চলে আসছি আমাদের কবি। বাস্তবতা মেনে নিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করে যদি চলতে পারেন, তাহলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। বাপরে বাপ, কঠিন কথা বলেছে। ভাবনা লিখেছে, আজকের জন্য আল্লাহ হাফিজ, ভালো থাকো মুকুল, অলওয়েজ আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করি। আচ্ছা, আমার মায়ের জন্য অবশ্যই, সবাই আমার মায়ের শরীরটা আসলে তেমন ভালো নেই, বাবার কবরটাও দেখতে চাইলো মা, তার জন্য সবাই মাকে নিয়ে দেশে গেলাম, খুবই ভালো কাজ করেছেন, ভালো হয়েছে। তারপর রোজমেরি লিখেছে যে আমাদের ভেগে গিয়েছিল না, মানে চোর বলেছিলাম তখন, রোজমেরি রাগ করছে নাকি? একটু আদর করে চোর বললাম, হ্যাঁ, মানে এতদিন ধরে কেউ মিস দেয়, হ্যাঁ, একজন কমন একটা মানুষ আমাদের এত প্রিয় শ্রোতা রোজমেরি নাই, হঠাৎ করে নাই, গায়েব হয়ে গেছে, কোনো কথাবার্তা নাই। আপনি লন্ডন যাবেন আমাকে বলে গেলে সমস্যাটা কি? আমি কি কোনো জিনিস আনতে বলবো নাকি আপনাকে, যে লন্ডন থেকে আমার জন্য একটা জুতা নিয়ে আসবেন, একটা জিন্সের প্যান্ট নিয়ে আসবেন? আপনি বলে গেলেই তো হতো। আচ্ছা, তোমার গানগুলি বসে বসে শুনছি, ভালো লাগছে, তুমি একটা গান শোনালে আরও ভালো লাগতো, খুব সুন্দর গানগুলি। আচ্ছা, গানগুলির জন্য তুমি অনেক কষ্ট করেছো, তোমার সাথে আছি আজকে শেষ পর্যন্ত, অনেক ধন্যবাদ। গান শোনাবো একটা পর একটা, সুন্দর সুন্দর গান আজকে প্লেলিস্টটা একটু অন্যরকম, মানে আজকে আসলে একটা প্ল্যান করেছি, ওইভাবে গানগুলো বাজছে। ওকে, যাই হোক, আমরা এখন এশার আজান প্রচারিত হবে, তারপর ফিরে আসছি।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

শুনছেন ঢাকা এফ এম 90.4 স্টুডিও ঘড়িতে 7:24, আরো কিছুটা সময় আপনাদের সাথে রয়েছি আর এশার আজান প্রচারিত হল। ফিরে আসলাম আজকের প্লেলিস্ট নিয়ে, সবাই খুব ভালো বলছে, ভালো লাগলো আমারও শুনে যে আজকে আমি চিন্তাই করে এসেছি যে কিভাবে প্লেলিস্টটা সাজাবো, যাক সবার ভালো লাগলো জেনে অনেক ভালো লাগলো। এরপরে গান শোনাবো আপনাকে শিবাজি চ্যাটার্জির কণ্ঠে, শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শোনাবো, আমার খুব পছন্দের একটি গান, শফিক ভাইয়ের এই গানটা খুব ভালো লাগবে। এস এম আহসান লিখেছে, মামা ব্যাচেলার গানটা প্লে করে দিও প্লিজ। আচ্ছা আজকে মনে হয় সম্ভব না, আজকে যেহেতু আমার নিজের মতো করে আমি আজকে প্লেলিস্ট সাজিয়েছি, তা আজকে আর কোনো গানের রিকোয়েস্ট রাখছি না। শ্যাম্পু লিখেছে, বিয়ের কার্ড পাঠানোর বয়স, মানুষকে রিলস পাঠাচ্ছি, হায় রে জীবন। আচ্ছা কঠিন একটা জীবন, বিয়ে শাদী করে ফেলেন না, বাবা মাকে বল, বাবা মা কি করছে, বাবা মা দায়িত্ব তো, বয়স হয়ে গেছে আপনার, হ্যাঁ বিয়ে শাদী করতে হবে তো। আচ্ছা তারপর রিহাদ আসলেই ভালো লিখে, সামান্তা কবির লিখেছে, রিহাদ সামান্তা কবির আমি বলবো সবসময় তাকে, হ্যাঁ সামান্তা কে কবিতা কি একটা লিখলো, কেউ একটা নাম দিল, নামটা মনের মধ্যে রেখে দেন, এটা দিয়ে সামান্তা কে কবিতা, এটা কি কোনো কোনো মিনিং আছে, এটার কোনো মিনিং নাই, সামান্তা কবির আপনার লেখা ছাপা হয়েছে পত্রিকায়, তো ওখানে লিখতে পারলেন না সামান্তা কে কবিতা, লিখতেন ওই জায়গায়, কবিতা লিখছেন সবকিছু লিখছেন ভালো কথা, আমার মনে হচ্ছে যে সামান্তা কবির এই নামে প্রতিষ্ঠিত হন এখন থেকে লেখক হিসেবে, এবং সবাই চিনবে সামান্তা কবির ভালো লেখে কিংবা ভালো বলে, তাই না? এসএমএসও করবেন, এই আইডির নামটাও চেঞ্জ করে বলেন, সামান্তা কবির খুবই সুন্দর লাগে আমার, লেখাটা যখন দেখলাম পত্রিকায় আপনার লেখা সামান্তা কবির খুব ভালো হলো, মনে হলো একদম আসলেই একদম কবি কবি লাগছে। রিহাদের ভালো লেখে, আচ্ছা এটা লিখেছে মোহাম্মদ রিয়াদ লিখেছে মুগুল ভাই, আচ্ছা এটা তো একটু আগে পড়লাম। আর এই শেষ সময় আপনাদের যেহেতু আর বেশিক্ষণ নেই, আপনারা আমাকে ফেসবুকে লিখতে পারেন, যারা ফেসবুকে রয়েছেন আই লাভ ঢাকা এফ এম সার্চ দিলেই পেয়ে যাবেন, আই লাভ ঢাকা এফ এম, সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, খুব মুডে দেখবেন যে একটা কঠিন একদম ফুল টুল আঁকা একটা শার্ট পরে বসে আছি, চায়ের টেবিলে চা খাচ্ছি আর কি, সাহেব মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তার নিচে আপনারা কমেন্ট করবেন, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো কিংবা পড়ে শোনাবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, 01841904904, 01841904904, ওকে। আর সবাইকে আবারও একটু আমন্ত্রণ জানিয়ে রাখছি যে এই বুধবার রাত 11টায় যে জীবন গল্পটা হবে এটা মিস করবেন না, এটা মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে, মানুষের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, ভয়াবহ একটা শো, মানে আমি নিজে আসলে বললাম যে চোখের পানি ধরে রাখতে পারিনি, যে বলছিল সেও কাঁদছিল, মানে অসম্ভব মর্মান্তিক রহমর্ষক একটা গল্প আর কি। হ্যাঁ আর গল্প বললাম না বিস্তারিত, আপনারা বুধবার রাত 11টা অবশ্যই শুনবেন। আর যে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানেই আপনারা কেউ যদি আসতে চান জীবন গল্প লিখে হোয়াটসঅ্যাপ করে দিবেন, জীবন গল্প লিখে আপনার নাম লিখবেন, তারপর বয়স এবং লোকেশন লিখে পাঠিয়ে দিবেন, অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে, ওকে। এ হচ্ছে কথা, গানে যেতে চাই, দুইটা গান সুন্দর পরপর আবার সাজিয়েছি, এর মধ্যে প্রথমে শিবাজি চট্টোপাধ্যায়ের একটা গান শুনে ফিরে আসছি, ওকে। আর আপনারা এস এম এস কমেন্ট করতে থাকুন, হোয়াটসঅ্যাপ করতে থাকুন,

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।
4: শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও হইতে 7:32। আমার বিদায়, না না না, আরো কতক্ষণ রয়েছি। আজকে মাথা পুরো পাগল হয়ে গেছে, বুঝছেন? প্লে লিস্ট যে বানাচ্ছি না, একদম দুর্দান্ত একটা পর একটা গান হচ্ছে। খাইরুল কবির ভাই আবারও সৌদি থেকে, তো যুদ্ধের মাঝখান থেকেও সে তো একদম পাগলের মতো আমাদের শুনছে আর রেসপন্স করে যাচ্ছে আজকে। বাহ, সময়টা ভালোই কাটলো আপনার সাথে, চমৎকার কিছু গান সাথে, আপনার হাসি যুক্ত যত কথা। ভালো থাকবেন, সবসময় হাসি খুশি থাকুন। না, জোর করে তো হাসি হয় না, মানে হাসতে হবে তো, মানে কাতুকুতু দিলে হাসি হয়, কাতুকুতু দিলে হাসি হয়, কিন্তু হাসি জোর করে হাসা যায় না। আমি জোর করে হয় না, হয় না। আচ্ছা, দোয়া করবেন আমার জন্য, আমার কথা হবে SMS এর মাধ্যমে। শুভ বিদায়, অনেক ধন্যবাদ খাইরুল কবির ভাই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, যেহেতু মিডল ইস্টে যুদ্ধ চলছে, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং বাড়ির সবার সাথে প্রতিদিন চেষ্টা করবেন যে হোয়াটসঅ্যাপ ফোনে যেভাবে হোক কথা বলতে, কারণ বাড়ির মানুষজন কিন্তু আপনার জন্য চিন্তা করছে, তাই না? যেহেতু একটা যুদ্ধ বিধ্বস্ত জায়গায় আপনারা রয়েছেন। আচ্ছা, উম্মে রায়হান লিখেছে, বাহ, আমরা ডুয়েট গান শুনে ফেললাম, দারুণ কণ্ঠ মিলেছে মুকুল ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, রায়হানের ভালো লেগেছে না? দুষ্টামি করলাম একটু, মাঝে মাঝে একটু গাই আর কি। শিবাজির সাথে কি আমি ডুয়েট গাইতে পারি নাকি? ওস্তাদ জি মানুষ। সামান্তা লিখেছে, আমি শুধু চাই তোমাকে, খুব ভালো লাগলো, জেনে খুব খুশি হলাম সামান্তা। আমি শুধু চাই তোমাকে, খুব ভালো লাগলো। ওকে, তারপর আমাকে আমাদের কে জানি হাসির প্রোমোটা দেন, এটা কে? আচ্ছা, আমাদের তিতুমির লেখেছে যে একটু হাসতে মন চাইছে, তার একটু হাসির প্রোমোটা দিচ্ছে। FM পোকা ময়মনসিংহ থেকে, একটা জ্ঞানী কথা বলবো মনে হয়, মাঝে মধ্যে অদ্ভুত টাইপের ক্ষুধা লাগে, কি জানি খাইতে ইচ্ছা করে, কিন্তু কি খাইতে ইচ্ছা করে ওটাই বুঝে উঠতে পারি না। এটা তো আমার কথাটা আপনি বললেন রে ভাই, আমার তো সেম অবস্থা। আমি এখন বাদ দিয়েছি, আগে করতাম কি, ওই সারা রাত ধরেন রাতে ঘুমের আগে যে ভাত টাত খেয়ে শুয়ে আমি খালি ফুড ব্লগারদের এই যে খাবারের ভিডিও দেখতাম, বুঝছেন? দেখতে দেখতে তারপরে আমার একটু ক্ষুধা লাগতো, এসে খুঁজে আর ঘরের মধ্যে কোনো খাওয়া পাই না, দেখি যে এখানে মুড়ি আছে, ওখানে বিস্কুট আছে, চাঁচু আছে, কিন্তু ওই ফুড ব্লগিং এর মধ্যে বুঝেন না অবস্থা, কিরকম বার্গার টার্গার কি সব বানায় টানায়, মানে মাথাটা পাগল হয়ে যায় রাতে একটা সময়, হঠাৎ করে কেমন জানি ক্ষুধা লেগে যায়। তারপরে দেখলাম যে না, আমরা বললাম, আম্মা বলে যে এইসব বানানো খানা এগুলো এত কঠিন কঠিন খানা কি আমি এইভাবে পাবো নাকি, এগুলো দোকানে যেয়ে খায়, বাসার মধ্যে যা আছে তা আছে, তুই দোকানে গিয়ে খাওয়াগুলা কি করবো বুঝতে পারি না। রাতেবেলা কি আবার জাগাবো নাকি, বউ বাচ্চা সব ঘুমাচ্ছে, তা আমি তো রাত দুইটার সময় ক্ষুধা লাগছে, এখন আগে আগে ঘুমিয়ে যাই। হ্যাঁ, আর ফুড ব্লগিং গুলো দেখতে হয় কি, যে দেখতে দেখতে হঠাৎ করে যে জিপটা একটু নড়তে থাকে আর ক্ষুধা লেগে যায়, তারপরে ঘুমিয়ে পড়ি আমি, এখন আর খাওয়া খুঁজি না আর কি। তো এখন এই খাবারের ছবি ভিডিও দেখা বাদ দিয়ে দিয়েছি, এখন আর বেশি দেখি না, ঘুমিয়ে যাই, যেহেতু এখন ভোরবেলা উঠার আমার অভ্যাস হয়ে গেছে, চলে আসি আর কি। আচ্ছা, এই FM পোকার সাথে আমার মিলে গেল যে আমাদের একটা অদ্ভুত টাইপের একটা ক্ষুধা লেগে যায়। আচ্ছা, আমরা একটু হাসি। হ্যাঁ, আমাদের কি বলে তিতুমির একটু হাসতে চেয়েছে, এতে প্রাণ খুলে সবাই জোরে জোরে হাসবেন আমার সাথে, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর সামান্তার মতো যারা রয়েছে বিয়ে শাদী করে নেয় আর কি, তারা একটু জানানোটা বন্ধ করে দেন, কারণ পাশের বাসার বাড়িওয়ালার ছেলের সাথে যদি আপনার বিয়ে ঠিক হয়ে থাকে, বিয়েটা ভেঙে যেতে পারে এই হাসির পরে, বলবে যে এই মেয়ে একা একা হাসে, কি পাগল নাকি, এর সাথে কিভাবে বিয়ে দিই। হ্যাঁ, তা যারা বিয়ে শাদী করেননি, শ্যাম্পু রয়েছে বা সামান্তা পূর্ণিমা, জানানা টানা বন্ধ করে দেন, তারপরে হাসেন, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, কারণ পরে দেখবেন যে আপনি যে হাসছেন আর পাশের বাসার ছেলে বিয়ে করতে চেয়েছিল, বাড়িওয়ালার ছেলে, বলবে যে না, এই পাগলের সাথে বিয়েটি হবে না আর কি। যাই হোক, একটু হাসি এখন।

হাসি কাশি একসাথে, বাঁশি বাজাতে পারতাম হাসি কাশি আর বাঁশি একসাথে, সব পাগল হয়ে যাচ্ছে। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না। ফিরে আসবে এটাও জানি,

0: কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যা শেষটা কেউ জানে না।
1: শুনছেন ঢাকা এফএম 90.4। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি কুল মুকুল আপনাদের সাথেই থাকি আমার টি স্টল শো নিয়ে। আর প্রতি বুধবার রাত 11টায় শুনবেন জীবন গল্প, যেখানে বিভিন্ন গেস্ট আসে এবং এবারের গল্পটা দুর্দান্ত, আপনারা অবশ্যই শুনবেন। এবং গতবারের আলোকের গল্পটা অনেকেই অনেক পছন্দ করেছে এবং খুবই কষ্টের গল্প, মানে প্রেমের প্রতারণা এভাবে আসলে ঠিক নয়। আলোককে আমি প্রশ্ন করেছিলাম পরে শোর পর, যে তুমি বুঝতে পারলে না মানে সে কেন এমন করলো। আমি কিছুই জানি না ভাই, আমি বুঝতেই পারলাম না ব্যাপারটা কেন এমন করলো আর কি, খুব কষ্টের কথা। যাই হোক, এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাবে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও, ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, ভাবি আজকে, আরে কাশি কেন, কি

0: 나는 이흘로 아차 আচ্ছা এখানে হাসি পায় হ্যাঁ হাসি পেলে কান্না পায় কি জানি বলে না তিতুমির কি বলতে চায় তিতুমির আজকে হাসির কথা কেন বলল এখন লিখছে দাদা হাসির প্রমোটা শুনে সেই রকম বিনোদন দাদা খুব বিনোদন পেয়েছে তিতুমির আচ্ছা আমাকে কিছু খাওয়াতে হবে কিন্তু আমি টায়ার্ড হয়েছি আজকে আজকে গান আর হাসি বলতে বলতে মুকুল ভাই ও ডাক্তার কুমার বিশ্বের গানটা শুনতে চায় আজকে কোনো গান নাই আজকে তো আমি আমার মনের মতো করে প্লে লিস্ট সাজিয়েছি আর কি হ্যাঁ আজকে মাফ করে দিল না আজকে আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের রূপসী ভারী ছুরি কাঁচি সুয়ের খোঁচা তা আমাকে কিছু খাওয়াতে হবে কিন্তু আমি টায়ার্ড হয়ে গেছি আজকে আজকে গান আর হাসি বলতে বলতে মুকুল ভাই ও ডাক্তার কুমার বিশ্বের গানটা শুনতে চায় আজকে কোনো গান নাই আজকে তো আমি আমার মনের মতো করে প্লে লিস্ট সাজিয়েছি আর কি হ্যাঁ আজকে মাফ করে দিল না
1: আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি

গল্প করবেন, গল্প করলে ভালো, আর সৎসঙ্গ খুঁজতে হবে, সব বন্ধু কিন্তু আপনার দুঃখ কষ্টের সাথে হবে না, এটা মাথায় রাখবেন একদম। হ্যাঁ, মানে আপনি কোনো দুঃখের কথা তাদের সাথে শেয়ার করবেন, তারা হাসবে আরো এবং আপনাকে আরো খোঁচাবে কিংবা নানা রকম ভাবে আপনার মনটাকে আরো নষ্ট করে দিবে। তো এরকম বন্ধুদের সাথে মিশবেন কিংবা ছোট ভাই যাই বলেন না কেন, অনেক ছোট ভাই থাকে, আমারও খুব প্রিয় কিছু মানুষ আছে, ছোটদের সাথে অনেক কিছু শেয়ার করা যায়, তারা অনেক কিছু বোঝে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো বুঝে আর মনটা ভালো লাগছে অবসান ভাইয়ের শুনে, আমার খুব ভালো লাগলো, আমারও মনটা খুব ভালো হয়ে গেল। যাক, আজকে শেষ গানটা শুনি, এরপরে এসে বিদায় নিব। ওকে, আর শেষ সময় কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, এই গান চলতে থাকুক, আর আপনারা যা করার যা বলার বলে যান আর কি। এবার একটা দুর্দান্ত গান শুনবো, তিসমার গান, অনেকদিন শুনি না, আমি আর বললাম না আজকে আমি পুরা যুদ্ধের ছক্কেটে এসেছি যে আজকে কিভাবে আমি মাতাল করে দেবো সব কিছুকে গানের মাধ্যমে। হ্যাঁ, তিসমার গান শুনবো, এবার মেঘ ছড়ানো, বেশ সুন্দর একটা গান, ভালো গান। মুকুল একটি ভালো ছেলে না, নির্দ্বিধায় মুকুল একটি ভালো ছেলে, এর মন থেকে বলেন তো মুকুল একটি ভালো ছেলে, কুল মুকুল একটি ভালো ছেলে, কুল মুকুল ইজ এ গুড বয়।

আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, ক্ষুধা প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, কেন এত এফোর্ট দিয়েছি আজকে, এভাবে তো আসলে বাঁচা যায় না। আচ্ছা, সামান্তা লিখেছে, মুকুল ভালো ছেলে মানতাম না, সামান্তা আসলে মাইটার খায় না তো আসলে কখনো, এখানে বুঝতে পারে না কত জনগণ আমাকে ভালোবাসে, তুমি বুঝতে পারো, জানো যে বলে দিলে কি অবস্থা হবে তোমার, হ্যাঁ তোমার মাথায় চুল থাকবে একটাও, হ্যাঁ একদম পুরা সর্বনাশ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ মুকুল ভালো ছেলে মানতাম না এরা বললো আর কি, এটা এটা একটা রাগের একটা ছবি দিয়ে দিয়ে একদম, মা এরা একদম পুরা পুরা জাম্বুরা হত্যা বানায় ফেলবো সামান্তা কবিরকে। আচ্ছা, তারপর শাহরিয়ার চৌধুরী ইমন লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি, অনেকক্ষণ পরে জয়েন করলেন, ভালো থাকবেন। আচ্ছা, আর উম্মে রায়হান লিখেছে, মুকুল ভাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন, অনেক ধন্যবাদ রায়হানকে আমাদের সাথে থাকার জন্য। আর সামান্তা লিখেছে, আমি এমনিতেই কেলাই, সারাদিন তো হাসি, এটা পাগল একটা, আমি এমনিতেই বিয়ে করবো না। আচ্ছা, বিয়ে করিস না, ওকে কোনো সমস্যা নাই। আচ্ছা, বাবা মা কদিন পরে দেখবে যে জোর করে বিয়ে দিয়ে দিছে। আচ্ছা, তারপর ফেসবুক থেকে বিদায় নিই, ফেসবুকে তো অনেকেই আজকে জয়েন করলো আমার সাথে, আর হোয়াটসঅ্যাপে কে কে জানি আছে দেখলাম, হোয়াটসঅ্যাপে আমাদের তিতুমির লিখেছে, চমৎকার হয়েছে গানটা গাওয়া আপনার, আচ্ছা অনেক সুন্দর। আচ্ছা, বেড়াতে আসবেন অবশ্যই কাপাসিয়াতে বা শীতে খেজুরের রস খাওয়াবো, অনেক ধন্যবাদ তিতুমির। যদি নিপাহ ভাইরাস মুক্ত আমাকে একটু খেজুরের রস খাওয়ানো যায় খুবই খুশি হব আমি, এবার শীতে যেহেতু দাওয়াত দিল। আচ্ছা, ডিসেম্বর, হ্যাঁ কাপাসিয়াতে কিভাবে আসতে হবে বলবা, যে আমি সকালে উঠে তোমার কোনো ছুটির দিন তুমি যেদিন বন্ধ থাকবে, আমি যেহেতু এত দূরে আসবো আমি তো খালি চা খেয়ে চলে যাবো না, তো সকালবেলা নাস্তা খেয়ে রওনা দিব, খেজুরের রস খাবো, তারপর খেয়ে দিয়ে দুপুরবেলা তোমার সাথে আমি ভাত খাবো, আমার জন্য কিছু করতে হবে না, খালি ভাত করলে হবে, ভাত আর বেগুন ভাজি, ডাল আলু ভর্তা, এটা আমার খুব প্রিয় খাওয়া এইসব জিনিস, পটল ভাজি থাকলে আরো একটু ভালো হয়, হ্যাঁ বেগুন ভাজি, পটল ভাজি, আলু ভর্তা, ডাল, আর কিছু লাগবে না, একসাথে খাবো, দুজন খাওয়া দাওয়া করে আবার চলে আসবো, কেন ওই কাপাসিয়া গিয়ে তো আমি আবার ফেরত আসতে পারবো না খাবার আগে, হ্যাঁ খেয়ে আসতে হবে আমার। আর এই লার্কির চূড়ায় রান্না হয়, লাকড়ির চূড়ায় লার্কি, আরে আবার প্যাস লাগে যায়, লার্কি না লাকড়ি, লাকড়ি কোনটা জানি, মেয়ে লার্কি, লার্কি হচ্ছে এক লাকি এক লাকড়ি, ও আচ্ছা লাকড়ি হচ্ছে মেয়ে, আর লাকড়ি হচ্ছে ওই যে লাকড়ি চুলায় যে রান্না করে না, ওইটা খুব মজা লাগে, লাকড়ি চুলায় যদি বেগুন ভাজি করা যায় না খুব মজা, আর যদি ওই লাকড়ি চুড়ায় যদি বেগুন ভর্তা করা যায়, ওই কয়লার মধ্যে দিয়ে বেগুন তেল মেখে চুবিয়ে রাখতে হয় না কয়লার মধ্যে, তারপর ওটা যদি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে ভর্তা করা হয়, ওফ এখনই খেতে ইচ্ছা করছে। যাই হোক তিতুমির, ডিসেম্বরে দেখা হবে, চলে আসবো, আমার কাজ আছে, তিতুমিরের বাসা যেতে হবে, আবার আমার শফিক ভাইয়ের বাসায় আমার যাওয়ার খুব ইচ্ছা, যেতেই পারছি না, সময় পাচ্ছি না, দেখি সময় করে এবার শীতে একটু বেড়াতে হবে না, নভেম্বরে আমার একটু কাজ আছে, একটু ঢাকার বাইরে যাব প্রথম সপ্তাহে, তারপর আবার ফিরে আসব, তারপর এসেই দেখি যে আমার শফিক ভাইয়ের সাথে দেখা করব, পূর্ণ পূর্ণ তা ওদের সাথে দেখা হবে, আমিনা ভাবির সাথে দেখা হবে, তারপর তিতুমিরের খেজুরের রস খেতে যেতে হবে কাপাসিয়া। আচ্ছা ওকে, এটা আসসালামু আলাইকুম স্যার, আপনাকে শুনছিলাম শুরু থেকেই, আচ্ছা লিমন ভাই চলে আসছে, আই হোপ আপনি ভালো আছেন, অনেকদিন পর লিখলাম আপনাকে লিমন, অনেকদিন পরে কেন লিখেন, মাঝে মাঝে একটু তো আসবেন তাই না, আপনাদের এত পছন্দ করি, থাকবেন আমার সাথে, ওকে লিমন ভাই অনেক ধন্যবাদ। তারপর আমাদের তিতুমির লিখেছে, খড়ি দিয়ে রান্না করা চমৎকার, তাহলে তো একদম পোয়াবারও ডান তিতুমির একদম, হ্যাঁ যেটা হচ্ছে বেগুন ভাজি, পটল ভাজি, আলু ভর্তা, ডাল, হ্যাঁ আর ভাত একদম, আর সকালবেলা হচ্ছে খেজুরের রস, নিপা ভাইরাস মুক্ত, আমার নিপা ভাইরাস বাদুরের এরকম রস খাওয়া দিলে কিন্তু বিপদ হয়ে যাবে না, আমরা তারপর রিস্ক নিব না, হ্যাঁ আমরা একটু জাল দিয়ে খাবো, কাঁচা রস খাওয়াটা খুব রিস্কি, কেন কখন কোন বাদুর কখন কি আসে, তিতুমির ঘুমিয়ে থাকবে বাদুর চলে আসবে, আমরা ওটা চাই না, আমরা রসটাকে গরম করে মানে একবার জাল দিয়ে তারপর খাবো, তাহলে নিপা ভাইরাসের ঝামেলাটা থাকবে না। ওকে যাই হোক, আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি, আমাদের কবরবাসী যাদের বাবা মা নেই সবার জন্য দোয়া করি, আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে আমাদের বাবা মাদের বেহেস্ত নসিব করুক, আর যাদের বাবা মা রয়েছে, আমার মা রয়েছে বাবা নেই, আমার মায়ের জন্য আপনাদের সবার মায়ের মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, যতদিন বেঁচে থাকে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক এই প্রত্যাশা করি, আর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবার সামনে মাসে 4 বছর হয়ে যাবে, 22 নভেম্বর আমার আব্বার চতুর্থ মৃত্যুবার্ষিকী হবে,
আমার আপার জন্য দোয়া করবেন, আর আমার মা মার জন্য দোয়া করবেন, মাও তো অসুস্থ, মার জন্য দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা, তারপর তিতুমির আবার দেখি লিখে যাচ্ছে, মানে ও আমাকে দাওয়াত খাইয়ে ছাড়বে। আচ্ছা কি লিখেছে, আমার আম্মা ভালো রান্না করতে পারে, চমৎকার তিতুমির, অবশ্যই মনে হচ্ছে যে আসবো আর কি। হ্যাঁ খড়ি দিয়ে রান্না আমার খুব ভালো লাগে, গ্রামেও নেই, আমার নানা বাড়িতেও গ্যাস চলে আসছে, খড়ি রান্না খুব একটা খেতে পারি না। যাক খুব ভালো হবে, খালাম্মার সাথে দেখা হবে, তিতুমির সাথে দেখা হবে, ঘুরবো আমরা, ঠান্ডা পড়ুক। ওকে আজকের মতো বিদায় নিচ্ছি, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বুধবার রাত 11টা অবশ্যই জীবন গল্প শুনবেন, আর সেই সাথে শোটা একটু শেয়ার করবেন সবাই যদি ভালো লাগে, আর আগামী সোমবার আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। জবাবওয়ালা কিশোর কুমারের একটা গান শুনতে শুনতে চলে যাচ্ছি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি। 90.4.

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু। প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত হবে, জানালেন সমাজ কল্যাণমন্ত্রী। ধাপে সম্পন্ন হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট গ্রহণ 21 জানুয়ারি। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের 2 অর্থনীতিবিদ, রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। এবং আবুধাবি টেস্টে আগামীকাল শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট আর আফগানিস্তানের 347 রান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। আজ সচিবালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন সম্প্রদায়ের কল্যাণে BNP সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির ক্রান্তি লগ্নে যখন ধর্ম বিবেচনা করা হয়নি তখন অন্য কাজে ধর্ম বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছিল। তারেক রহমান বলেন, একজন সরকার প্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা তার দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণে সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন।
2: বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের সরকার বারবার করে বলছে যে এক্ষেত্রে জিরো টলারেন্স করা হবে। আসুন আমরা এখন বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে, এই দেশ আমার, এই ভবিষ্যৎ আমার।
0: রাষ্ট্রপতি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে এবং ছোটবেলা থেকে ছেলেদেরকে মেয়েদের সম্মান করতে শেখাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের নারী স্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দ্য মোমেন্ট ইজ নাও আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেন্স হেলথ বিয়ন্ড এইড শীর্ষক এক অধিবেশনে এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী স্বাস্থ্যে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবায় ব্যয় নয়, এটি মানব সম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মাতৃস্বাস্থ্যের প্রচলিত সেবার পরিধি বাড়িয়ে কিশোরীদের রক্ত স্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের আক্রান্তকারী প্রাণঘাতী ক্যান্সার মোকাবেলায় বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত করা হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে সারা দেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী মাসে শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো ডেটাবেস প্রস্তুত করা হবে। বিস্তারিত প্রতিবেদনে,
3: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক 4.5 কোটি পরিবারের তথ্য সংগ্রহ করে ডাটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার।
4: হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত, তাদেরকে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হিসাবে তাদেরকে রাখা হবে। এই তিন গ্রুপ অফ পিপল কে যেহেতু সবাইকে দেওয়া হবে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কাজেই এটা নিয়ে আমাদের আর কোন ত্রুটির সম্ভাবনা আমরা মেপেছি। প্রত্যেক জায়গায় দেওয়ার পর আমরা আবার রিভিউ করেছি, রিভিউ করে দেখা গেছে যে কোন অবস্থাতেই 2-3% ক্রস করে নাই।
3: প্রেস ব্রিফিং এ সমাজ কল্যাণ মন্ত্রী আরো জানান, আগামী 30 নভেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে, ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেস প্রস্তুত করা হবে।
4: আমাদের একটা বক্তব্য আছে যে ফ্যামিলি কার্ডের পিছনে আপনাকে যেতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে যাবে। অর্থাৎ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা ওনারা আপনার ডোর স্টেপস, মানে প্রতিটা ঘরে ঘরে যাবে এবং ঘরে বসে তথ্য সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই কোনো অফিসে বা কোনো কারো আঙিনা বা একবার পাড়ায় বসে সবার গুলো কালেক্ট করবে, দিস ইজ নট দি সিস্টেম। এবং এটা মনিটর করার জন্যই এটা আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সহায়তায় আমরা এটাকে ফলো করছি, যাতে আমাদের তথ্য সংগ্রহ যতদূর সম্ভব ত্রুটিমুক্ত হয়।
3: আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে যোগ্য সকল পরিবার এই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈধ প্রবেশ সহজ করতে ইউরোপীয় ইউনিয়ন ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতা কামনা করা হয়। বৈঠকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 750 জন দক্ষ কর্মীর ইউরোপীয় সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে ইইউ ভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন শূন্যের কোটায় নামিয়ে এনে ইউরোপের শ্রমবাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে চায় সরকার। ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার অবৈধ অভিবাসন কমলে বৈধ উপায়ে বাংলাদেশি কর্মীদের ইউরোপের শ্রমবাজারে প্রবেশ সহজ হবে। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, 29 এপ্রিল তৃতীয় ধাপ, 13 মে চতুর্থ ধাপ এবং 27 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। তিনি আজ তার কার্যালয়ে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে এক সভায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক আকাশপথে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর মধ্য দিয়ে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চায় সরকার। এ লক্ষ্যে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে অংশ নেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা। আলোচনা হয় সম্ভাব্য গন্তব্য ও ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে।
5: নতুন করে এয়ারপোর্টটা করেছি আমরা, সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করব। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি একটা সময় দিবেন। আমরা আশা করছি যে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে সময়টা পাব, কারণ ওপেনিং সেরিমনিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন।
3: প্রাথমিক পর্যায়ে কোন কোন দেশে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব তা নির্ধারণে কাজ চলছে। পাশাপাশি কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী এয়ারলাইন্সগুলোর সঙ্গেও আলোচনা করছেন সংশ্লিষ্টরা।
5: সেখানে কোন কোন এয়ারলাইন্সগুলি অপারেট করবে, সেই অপারেশনের জন্য আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, এমডি বিমান এবং এয়ারলাইন্সের সকল স্টেক হোল্ডার যারা আছে, আমাদের তার্কি সহ অন্যান্য এয়ারলাইন্স যারা আছে, সবাই এখানে এসছেন। ওনাদের সঙ্গে আমরা একটা মিটিং করব যে কোন কোন এয়ারলাইন্সগুলি আমরা হ্যান্ডেল করব।
3: আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়বে। এতে পর্যটন, হোটেল ও পরিবহন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি বিদেশের সঙ্গে যোগাযোগও সহজ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার পর্যন্ত ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রাষ্ট্রায়ত্ত সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, সৌদি আরবে চলমান সংঘাতে আহত হয়ে রিয়াদের বিভিন্ন হাসপাতালে 24 জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তিনি আজ রাজধানীতে পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পথ পরিক্রমা শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে চলমান সংঘাত সেদেশে প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থান ও রিমিটেন্সের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ প্রেক্ষিতে প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমাতে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ বৈধ অভিভাষণকে উৎসাহিত করছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শামা ওবায়দ ইসলাম বলেন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী সিনেমা হলে দর্শক বাড়াতে, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
6: সিনেমা হল বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকার আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আন্তরিক এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনার লিখিত আকারে
0: সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী সিনেমা হলে দর্শক বাড়াতে, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
6: সিনেমা হল বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকার আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আন্তরিক এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা লিখিত আকারে আমাকে প্রদান করবেন এবং আমরা এই বিষয়ে পদক্ষেপ

0: দেখলেও দর্শক আসছে না। এটা কিন্তু হল মালিকদের এবং প্রযোজক পরিচালকদের একটা যৌথভাবে পরামর্শ করা উচিত যে কোন সিনেমা করলে আপনারা বাঁচতে পারবেন।
1: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে প্রতিভার সন্ধানে কর্মসূচি চালু করা হচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে প্রতিভাবান শিল্পী উঠে আসবে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে 33,851 পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB আজ গণমাধ্যমকে জানায়, এবার পূজা শেষে প্রতিমা বিসর্জনের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করা হবে। বাহিনীটি জানায়, মণ্ডপ কেন্দ্রিক নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মোটর বাইক, রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের গুজব, উস্কানি ও অপপ্রচার রোধে সাইবার উইংয়ের কঠোর নজরদারি থাকবে। নানা আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য, ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ করি। দিবসটি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেছে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবারে আন্তর্জাতিক সংবাদ। মুদ্রানীতি ও রাজস্ব নীতি অর্থনীতিকে কিভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে, সে সংক্রান্ত গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। ব্যষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাই সামষ্টিক অর্থনীতির ভিত্তি। গবেষণালব্ধ এই মতবাদের জন্য দেশে তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি আজ এই ঘোষণা দেয়। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস গণতন্ত্রের দাবিতে সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের দিকে গণপদযাত্রা মার্চ ফর ডেমোক্রেসির আয়োজন করেছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে হাজার হাজার বিক্ষোভকারী একত্রিত হয়ে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনের গণেশ কুমারের পদত্যাগের দাবি জানান। এতে বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয় এবং অভিযোগ করা হয় যোগ্য ভোটারদের মধ্য থেকে 13 কোটির বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল গ্যাস স্থাপনাসমূহে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলার ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে রিয়াদ। যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান রিয়াদে WPC এনার্জি কংগ্রেসে এই অঙ্গীকার ব্যক্ত করেন। হুতিরা জানায়, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে তারা এই হামলা চালিয়েছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিনের খেলা শেষে 3 উইকেটে 132 রান করেছে। টেস্টের শেষ দিনে আগামীকাল জয়ের জন্য তাদের আরও 347 রানের প্রয়োজন, আর বাংলাদেশের দরকার 7 উইকেট। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা। আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12:05 শেষ দিনের খেলা শুরু হবে। টেনিস। 36তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়ার J30 প্রতিযোগিতার মূল পর্বের খেলা শুরু হচ্ছে আগামীকাল। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল বাছাই পর্বের খেলা শুরু হয়। আজ বালক ও বালিকা এককের মূল পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের মূল পর্বে একক ইভেন্টের খেলায় অংশ নিতে কোর্টে নামছেন বাংলাদেশের একদল তরুণ ও প্রতিশ্রুতিশীল টেনিস খেলোয়াড়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট, হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারাদেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু। প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটা বেজে যুক্ত হবে, জানালেন সমাজ কল্যাণমন্ত্রী। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বললেন তথ্য।

0: ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং আবুধাবি টেস্টে আগামীকাল শেষ দিনের জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট আর আফগানিস্তানের 347 রান। খবর শেষ হলো।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: 2005 এ যখন দিল্লি থেকে যাত্রাটা শুরু করলেন, আজকের এই তানভীর অপু, এটা কিভাবে দেখেন?
1: এটা আসলে অনেক বড় জার্নি, কতগুলো শহর ঘুরলাম, এটা খুব একটা আমার কাছে বড় মনে হয় না। আমার কাছে বড় মনে হয় আমি ইজিপ্টে গেলাম কিনা, আমি 3000 বছরের কোনো ইতিহাস ছুঁয়ে দেখলাম কিনা, আমি সে দানিউব নদীর তীরে গেলাম কিনা, আমি দেখা যাচ্ছে যে কোনো ওয়াটারফলস নাইগ্রা জলপ্রপাতের পাশে গেলাম কিনা, অথবা ভিক্টোরিয়া ফলসে গেলাম কিনা, অথবা ভেনিসে আমি একটু গন্ডোলাতে চড়ে ঘুরলাম কিনা, পৃথিবীর উত্তরে শেষ শহর হ্যামারফেস্টে গেলাম কিনা, এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, যে আমি পৃথিবীর রং রূপ আলো কালচার এগুলো দেখলাম কিনা।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
3: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
0: সুপ্রিয় শ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন, সবাইকে ওয়েলকাম করছি, আমি আর জাহাসিব। সোমবার রাত 9টায় অর্থাৎ সময় অপেক্ষায় থাকেন, লেটস গো আর জাহাসিব শুধু। আজকে বিশেষ মানুষ কি আসবেন এবং কি বিষয় নিয়ে কথা বলবেন, কোন দেশ নিয়ে কথা বলবেন, আমরা একটা সবসময় বলে থাকি যে বিশেষ মানুষ যখন এখানে আসেন, হট সিট রাঙিয়ে তোলেন, আনন্দের মাত্রাটা বেড়ে যায়। আর সেই মানুষ যখন হয় সবার জনপ্রিয়, সবার পছন্দের, সেই মাত্রাটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমরা এমন একজন মানুষের কথা বলবো এই মুহূর্তে, তানভীর অপু। অর্থাৎ যে বিখ্যাত লাইন আমরা সবাই জানি যে পৃথিবীতে একটা দেশ সীমারেখা টেনেছে মানুষ। আমি বিশেষ মানুষের আগে অনেক অনেক বিশেষণ দিতে চাইব, তবে শুরুতেই আসলে এই মুহূর্তে আর কিছু বলতে চাই না। 100টা দেশ ঘুরেছেন, 1000েরও বেশি শহর ঘুরে এসেছেন সেই বিশেষ মানুষ। আমি ওয়েলকাম করছি তানভীর অপু ভাইয়াকে। আসসালামু আলাইকুম ভাইয়া।
1: ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আসিফ,
0: কেমন আছেন,
1: আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে খুবই এক্সাইটেড, কারণ বহুদিন এই ঢাকা এই ঢাকা FM যে রেডিওটা, এটা বেশ পুরনো নাম, শুনেছি কখন আসা হয়নি, এবং অনেকদিন কোন রেডিওটা শো করিনি, আপনি ডেকেছেন, আমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে।
0: মাচ অ্যাপ্রিসিয়েটেড। আসলে ভালো লাগার মাত্রাটা এখানেই, যখন ভাই বলেছিলেন ট্রাভেলিং, যখন ঘোরাঘুরি নিয়ে যখন কথা হয় তখন মনটা নরম হয়ে যায়,
1: একটু নরম হয়ে যায় আমার।
0: এত কিছুর মাঝে, ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন ঢাকা FM, আসলে অনেক বেশি কৃতজ্ঞ এত ব্যস্ততার মাঝে থেকেও। ভাই একেবারে শুরুতেই যে বিষয়টা বলতে চাইবো ভাই আপনাকে, সেটা হচ্ছে 100টা দেশ, 1000েরও বেশি শহর, নামের সাথে যখন এই শব্দগুলো কি বলে, অনুভূতিটা কেমন লাগে?
1: না, এটা আসলে অনুভূতিটা ভালো লাগে, কিন্তু আমার কাছে দিন শেষে মনে হয় যে পৃথিবীতে একটা দেশ, কারণ আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে, আমার বাবা জন্মগ্রহণ করেছে পাকিস্তানে, আমার দাদা জন্মগ্রহণ করেছে ভারতবর্ষে, তার মানে একটা দেশই কিন্তু আমরা ভাগ করছি,
0: মাল্টি।
1: হ্যাঁ, তো এই দেশের সংখ্যা কিংবা আসলে কতগুলো শহর ঘুরলাম, এটা খুব একটা আমার কাছে বড় মনে হয় না। আমার কাছে বড় মনে হয় আমি ইজিপ্টে গেলাম কিনা, আমি 3000 বছরের কোনো ইতিহাস ছুঁয়ে দেখলাম কিনা, আমি সে দানিউব নদীর তীরে গেলাম কিনা, আমি দেখা যাচ্ছে যে কোনো ওয়াটারফলস নাইগ্রা জলপ্রপাতের পাশে গেলাম কিনা, অথবা ভিক্টোরিয়া ফলসে গেলাম কিনা, অথবা ভেনিসে আমি একটু গন্ডোলাতে চড়ে ঘুরলাম কিনা, পৃথিবীর উত্তরে শেষ শহর হ্যামারফেস্টে গেলাম কিনা, এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, যে আমি পৃথিবীর রং রূপ আলো কালচার এগুলো দেখলাম কিনা। মানে আমি তো দেখলাম, আমার মাধ্যমে আপনারা কি দেখলেন?
0: দেখলাম,
1: আমি 100টা দেশ ঘুরেছি, এতে মানুষের কি যায় আসে? ইউরোপে আমার মতো তানভীর অপু এরকম শত আছে, শত না হাজার আছে, যে যারা যাদের প্যাশনই ঘুরে বেড়ানো, কালচারের একটা বিষয়। তো আমি হয়তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের এখানে কালচারটা মানুষ বেশি ভ্রমণ করে না বলে মানুষ আমাকে চিনে। কেন চিনে? যে আমি পৃথিবীর বিভিন্ন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য বলেন, কালচার বলেন, খাবার বলেন, আমি লিখছি, আমি ছবি তুলছি, আমি ডকুমেন্টারি বানাচ্ছি, যার মাধ্যমে মানুষ আমাকে চিনছে। কিন্তু এরকম ইউরোপে হাজার মানুষ আছে, কারণ পুরো ইউরোপটাই কিন্তু ইউরোপ আমেরিকা কালচার কিন্তু ভ্রমণের ভিতরে। আমাদের বাড়ির পাশে যে কলকাতা আছে, গুড কালচার, তারা প্রত্যেক বছরে কোথাও না কোথাও একটা শহরে কিংবা একটা দেশে তারা যাবে। যাদের সামর্থ্য আছে তারা ইন্ডিয়ার বাইরে যায়, সামর্থ্য নাই তারা ইন্ডিয়ার ভিতরেই ঘুরে। তো এটা তাদের পার্ট অফ কালচার। আমাদের বাংলাদেশে পার্ট অফ কালচারে নাই বলে আপনি আমাকে এত বিশাল বড় বড় বিশেষত্ব দিয়ে দিচ্ছেন আর কি। তো আমার কাছে যেটা ভালো লাগে, যে মানুষ যখন বলে যে আপনি পৃথিবী ঘুরেছেন, তখন আমার কাছে খুব ভালো লাগে যে গল্প করতে মানুষের কাছে, কি দেখলেন, অ্যামাজনে গেছি, ক্যান্টার্কটিকা গেছি, হ্যাঁ ইজিপ্টে সে পিরামিডটা ছুঁয়ে দেখেছি, এগুলো গল্প করতে ভালো লাগে।
0: এটাই সবচেয়ে বড় ভালো লাগার বিষয়। আমি শুরুতে বলেছিলাম যে এত বিশেষণ দিতে চাই না, এবং বিশেষণ দিলেও শেষ হবে না। বিশেষ মানুষ আসলে এমনই হন। এত কিছু করার পরও ভাইয়া বলছিলেন যে আমি আসলে এত বিশেষায়িত নিজেকে করতেও চাই না, কিন্তু সবচেয়ে বড় ভালো লাগার বিষয় ভাইয়া একইভাবে লেখালেখি করছেন, এত দেশ ঘুরছেন, ফটোগ্রাফি করছেন, এত পরিচয়। কিন্তু এই ভালো লাগার মাত্রার মধ্যে 2005 যখন দিল্লি থেকে যাত্রাটা শুরু করলেন, আজকের এই তানভীর অপু, এটা কিভাবে দেখেন?
1: এটা আসলে অনেক বড় জার্নি। মানে 2005 মানে কি, তখন না ছিল ফেসবুক, না ছিল গুগল, না ছিল ইউটিউব, না ছিল ইন্টারনেট, মানে সবকিছু মিলে একটা হজবরল অবস্থা ছিল কিন্তু পৃথিবী। আমি রাজশাহীর ছেলে, দিল্লি যাচ্ছি, দিল্লি কি করে যাব এটাই তো আমি জানতাম না। দিল্লিটা যাব কি করে, মানে আমার তো একটা পথ প্রদর্শক থাকতে হবে, কার মাধ্যম দিয়ে যাব, আমি কার কাছে শুনবো। আজকে আমি দিল্লি গেছি বলে আপনি আমাকে বললে আপনাকে বলে দিতে পারবো যে অমুক ট্রেন, অমুক বাস ওভাবে যাবেন, আমার তো কেউ ছিল না। তো এটা আসলে খুবই এক্সাইটেড। এবং যখন দিল্লি যাই 2005 সালে, তখন আমার বয়স ছিল 24-25 বছর বয়স, কিন্তু ইয়াং। কিন্তু আসলে আমার যেটা মজার বিষয় হচ্ছে, আমি 12 বছর বয়স থেকে কিন্তু বাড়ি ছাড়া, মানে আমি গতকালকে আমি একটা স্ট্যাটাসও দিয়েছি, হ্যাঁ, যে 94 সালে আমার একটা আইডি কার্ড, মানে 94 সালে আমাদের একটা আইডি কার্ড ছিল বিকেএসপি স্টুডেন্ট ছিলাম, আমি হকি খেলাধুলা করতাম। তো ওই যে একটা অ্যাডভেঞ্চারের বিষয় যে 12 বছর বয়সে বাড়ি ছেড়ে দিয়েছি, ওইটা কিন্তু আমার কোনো শক্তি যুগেছে, সাহস
0: হয়নি
1: আর ফেরা হয়নি, এখনো ফিরিনি, আমি এখনো ফিরিনি, এখনো ফিরিনি, মানে তো আমি গত 2 মাস
0: গেস্ট হিসেবে এসেছেন,
1: আবার গত 2 মাস ঘুরে আসলাম, 7টা দেশ ঘুরে আসলাম, আফ্রিকা বিভিন্ন দেশে গেলাম। তো ওই যে বন্ধুদের সাথে থাকা, ডিসিপ্লিন লাইফ লিড করা, ওইটা আমার ভিতরে একটা অন্যরকম সেলফ সাফিসিয়েন্ট যেটাকে বলে, মানে আমার প্রতি স্ট্রংনেস আসছে, মনের প্রতি যেন আমার কনফিডেন্স আসছে যে না আমি দিল্লি যেতে পারবো। তো ওইখানে এক বড় ভাই ছিল, এক বন্ধুর বড় ভাই, উনিও যাচ্ছিল দিল্লিতে, উনি আমাকে কিছু বুদ্ধি দিল যে আপনি যেতে পারেন। তো আমি উনি ব্যবসায়িক ছিল রাজশাহী থেকে, আমি আমার মনে আছে মালদা থেকে আমি ট্রেনে উঠলাম, মালদা মুর্শিদাবাদ, মানে সেই সিরাজউদ্দৌলার বিষয়ে আমাদের রাজধানী ছিল একটা সময়।
0: উদ্দেশ্যটা কি জন্য ছিল, মানে
1: উদ্দেশ্যটা ছিল হচ্ছে ফিনল্যান্ডে আমি চলে যাব।
0: ওকে, ও তার জন্য,
1: হ্যাঁ, মেইনলি আমাদের কালচারে যেটা হয়েছে কি যে আমরা ভ্রমণের জন্য কে টাকা দিবে, আমাদের বাবা মারা কি করেছে, ছেলে বড় হয়েছে তার জন্য একটা বিল্ডিং করে দিতে হবে, এটা আগেকার কথা বলছি, ধরে নেন 90s এর কথা বলছি, তখনই অলরেডি বাবা আমাদের 3 তলা বাড়ি করে ফেলেছে, মানে তখন থেকে একটা চিন্তা করছে যে না এদের ফিউচার করে দিতে হবে। কিন্তু সেই সময় একা কারো, নট অনলি মি, মানে কারো বাবা মা কিন্তু কাউকে 1000 টাকা দিয়ে বলবো না যে তুমি সমুদ্র দেখে আসো, সোমপুর বিহার। তো লাকিলি আমাদের ছোটবেলায় ওই ওই একই জিনিস বারবার দেখেছি জীবনে, ওই যে 1200-1400 বছর আগের একটা, মানে ওখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল, এটা ভাবতেও ভালো লাগতো, দেখতেও ভালো লাগতো, ওটা ছিল কিন্তু আমাদের একটা টার্নিং পয়েন্ট জীবনের, হ্যাঁ, যে আমি পাহাড়পুর দেখছি, এখানে বিশ্ববিদ্যালয় ছিল, এটা মানে এত পুরনো একটা বিষয়। তো তখন থেকেই কিন্তু একটা ভিতরে একটা ঘোরার একটা প্রবণতা ছিল। কুসুম্বা মসজিদ, যেমন ছোটবেলায় কুসুম্বা মসজিদ নওগাঁতে, নওগাঁ যেতে কুসুম্বা মসজিদ, খালার বাড়ি ছিল পাশে, আমি করতাম, তো এগুলো দেখা একটা মজা ছিল আর কি। তো ওই ওই সময় আমাদের ভিতরে হয়তো বা সেই বিষয়গুলো আমার ভিতরে ছিল, কিন্তু বাবা মা তো কখনো টাকা দিয়ে আমাকে বলেনি যে এই টাকাটা দিয়ে তুমি সুন্দরবন যাও, কিংবা এই টাকাতে দিয়ে বান্দরবন যাও, কিংবা তুমি কক্সেস বাজার দেখো। তো ওই স্কোপটা আমাদের ছিল না, কিন্তু মন ছিল। তো দিল্লিতে যখন গেলাম, ফিনল্যান্ডের উদ্দেশ্যে গেছি কিন্তু আমি, মানে ফিনল্যান্ডে পড়ালেখা করার জন্য আমি অলরেডি অফার লেটার পেয়েছিলাম, এম্বাসি ছিল হচ্ছে দিল্লিতে, কিন্তু আমার ছোট ভাই, উনি বাংলাদেশের বিখ্যাত ট্রাভেলার, তারেকোনু ছিল ফিনল্যান্ডে 2001 থেকে। আমার আমার মতো যে অনুই হচ্ছিল বাংলাদেশের মোটামুটি ভ্রমণটা শুরু করে, মানে বাহিরের জগতে আর কি, মানে প্রফেশনাল, মানে রিয়েলি ভ্রমণ যেটাকে বলে আর কি। তো অনুর মাধ্যম দিয়ে মেনলি আমার যাওয়া ফিনল্যান্ডে, যে ঠিক আছে দুই ভাই একসাথে যাবো আর কি। তো ওই দিল্লিতে গেলাম, দিল্লিতে যে প্রথমেই আমার টার্গেটটা ছিল যে অ্যাম্বাসির কাজ শেষ করে ঘুরবো কি করে? তো তখন তো আমরা তো বাংলাদেশি কালচারটুকু না, মানে ঘুরবো কি করে, এটাও তো একটা বড় বিষয়। ইন্ডিয়াতে কিন্তু খুব ভালো সিস্টেম হচ্ছে যে প্রত্যেকটা হোটেলে নিচে নিচে কিন্তু ওদের ট্রাভেল এজেন্সির মতো আছে, মানে কেমন করে ঘুরবো আমরা,
0: ইনফরমেশন,
1: হ্যাঁ সবকিছু। তো আমার প্রথম টার্গেট ছিল কুতুব মিনার,
0: মানে
1: আইফেল টাওয়ারের আগে কিন্তু ওটা ছিল সবচেয়ে বড় মিনার পৃথিবীর, মানে এত বছর আগে 1100 খ্রিস্টাব্দের দিকে, মানে এই যে মিনারটা তৈরি করেছে এবং প্রত্যেকটা জায়গায় খোদাই করা, মানে এটা একটা আসলে কিছু কিছু বিষয় আছে না, মানে বলে বুঝাতে পারবো না এটা, যে মানে হাউ বিউটিফুল ইট ওয়াজ,
0: নস্টালজিয়া একটা বিষয়,
1: হ্যাঁ নস্টালজিয়া একটা বিষয়। তো এ তো তারপরে দিল্লি ঘুরলাম, এই রেড ফোর্ট ময়দান, আকবর কোথায় বসে থাকতো, কোথায় বিচার হতো, এই যে মজা জিনিসগুলো দেখে একটা মজা পেয়ে গেলাম। তারপরে আবার ভিসা আমার হয়ে গেল, তারপর যে লোটাস টেম্পলে গেলাম, ইন্দিরা গান্ধীর বাড়িতে গেলাম যেখানে ওনাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, তো এই জিনিসগুলো আমি দেখে এসেছিলাম। হুমায়ুন টমে গেলাম,
0: হ্যাঁ
1: সম্রাট হুমায়ুনের যে তার কবরস্থানটা অসাধারণ, আমার কাছে অসাধারণ লেগেছে। তো ওই যে ইতিহাসের ছোঁয়াটা পেলাম, ওই যে কানেকশন করলাম, কিন্তু তখন ওই যে পাহাড়পুরের গল্পটা বললাম, পাহাড়পুরের সাথে কিন্তু একটা যোগসূত্র আছে আর কি এখানে। তো ছোটবেলা থেকে আসলে মানুষ যেখানে বড় হয় সেটাই কিন্তু তার মনের ভিতর গেঁথে থেকে যায়। তো তারপরে তো আমি ফিনল্যান্ডে চলে গেলাম।
0: ওকে, এটার সাথেই অ্যাক্ট করতে চাচ্ছি ভাইয়া, যে এই যে দিল্লিতে শুরু করেছিলেন শহরটা, তারপর 1000তম শহর হয়েছিল চীনে, সে গুইলি, এটাকে কিভাবে কানেক্ট করেন যে শুরুটা এক দিয়ে দিল্লি শুরু করেছেন, 1000তম এসে চীনের এই শহর?
1: হ্যাঁ আসলে অনেকে বলে যে ভাই দিল্লি আর চীন তো পাশাপাশি, কেন 20 বছর দেরি করলেন, ফ্লাই করে গুইলি গেলেই তো
0: 100টা দেশ হয়ে গেছে।
1: এটা আসলে আসলে কি আসলে নাম্বারটা আমার বলতে লজ্জা লাগে, মানে নাম্বারটা বলতে লজ্জা লাগে, এটা আসলে ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না যে আমি 100টা ঘুরলাম না 1000টা ঘুরলাম, এটা আসলে কোনো ম্যাটার করে না। ম্যাটার ওই যে বললাম না দিন শেষে যে আপনি কি দেখেছেন, কি দেখেছেন, কি শিখেছেন, আপনার কাছ থেকে মানুষ কি শিখছে, মানে ভ্রমণ মানুষকে বিনয়ী বানায়।
0: ভেরি ট্রু,
1: ভ্রমণ করে আপনাকে যত সিম্পল থাকবেন জীবনে তত ভালো। আমি 100টা 1000টা এগুলো সংখ্যা দিয়ে জাজমেন্ট কেন করব? আমি ভ্রমণ শুরু করেছি ধরে নেন 20 বছর আগে, এখন একটা ছেলে ভ্রমণ শুরু করেছে ধরে নেন এই 20-25 মানে 26 সাল থেকে, তাই না? তারা ভালো ব্লগিং করছে, ভেরি গুড ব্লগার। আমাদের বাংলাদেশে এখন অসংখ্য খুব ভালো ইন্টারন্যাশনাল মানের ব্লগার আছে। তো সো হোয়াট, আমি তো তাদের মধ্যে ভিডিও করতে পারছি না, তারা এখন মডার্ন যুগে ভালো করছে আমার চেয়ে, তাই না? তো ওরকম একটা বিষয় আর কি, যে সংখ্যাটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, আপনি কি শিখলেন জানলেন দেখলেন এটা ইম্পর্টেন্ট, কিন্তু ওই যে নিজের সফলতা। তো আমি বাংলাদেশে 64 জেলা ঘুরেছি, মানে কিছু না, নিজের জন্য স্যাটিসফাইড, আমি 64 জেলা ঘুরেছি কি, আমি আমেরিকার 51টি স্টেটের মধ্যে আমি 33টাতে গেছি, মানে এই যে একটা ভালো লাগা, এই ভালো লাগাটা আমার নিজস্বতার কারণে কাউন্ট করা, মানে এটা আমার জন্য এমন কোনো ইম্পর্টেন্ট কিছু না যে আমি রেকর্ড করার জন্য কিংবা নাম্বার ওয়ান হওয়ার জন্য আমি বলতেছি।
0: আত্মতৃপ্তি,
1: আমি কালকা থেকে ভ্রমণ আমার বন্ধ হয়ে যেতে পারে, আমি কিন্তু ভ্রমণ কালকা থেকে যদি বন্ধ করি আমার কিন্তু কোনো কষ্ট হবে না,
0: আফসোস লাগবে
1: না, না না না কোনো কষ্ট নেই, কারণ আমার আমি ভ্রমণ করি আমার নিজের আত্মতৃপ্তির জন্য, আমি আপনার জন্য করছি না, আমি মানুষের জন্য করছি না, আমি রেকর্ডের জন্য করছি না, আমি একই জায়গায় বারবার গেছি, আমি ওই দিল্লিতে 20 বার গেছি, আমি কলকাতাতে 10 বার গেছি, আমি ইস্তাম্বুলে 5 বার গেছি, আমি হ্যামারফেস্ট আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর লেগেছে আমি 4 বার গেছি,
0: বাহ
1: আর্জেন্টিনা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি একবার যাওয়ার পর দ্বিতীয়বার আবার গেলাম। এটা ডিপেন্ডস করবে, আপনি একটা জায়গায় গেলে বারবার যান, এই যে আমি আফ্রিকাতে কদিন আগে যে ঘুরে আসলাম, একই দেশে আমি 2 বার গেলাম, এই তানজানিয়াতে 2 বার গেলাম, ইউগান্ডাতে গেলাম 2 বার, তারপর হচ্ছে আপনার কেনিয়াতে 2 বার গেলাম, আমার ভালো লাগছে, আমি আবারও যাবো তানজানিয়াতে, আমি আবারও দিল্লি যাবো, আমি আবারও ইস্তাম্বুলে বসে থেকে ওই বসফরাসে বসে থেকে আমি কফির চুমুক দেবো, সোফি ডান্স দেখবো, এগুলো কি শেষ হওয়ার? এগুলো তো শেষ হওয়ার না, ভ্রমণ আপনাকে টানবে, ঠিক পাহাড় যেমন টানে ভ্রমণ আপনাকে টানবে, একই জায়গায় বারবার টানবে, আপনার সামর্থ্য নাই পদ্মান্তর নদীর নিচে আপনি বারবার জানেন পদ্মার স্রোতটা দেখেন, পদ্মা এক সময় এক এক ধরনের, যখন আপনার এক ধরনের রূপ বদলাচ্ছে, তাই না? তো এটা আসলে প্রকৃতি অসাধারণ, ভ্রমণ অসাধারণ, এটা যারা ভ্রমণ করে, যারা রিয়েল ভ্রমণ করে তারা আসলে কেউ রেকর্ড কিংবা, যেমন একটা মানুষ এভারেস্টে গেছে, সে কিন্তু ভালোবেসে গেছে, সে জানে সে মারা যাবে, সে জানে যে মারা যাবে, যদি ফিরে আসে তার লাক, তারপরও যাচ্ছে, আমাদের অনেকে আছে, যেমন আমার বন্ধু এম এ মোহিত একবার এভারেস্ট জয় করার পাশে আবার গেছে, তিব্বত সাইডে গেছে, আমি নেপাল সাইডে যাব। মানে বিষয়টা হচ্ছে কেন গেল ওই যে টান, ওই যে টান। হ্যাঁ, তো ভ্রমণটা আসলে যে এইসব মানে এগুলো আসলে আমরা, আমি নিজেও 40 পোনা করে ফেলি মাঝে মাঝে, আমি 1000 শহর ঘুরেছি, এগুলো আসলে বলাও ঠিক না। মানে ইউ নো লাইক ভ্রমণটাকে ভালোবেসে আপনি যত পারবেন ঘুরবেন, যত পারবেন যাবেন। আমি তো ইচ্ছা করলে, আপনি জানেন যে আমার ফিনল্যান্ডের পাসপোর্ট, আমি 192টা দেশে চলে যেতে পারি। আমি আগামী এক বছরের মধ্যে আমি যদি চাই যে আমি 192টা দেশে যাব, এক বছরের মধ্যে আমি চলে যেতে পারবো। এর মধ্যে তো আমার 100টা দেশ হয়ে গেছে,
0: হয়ে গেছে।
1: আমি যদি একটা দেশে যে দুই দিন করে থাকি, বলবো আমি আমি 192 দেশে, তো কি হয়েছে এটা, কি হবে বলেন আপনি আমাকে? এদিকে বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে বিশাল কিছু করে দেবে, না আপনারা বিশাল কিছু করে দেবেন, এটাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। আপনারা দেখবেন যে না ঠিক আছে, তানভীর উপভাই ঘুরেছে, আমি তার কাছে কি শিখলাম, কি দেখলাম,
0: ডিফারেন্ট কিছু,
1: ডিফারেন্ট কিছু। আমি তার ম্যানারিজমের মধ্যে কি আছে, তার লেখার মাঝে, তার জীবনযাত্রার মাঝে কি আছে, সে কেমন করে মানুষের সাথে কথা বলছে, তার জীবনটা কি, সে কি বিলাসিতা করছে, নাকি সে সাধারণ ভাবে আছে, নাকি সে কিভাবে জীবনযাপন করছে, এটাই কিন্তু বলে দিবে যে আপনি কত দেশ ঘোরার মধ্যে আপনি আছেন, কিংবা কত বড় মনের মানুষ, কি চেঞ্জ হয়েছে আপনি, কি চেঞ্জ হয়েছে আপনার। আপনি বলেন যে বাংলাদেশে থেকে একটা মানুষ 100টা দেশ ঘোরা, তার কত কষ্ট, মানে ভিসা পাওয়া কত কষ্ট, চিন্তা করতে পারে,
0: ভেরি ডিফিকাল্ট, ভাবাটাই তো টাফ।
1: আমরা যদি ফিনল্যান্ডে না যেতাম কি সম্ভব,
0: ডিফিকাল্ট,
1: এটা কি সম্ভব না, ডিফিকাল্ট না, হইতো না, ইম্পসিবল। আপনি বাংলাদেশি পাসপোর্টে
0: থাইল্যান্ডের ভিসা পাওয়া
1: যায়, বাংলাদেশি পাসপোর্টে আপনি কিভাবে 100টা দেশের ভিসা পাবেন বলেন। আমি তো 20 ইয়ার্স আগে আমি যখন ভ্রমণ শুরু করেছি, তার এখনো যখন ভ্রমণ শুরু করেছে, বাংলাদেশে কে ভ্রমণ করত, কে ভ্রমণ করত, একজনের নাম বলেন যে ওই লোকটা ভ্রমণ করত, যার কাছে ইনফরমেশন নিত। আমরা লোনলি প্ল্যানেট নিয়ে আসতাম, আমরা বড় বড় এত বড় বড় ম্যাপ নিয়ে আসতাম যে কিভাবে আমরা ইউরো ট্রিপ দিব, কিভাবে আমরা একটা দেশ থেকে আরেক দেশে যাব। ওই সময় তো আপনার মানে নেভিগেটর নাই, ম্যাপ দেখতে হতো আপনাকে, রাউট চিনতে হতো। মানে এখন তো ভ্রমণ এটা ইসলাকে বেবি বেবি ট্রাভেলার বলি আমি মনে মনে। হ্যাঁ, আমি আমি মাঝে মাঝে কি করি জানেন, আচ্ছা নেক্সট ইয়েতে কোন দেশে যাব, আচ্ছা আমি ইয়াতে যাব, চিন্তা করলাম যে আমি মেক্সিকো যাবো। হ্যাঁ, আমি টিকিট দেখছি মনে করেন, মানে ট্রাভেল এজেন্সি তো যেতে হচ্ছে না, আচ্ছা অমুক ডেটে আমার, আচ্ছা ঠিক আছে কালকে টিকিটটা কেটে ফেলে দেবো, অমুক ডেটে আমার কম দাম লাগবে। তো এই যে ঘুমের মধ্যে বসে থেকে আপনি করে ফেলতে পারছেন, কোন কোন শহরে যাবো, কি করবো, আপনি এত ইজি তো ভ্রমণ না, এত ইজি ভ্রমণ আজকে হলো, হোয়াট এ বিউটিফুল। মানে আমরা তো এখন যারা নতুন ট্রাভেল শুরু করেছে, এই যে ব্লগিংটা যারা করছে, এটা কি কম ভালো, এই যে বাংলাদেশ থেকে যে ব্লগার গুলা চেষ্টা করছে যে মানুষকে দেখানোর, প্রমোট করানোর, এটা সমাজের কত, মানে আমরা আমরা যখন শুরু করেছি তখন মানুষ কত কটু কথা বলেছে, এই ভ্রমণ করে কি হবে আপনার জীবনে, তোমাদের জীবনে, এই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই এত ভ্রমণ করে টাকা নষ্ট করে কি করবো। আমি ফটোগ্রাফি করি 2013 সাল থেকে, একটা ক্যামেরা কিনেছি ক্যানন 70D, তখন দাম হলো 1400 ইউরো, মানে 42 টাকা ধরে নেন, ইউরো ছিল তখন 1 টাকায় 100 টাকা, মানে 150,000 টাকার মতো, 40-50,000 টাকা দাম,
0: হিউজ।
1: এই টাকা দিয়ে তখন ঢাকা শহরে একটা ফ্ল্যাট বুকিং দিতে পারতেন, কিংবা রাজশাহী শহরে আপনি 2 কাঠা জমি কিনতে পারতেন। তো এইটা তাদের কাছে বিলাসিতা, কিন্তু আমার কাছে তখনকার যে ছবিগুলো দেখি, তখনকার সময় আমি যে কাজগুলো করেছি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। যেমন 71 টেলিভিশনে পৃথিবীর পথে পথে নামে একটা অনুষ্ঠান করতাম, 71 টেলিভিশন কি করলো, আমি যখন প্রথম পৃথিবীর উত্তরের শেষ প্রান্ততে গেলাম, নাম হলো নর্থ ক্যাপ এবং পৃথিবীর উত্তরের শেষ শহর হ্যামারফেস্ট,
0: তারা পছন্দের একটা শহর,
1: আমার পছন্দের, তারা প্রত্যেক দিন আমাকে খবরের মাঝে নিয়ে আসতো তানভীরপুর অভিযাত্রার খবর বলে। এই যে বাংলাদেশের মানুষ প্রথম ল্যাপট্যান্ডের নাম জানলো, প্রথম বলগা হরিণ দেখলো, প্রথম হ্যামারফেস্টের নাম জানলো, ভাই একজন হলেও তো জানছে, এটা আমার সার্থকতা,
0: গ্রেট অ্যাচিভমেন্ট,
1: এটা আমার সার্থকতা। তো এখন ভ্রমণ অনেক ইজি হয়ে গেছে আমাদের সময়ের চেয়ে, তো তারপরে ভালো লাগে যে মানুষ ভ্রমণ করছে, মানুষ ভ্রমণ করছে, মেয়েরা ভ্রমণ করছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি। কারণ একটা মেয়ে যে যে কোনো দেশের, একটা মা যদি উন্নতি করে তার বাচ্চা অটোমেটিক্যালি উন্নত,
0: জাতীয় উন্নত হবে।
1: আমাদের দেশে মেয়েরা যত ভ্রমণ করবে বাংলাদেশ তত তাড়াতাড়ি এগিয়ে যাবে, কিন্তু আমরা যতই আমরা যা বলি বাংলাদেশ কিন্তু ভ্রমণে গত 15-10 বছরে অনেক এগিয়ে গেছে, অনেক আমাদের যে কালচার সেখান থেকে অনেক এগিয়ে গেছে। এখন প্রত্যেকটা মায়ের স্বপ্ন দেখে আমার কাছে, যার যদি একটু টাকা থাকে ঠিক আছে বাচ্চাকে নিয়ে সুন্দরবন নিয়ে ঘোরাতে নিয়ে যাবো, একটু বেশি টাকা হইলে ঠিক আছে আমি নেপাল নিয়ে যাবো, আমি থাইল্যান্ড নিয়ে যাবো। তো এগুলোই আমাদের অ্যাচিভমেন্ট, কিন্তু আমরা শুরু না করলে আজকে এ পর্যায়ে আসতো না। আমরা শুরু করেছি বলে বাংলাদেশে 5টা এক্সিবিশন করেছি, ফিনল্যান্ড থেকে এসে এখানে নিজের টাকা দিয়ে এক্সিবিশন করেছি, টক শো শুরু করেছি,
0: দেওয়ালটা ভেঙে শুরু করেছেন,
1: টক শো শুরু করেছি। আমি একটা প্রথম বাংলাদেশে একটা টক শো করতাম আমি আমার নিজের নাম দিয়ে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ তানভীর অপু। এটা আমি সিটি টেলিভিশনে করতাম, কত 19-20 সালের দিকে করতাম, এটা আমাকে একটু চান্স দেওয়া হয়েছিল আর কি। তো ওইখানে আমি মহিলাদের ডেকে নিয়ে আসছিলাম, ইয়াং মেয়েদের, যে একটা মেয়ে কর্পোরেট জব করে সে কি করে ভ্রমণ করছে আজ থেকে 6 বছর আগে। তারপরে একটা মহিলা সে হচ্ছে হাউসওয়াইফ, কি করে সে ভ্রমণ করছে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। তো আজকের সফলতা দেখে আমার ভালো লাগে যে ভ্রমণে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, কিভাবে যাবে।
0: এটা যে কথাটা মাত্র বললেন আমি অনেকগুলো কোশ্চেন অ্যান্সার একই সাথে পেয়ে গেলাম। যেটা বলছিলেন ভাইয়া, আসলে আমরা আসলে জার্নি অলওয়েজ ট্রাভেলিং ইজ ওয়ে টু লার্ন, এটা আসলে আমাদেরকে শিখায় বিনিময় করে। একজন বিশেষ মানুষ আসলে, আমি বলছিলাম প্রথমত আমি একটু গুজবাম হচ্ছিলাম, দ্য মিন টাইম একটু নার্ভাস হচ্ছিলাম, আই স্টিল রাইট নাও ফিল লাইক দ্যাট, যে এত এত গুণের অধিকারী একটা মানুষ সেই মানুষ।
1: না না, আমার কোনো গুণ নাই, আমার কোনো আসলে গুণ নাই, আমি আমি স্ট্রেট কাট একটা কথা, আমি ভ্রমণ করি নিজের জন্য, নিজে জানার জন্য, পৃথিবীর পৃথিবীর রং রূপ আলোর রহস্য বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ছুঁয়ে দেখার জন্য, এটাই আর কি। কিন্তু চেষ্টা করি যে সাধারণভাবে বাঁচার, একটু নিজেকে, আমি টঙের দোকানে চা খেতে পছন্দ করি, আবার ওই সোনার গাতেও বসি, মানে সব জায়গাতে বসতে পছন্দ করি। আমার আমার জীবনের লাইফে আমি সবসময় পৃথিবীতে যেখানে যাই 10 টাকার হোটেলে থাকি, মানে 10 ইউরো বলি আর কি, সেটা আমেরিকাতে যাই, ইংল্যান্ডে যাই, আর ফিনল্যান্ড, মানে যেখানে যাই পৃথিবীর ওই আফ্রিকাতেও যাই, আমার বাজেট কিন্তু 1000 টাকার হোটেল, আমার ওটাতেই ভালো লাগে। আমার ওখানে গেলে আমার মতো আমি 10টা লোককে পাই
0: বাজেট ট্রিপ।
1: আমি যখন সোনারগাঁ হোটেলে যাবো 10টা ব্যবসায়ীর সাথে দেখা হবে, এন্ড আই ডোন্ট লাইক। কিন্তু আমি যখন একটা টং দোকানে বসবো, ওখানে আমার টাইপের কিছু
0: সাধারণ মানুষ,
1: আমার আমি সোনারগাঁকে আমি খারাপ বলছি না, বাট আমি কমফোর্ট ফিল করি ওই টং দোকানে বসতে। তো এই জিনিসটা আমি আমার জীবনে অ্যাচিভ করেছি, যে যত সিম্পল থাকা যায় লাইফে, তাই ইউল বি মোর হ্যাপি।
0: দ্যাটস ট্রু।
1: হ্যাঁ, এবং এইটাই করা উচিত যে মানুষের, মানে আমার মধ্যে আমি ভ্রমণ করে যদি এখন অন্যকে তাচ্ছিল্য করে কথা বলি, অন্য কালচারকে আমি খারাপ বলি, অন্যের খাবারকে আমি খারাপ বলি, যেমন আমাদের একটা খুব বড় সমস্যা যখন আমরা ভ্রমণে অন্য দেশে যাই, আমরা অন্য খাবারকে বলি খাবারটা ভালো না, এই এর মধ্যে কোনো স্পাইসি নাই,
0: ইনস্ট্যান্ট জাজমেন্ট।
1: আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ আমাদের এমন একটা দেশ, এরকম ধরনের, মানে আমি পৃথিবীর 100টা দেশ ঘুরেছি, তো এত চমৎকার দেশ পৃথিবীতে কোথাও নেই, কোথাও নাই। আমরা খুবই লাকি, আমরা আমাদের বাংলাদেশে যে আমরা 20 কোটি জনগণ আছি, আমরা প্রতিটা মুহূর্তে দেশটাকে ধন্যবাদ দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? এত নদী পৃথিবীতে কোথায় আছে, এত ভেরিয়েশনের মাছ, এই মাছটা কোথায় আছে? আপনি আপনি আফ্রিকাটা মহাদেশ, সেখানে 53টা কান্ট্রি আছে, 1-2 প্রকারের মাছ পাবেন। ইউরোপে আপনি যান 10-15 প্রকারের মাছ পাবেন, হয়তো হাইট 10 স্যালমন ফিশ ছাড়া তেমন কোনো নামই বলতে পারবেন না, ট্রাউট ফিশ ছাড়া ফর এক্সাম্পল। কিন্তু বাংলাদেশে 300-400 প্রজাতির মাছ আছে,
0: হিউজ, নামও জানে না।
1: হ্যাঁ, নামও জানে না। ভেজিটেবল দেখেন কত প্রকার শাক, আপনি শাক কত প্রকার আছে এটা চিন্তা করতে পারেন, 20-25 প্রকারের শাক আছে আমাদের, আমাদের কত ভেজিটেবল আছে। আপনি বলেন যে পৃথিবীতে আর একটা দেশ, আপনি আমাকে আমাকে বলে দিতে হবে যে, আমি তো গেছি 100টা দেশ, আমি তো বলছি যে না, আমার পাশের দেশ ইন্ডিয়াতেও নাই এত শাক, এত মাছ নেই। তো এই যে ভেরিয়েশন, এই যে প্রাকৃতিক যে ভেরিয়েশনটা বাংলাদেশের মতো জায়গায়, এই জন্য আমরা কি করি, অন্যর খাবারগুলো, অন্যর যে কোনো খাবারকে আমরা ওভাবে পাত্তা দিই না। যেমন আফ্রিকা পৃথিবীর কথা, এত স্পাইসি কেউ খায় না, তো
0: ওরা খায়,
1: কেউ খায় না পৃথিবীর স্পাইসি, বাংলাদেশের যে স্পাইসি, আফ্রিকানরা দৌড় মারে, বাংলাদেশ যেই সুরে বাংলাদেশে করে, উই ডোন্ট ওয়ান্ট, কারণ এত ঝাল, এত মানে এত কিছু স্পাইসি একসাথে কেউ খায় না, তো ইউরোপে কেউ খায় না, নো আমেরিকাতে কেউ খায় না, 7 মহাদেশের মধ্যে আমাদের মতো স্পাইসি কেউ খায় না। তাহলে আপনি লেটস সে আপনি আর্জেন্টিনা গেছেন, কি লেটস সে আপনি ইউরোপে গেছেন, তাহলে আপনি ওই দেশের খাবারকে তাচ্ছিল্য করতে পারেন না, নো। আবার কেউ যদি আমেরিকান এসে আমার খাবারকে তাচ্ছিল্য করতে পারেন না, আপনি খেয়েন না। তো এইটা একটা বড় সমস্যা আর কি আমাদের, যে আমরা করে ফেলি, কিন্তু আমরা খুব ইজিতে সবকিছু পেয়ে গেছি, তো এই জন্য আমরা আসলে, মানে এই জন্য ভ্রমণ করা উচিত যে আফ্রিকা সাহারা মরুভূমির মানুষটা কি কষ্টে আছে,
0: কি কষ্টে,
1: অথবা পাকিস্তানে মনে করেন যে যে পাহাড়ে যে মানুষগুলো বসবাস করে অথবা নেপালে যারা কোনো পানি পায় না, কিংবা আমাদের দেশে আপনি দেখেন, আমি বলি যে বাগেরহাটে যদি যান দেখবেন যে ওরা বৃষ্টির পানি ইউজ করে। এই যে সুন্দরবন ঘেঁষে যে পুরো অঞ্চলটা বাগেরহাট খুলনা সাতক্ষীরা, বহু জায়গায় ম্যাক্সিমাম জায়গায় লাখ লাখ মানুষ কিন্তু সুপেয় পানি, মানে আমরা যেটা খাচ্ছি ঢাকার মানুষ, সেটা কিন্তু পায় না। কারণ তার নিচে তো সব লবণাক্ত পানি, আপনি যদি 100 ফিট নিচেও যান লবণাক্ত পানি কিন্তু, তারা তারা চলছে কি করে? এই যে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আমরা কিভাবে চলছে, তারা বৃষ্টির পানি তারা সংরক্ষণ করে। এমনও আছে যে সুন্দরবনে আমি মাঝে মাঝে যাই, আমার বাংলাদেশের সবচেয়ে প্রিয় জায়গা সুন্দরবন, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই একটাই জায়গা যেটাতে আমরা সারা পৃথিবীকে জানাতে পারি যে আমাদের একটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে এবং মানে সবচেয়ে বড় মানে বাঘ, হ্যাঁ, ক্যাট ফ্যামিলি, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তো এইটা আমাদের একটা প্রাউডের জায়গা। এনি আমার বন পছন্দ, কারণ পাখি আছে ওখানে, গাছ আছে ওখানে, জীব বৈচিত্র্যের সমার অনেক কিছু আছে, তো আমার কাছে ভালোই লাগে। তো ওই এলাকায় যখন আমি গেছি তখন দেখেছি যে আপনার বিশাল বড় একটা পুকুর, ওই পুকুরে কোনো মানুষ কিছু করতে পারবে না, মানে গোসল করতে পারবে না কিংবা মাছ চাষ করতে পারবে না, কারণ ওইখান থেকে ওই এলাকার পুরো এলাকার মানুষ তারা হচ্ছে ওখান থেকে পানি নেয়, এবং বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে পুকুর আছে, প্রত্যেকটা বাড়িতে একটা করে পুকুর। আপনি যদি সুন্দরবনের পাশে যান, ওই পুকুরের পানি দিয়ে তারা গোসল করছে, ওই পুকুরের পানি দিয়ে তারা থালা বাসন ধুচ্ছে, ওই পুকুরের পানি দিয়ে তারা রান্না করছে, এইভাবে তারা জীবনযাপন করে। তো ওই যে আপনি যদি ভ্রমণ না করেন তাহলে তো বুঝবেন না যে আমরা আসলে কত চমৎকার একটা দেশে আছি। আমি তো আফ্রিকাতে যেয়ে দেখেছি কি চমৎকার দেশ, কিন্তু মাছ নাই, ভেজিটেবল না। ইউরোপ কি, মানে ইউরোপের প্রতিটা দেশই কিন্তু সুন্দর, কি রাস্তা ঘাট, ডিসিপ্লিন। যেহেতু আমি ফিনল্যান্ডে 20 বছর ধরে থাকি, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, কিন্তু ভেজিটেবল কোথায়, মাছ কোথায়, ভেজিটেবল ফ্রুটস কোথায়,
0: তাই তো,
1: আম জাম কলা কোথায়,
0: একদম ভ্যারিয়েশন হতো না।
1: এই যে আপনাকে বুঝতে হবে যে আমরা এত চমৎকার একটা দেশ, এত সুন্দর একটা দেশ, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, খুবই ছোট একটা দেশ। আপনি যদি মনে করেন ইন্ডিয়ার একটা স্টেটস অথবা আমেরিকার একটা স্টেটস, এটা ছোট,
0: আরো ছোট,
1: আরো ছোট। আবার অথবা আফ্রিকার মনে করেন যে কেনিয়া বাংলাদেশের 4-5 গুণ বড়। এই ছোট্ট একটা দেশের মধ্যে আপনি এত ভেরিয়েশন, এত কিছু পাচ্ছেন। তো এটাকে সবসময় ইউ শুড অ্যাপ্রিসিয়েট, অ্যান্ড আপনাকে হ্যাপি হতে হবে যে আমি এত চমৎকার দেশের নাগরিক, কিংবা আমার জন্মগ্রহণ করেছি। সারাক্ষণ বাংলাদেশকে আপনার গালি কেন দিচ্ছেন, কেন দেন? আমার তো আমার আমার হ্যাঁ, আপনি ডিসিপ্লিনের সমস্যা, এটা তো সিস্টেম নিয়ে, এটা সিস্টেমের আপনারা ঝামেলা করে রাখছেন, কিন্তু দেশ তো ভালো। বাংলাদেশে মানে প্রায় দেখি যে মানুষজন প্রচন্ড বিরক্ত দেশে
0: রেগে যাচ্ছে,
1: এটা তো সিস্টেমের কথা বলে। অবশ্যই সিস্টেম বাংলাদেশের পৃথিবীর ওর সিস্টেম লাগে আমার কাছে। আমি যখন সারা পৃথিবী ঘুরে এসে যখন নিজের বাড়িতে আসি তখন মনে কোথায় আসলাম, মানে এই এত হর্ন, এই যে এত মানুষের ঠকবাজি, মিথ্যা কথা বলা, এই যে কোনো টুরিস্টকে দেখলে পারে তার কাছে এক্সট্রা টাকা নেওয়া। কই আমরা তো আফ্রিকাতে ঘুরেছি রাত 3-4টার সময়, কেনিয়ার বিভিন্ন হোস্টেলে গেলাম, এই যে কিছুদিন আগে তানজানিয়াতে কিংবা এই যে উগান্ডাতে গেলাম,
0: সিকিউর,
1: কোনো সমস্যা নাই, কোনো টাকা, কোনো বিল, কোনো মানে এই জিনিসগুলো নাই। তো আমরা যে দেশের কথাটা যখন বলি, এই জন্য বলছি যে আপনি যখন পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরবেন, কালচার দেখবেন, খাবার দেখবেন, মানুষ দেখবেন, তখন মনে হবে যে না আপনি আসলে কোন জায়গাতে আছেন। এই জন্য আমি সবসময় মানুষকে বলি যে দেখেন, আপনার অনেকে বলে আপনার মতো হতে চাই, ভাই আমার মতো হওয়ার দরকার নেই, আপনি আপনার মতো করে হন। আপনার ক্ষমতা আছে ইন্ডিয়াতে যাওয়ার, আপনি ইন্ডিয়াতে ঘুরেন। আপনার ক্ষমতা আছে আপনার নেপালে যাওয়ার, একটু চিন্তা করে দেখেন এই নেপাল কত বড় একটা বিষয়, যে পৃথিবীর সবচেয়ে বড় এভারেস্ট, সবচেয়ে বড় যে পর্বত, পর্বতমালা কিন্তু আমার আন্দিজ, অনেকে ভুল করে ফেলে, হিমালয় কিন্তু সবচেয়ে বড় না, পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা মানে পর্বতের যে লাইনটা, এটা সবচেয়ে বেশি কিন্তু আন্দিজ, সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা, চিলি ওই এলাকায়। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট।
0: মাউন্ট এভারেস্ট
1: তো এভারেস্ট দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু আমরা বাড়ির পাশে নেপাল কিংবা হিমালয়টা ছুঁয়ে দেখতে কয়জন যাই? এই হিমালয়টা যদি না হতো তাহলে কি বাংলাদেশের জন্ম হতো? আপনি চলে যান আজ থেকে কয়েক কোটি বছর আগে, বাংলাদেশ তো ছিল না তখন, হিমালয় জন্ম হওয়ার পরে তারপরে পানি প্রবাহ থেকে পলি পড়তে পড়তে এই দেশটা হয়েছে। এই জন্য এখানে এত খাল বিল নদী নালা, এই কারণে এত ল্যান্ড কেন, এখানে এত বন্যা হয় কেন, বিকজ অব দ্যাট, সমুদ্রের মাছ থেকে উঠে আসা একটা দেশ। তো হিমালয় ছাড়া তো আমাদের অস্তিত্ব নাই, এই হিমালয়টাকে আমরা ছুঁয়ে দেখি না, কখনো মনেই হয় না যে হিমালয়টাকে আমরা দেখে আসি। এই বাড়ির পাশে কিন্তু আপনি অনেকে বলবে যে ইভেন কি আমাদের ভিসাও লাগে না,
0: হ্যাঁ অনারাইভাল ভিসা,
1: এটাই বলছি যে আমাদের ইচ্ছাটুকু হয় না যে না আমরা জীবনে 50-60 টাকা খরচ করি হিমালয়টা দেখে আসি, এটা আমরা করতে চাই না। এই জিনিসগুলো না দেখলে পরে আপনি বুঝবেন না যে আপনার চেয়ে নেপালিরা কত কষ্টে আছে। তাদের কোনো নদী নাই সেরকম ভাবে, তাদের তো কোনো সমুদ্রই নাই, নেপালে তো কোনো সমুদ্র নাই,
0: হ্যাঁ নেপালে
1: সমুদ্র নাই। তো এই যে সমুদ্র না থাকার যন্ত্রণা তো আপনি বুঝবেন না, আপনার মংলা বন্দরে এসে জাহাজ ভিড়তেছে, আপনার ওইদিকে পতেঙ্গাতে জাহাজ ভিড়তেছে, পৃথিবীর কত জায়গা থেকে মানুষ আসতেছে, তাই না? মানে আমাদের তো আসলে সুখের সীমা না থাকারই কথা, মানে এত সুখ মানে চতুর্দিক দিয়ে, মানে আমি আমি এজ এ ওয়ার্ল্ড ট্রাভেলার হিসেবে আমি হয়তো বা আমার কথা শুনে হয়তো বা অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু প্রমাণ সহকারে বলতে হবে যে এত ছোট দেশ, এত ছোট জায়গাতে এত ডাইভার্স, এবং সুন্দরবনটা কি কম। আবার আপনি চিন্তা করে দেখেন পাহাড়পুর, যে 1200-1500 বছর আগে আমাদের বিশ্ববিদ্যালয় ছিল, ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, 1200 বছর আগে আমাদের দেশে পড়ালেখা করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত। তখন কিন্তু আমেরিকার জন্ম হয়নি 1200 সালে। আজকে যারা সবচেয়ে রিচ কান্ট্রি কিংবা ক্ষমতাধর কান্ট্রি, তখন কিন্তু অস্ট্রেলিয়ার জন্ম হয়নি, 1600 সালে যখন কুক যখন আবিষ্কার করলো তারপর অস্ট্রেলিয়ার জন্ম হলো, তখন কিন্তু কানাডার জন্ম হয়নি, তখন কিন্তু আমরা অলরেডি সুশিক্ষিত, এটা আপনাকে বুঝতে হবে। পৃথিবীর ইতিহাস কিন্তু অনেক সমৃদ্ধ, আপনি যদি আফ্রিকাতে যান দেখবেন আরো সমৃদ্ধ ইতিহাস পাবেন। আমাদের হিস্ট্রিটা আমাদের অনেক সমৃদ্ধ, আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছি না, আমরা ইতিহাসকে ধরে রাখতে পারছি না, আমরা প্রচার করতে পারছি, এটা আমাদের ব্যর্থতা, এটা বাংলাদেশের ব্যর্থতা না, এটা আমাদের ব্যর্থতা, আমাদের সিস্টেমের ব্যর্থতা, দেশ হিসেবে অসাধারণ।
0: কত ইতিহাস আছে, কত সমৃদ্ধ গল্প আছে, সেটা হয়ে উঠছে।
1: হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ইতিহাস, কালচার, সমৃদ্ধ আছে, কিন্তু আমি যেটা বলছিলাম যে ভ্রমণ করতে হবে আপনাকে, ভ্রমণ করলেই বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন, ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন আপনার ম্যানারিজমে কি সমস্যা, আপনি যে হর্ন দিচ্ছেন এটা কত বড় লজ্জাদায়ক একটা বিষয়, এটা আপনি বুঝতে পারবেন না। আপনি ইচ্ছা করে হর্ন দিচ্ছেন, আপনি এটা একটা ফ্যাশন, হর্ন দিতে হবে সামনে জাম, তারপর হর্ন দিবেন, আপনি কেন দিবেন, এটা ফ্যাশন আমাদের এখানে। বাট এটা যে একটা পৃথিবীর 99% দেশে কোনো হর্ন দেয় না, মানে হর্ন দেয় রং করলে পারে, যে তুমি কিছু রং করছো এই জন্য হর্ন দিচ্ছে, মানে এটা লজ্জা, যে ড্রাইভারটা হর্ন খেলো তার লজ্জা লাগে, আমি কি ভুল করলাম, ছি ছি মানুষ আমাকে হর্ন দিল, মানুষ লজ্জা পাই, কেউ যদি হর্ন খায় লজ্জা পায়, আর এখানে তো হর্ন ফ্যাশন, তাহলে তো বুঝবেন না। আপনি মাটির পাশে নেপালে যেয়ে দেখেন না হর্ন দেয় কিনা, আপনি থাইল্যান্ডে যেয়ে দেখেন না হর্ন দেয় কিনা, তাহলে বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন,
0: খুবটা দূরের জায়গা না।
1: না না, আমি তো দূরে যেতে বলি না, আপনি নাগালের বাইরে, আপনি বলেন যে বাংলাদেশে একটা মানুষ যদি সারা জীবন টাকা জমায়, ধরে নেন প্রত্যেক মাসে সে 1000 টাকা করে যদি জমায়, তাহলে কতদিন লাগবে 50,000 টাকা কিংবা 30,000 টাকা জোগাড় করতে, ধরে নেন 4-5 বছর লাগলো, 4-5 বছর অ্যাটলিস্ট তো সে নেপাল কিংবা থাইল্যান্ড যেতে পারে। ইন্ডিয়া তো আমরা বাড়ির পাশে, যদি ভিসা যদি ঠিক মতো থাকে তাহলে তো আমরা মাত্র 1000 টাকায় বা ইন্ডিয়া চলে যেতে পারি, ইন্ডিয়া যেতে তো বেশি খরচ
0: লাগে,
1: তো ইন্ডিয়া গেলেও তো আপনি দেখতে পাবেন দিল্লিটা কি চমৎকার,
0: কত ডিফারেন্ট রোড,
1: এই যে আমি কতকালে মুম্বাই গেলাম কি চমৎকার, মানে গেলে পরে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোন জায়গায় আছেন, আপনি কেমন আছেন, আপনার দেশটা আসলে কত ভালো, আপনার বাড়িটা ভাই কত ভালো, ওয়েদারটা কত ভালো,
0: ডাইভার্সিটি
1: আছে আর কি। তো এগুলোই আমাদের ভ্রমণ করেছি বলে এই জিনিসগুলো উপলব্ধি হয়েছে, যে আসলে দেশ হিসাবে ছোট হলো বাংলাদেশের ভেরিয়েশন অনেক, সেটা ফলের দিক দিয়ে বলেন, নদীর দিক দিয়ে বলেন, ইতিহাসের দিক দিয়ে বলেন, কিংবা সেটা কালচারের দিক দিয়ে বলেন। আপনি এটা দেখেন আমাদের 64টা জেলা, 64টা ভাষা কথা বলি আমরা, কিন্তু নোয়াখালীর ভাষা আলাদা, চিটাঙ্গের ভাষা আলাদা,
0: রাজশাহীর ভাষা
1: আলাদা, রাজশাহীর মামুর বেটা এই ভাষাটা আলাদা, তাই না, এক এক দেশের খুলনার ভাষা আলাদা। তো এই যে আপনার চশুরিটা ভেরিয়েশনটা দেখেন, আপনি খাবার আলাদা
0: ডিফারেন্ট,
1: তাই না, বরিশালের এক ধরনের খাবার, রাজশাহীর আরেক ধরনের খাবার,
0: আপ্যায়ন করার প্রসেসটা আলাদা,
1: এক্স্যাক্টলি। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে বেশি বেশি করে বাংলাদেশটা ভ্রমণ করেন, দেখেন কি চমৎকার একটা দেশ, আপনি ছুঁয়ে দেখতে কি সমস্যা, এই কালচারটা শুরু হয়েছে, এটা আমাদের একটু সময় লাগবে, ধরলেন এটা রাতারাতে চেঞ্জ হয় না, একটা জিনিস, একটা দেশ, একটা জাতি, এটা তো আমাদের একটা পরিবারের একটা অংশ হতে হবে, কিংবা আমাদের জীবনের একটা অংশ হতে হবে, যেটা ইউরোপে হয়েছে, ইউরোপে হয়তো বা 500 বছর লেগেছে এটা হইতে, আমরা 500 বছর, আমরা তো স্বাধীন হয়েছি সেদিন, আমাদের 100 বছর হয়নি স্বাধীন হওয়া, তো আমরা যখন 500 বছর হয়ে যাবে আমরাও হয়ে যাবো, ডিজার্টেড হওয়ার কোনো কোনো কারণ নাই। গত পাঁচ বছরে কিন্তু বেশ খুব ফাস্ট ওয়েতে আমাদের আগাচ্ছে আর কি। তো আমি এটা নিয়ে কখনোই মানে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, মানে আমরা আমরা একবারেই যে আমেরিকা হয়ে যাবে, একবারেই যে আমরা ইউরোপ হয়ে যাচ্ছি, একবার আমরা ইন্ডিয়া হয়ে যাব ভ্রমণের দিক দিয়ে, এটা আশা করাটা ভুল, এটা একটু সময় লাগবে।
0: যেমনটা কথা বলছিলেন ভাইয়া, আমি আসলে খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। এর আগে মাঝে মাঝে যেটা হতো হয়তো প্রশ্ন করতে চাইতাম, কিন্তু গল্পের স্রোত এত চমৎকার ভাবে আগাচ্ছে মনে হচ্ছে ভাইয়া বলতেই থাকুক আমরা শুনি। তানভীর উবুর ভাইয়ের কাছ থেকে একটা বিষয় আমি সবচেয়ে চমৎকার ভাবে উপলব্ধি করেছি, যে যে একটা কথা বলেছিলেন না উনি, আসলে আমি সংখ্যা এত দেশ এই বিষয়ের সাথে সবচেয়ে বড় বিষয় আমি কালচারটা জেনেছি, সম্পর্কে জেনেছি। একটা চমৎকার কথা যেটা বলেছিলেন যে পৃথিবীটা একটা দেশ, সীমারেখা টেনেছে আসলেই মানুষ, কালচার অবস্থান সবকিছু বলে আমরা আমাদের দেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতে পারি। একটা বিষয় ভাইয়া কি মুহূর্তে বলছিলাম ভাইয়া, সাতটা মহাদেশ একইভাবে প্রায় 250,000 কিলোমিটার পথ হাঁটা, এটা হিউজ একটা মাইলফলক। আমি আবারও সরি, আমি আবারও সেই সংখ্যাটা মিন
1: করছি, ঠিক আছে, না সমস্যা নেই।
0: এর মাঝে অনেক বিরাট এক্সপিরিয়েন্স আছে, অনেক চমৎকার গল্প আছে। আমরা কি ছোট করে চমৎকার গল্প এবং হচ্ছে এমন বিরাট এক্সপিরিয়েন্স কিছু কি হয়েছে যেটা আমরা
1: চমৎকার গল্প তো অসংখ্য
0: অসংখ্য।
1: তবে লাস্ট লাস্ট গল্পটা বলি আমি, আমার জীবনের একটা অনেক বড় স্বপ্ন ছিল যে আমি চোখের সামনে লায়ন দেখবো হেঁটে যাচ্ছে আমার সামনে, আর আমি গাড়িতে বসে থাকবো। এটা আমার অনেকদিনের স্বপ্ন, কারণ বাঘ সিংহের প্রতি আমার সবসময় একটা ফ্যাসিনেশন আছে।
0: সুন্দরবন নিয়ে কথা বলছি,
1: আমার ভালো লাগে, আমি কিন্তু সুন্দরবনে বারবার যাই, বাংলাদেশে আসলে আমি একটা জায়গাতে যাই সুন্দরবন, এটা আমার কাছে ভালো লাগে, মানে বারবার যেতেই ভালো লাগে। ওই নদী ওই কুমির দেখছি, খুঁজতে থাকি ওইখানে, আমি বাঘ খুঁজি না যদিও, বাঘ দুইবার দেখেছি রাত্রেবেলা, এবং বাঘের চোখ কিন্তু খুব ভয়ঙ্কর, চোখ কিন্তু খুব ভয়ঙ্কর, বাঘ আমি দেখতেও চাই না, আমি দেখতে চাই নদীর অন্য কিছু, মানে কুমির দেখতে চাই, কিংবা উদ্বিড়াল দেখতে চাই, কিংবা হরিণ দেখতে চাই, এইগুলো আমি দেখতে চাই। তো যেটা হয়েছে যে আমার ইচ্ছা ছিল এই লায়ন হেঁটে যাবে আমার সামনে দিয়ে আমি বসে থাকবো। গত বছর আমি সাফারিতে গেছিলাম গ্রেট মাইগ্রেশন দেখার জন্য তানজানিয়াতে, তখন আমি লায়ন দেখেছি, কিন্তু ওরকম না লায়ন সামনে দিয়ে ক্রস করছে চলে গেছে এই টাইপে, কিন্তু এবার আমি আবারও গেছি, আবারও এবার 3-4 লক্ষ টাকা খরচ করে আমি আবার গেছি
0: এই যাওয়াটা দেখার জন্য।
1: এইবার দেখলাম লায়ন একদম আমার সামনে শিকার করে নিয়ে চলে যাচ্ছে, লায়ন মুখের সামনে যে দৌড়ায় শিকার করছে, 2-3টা শিকার করা দৃশ্য আমি দেখছি। আই ওয়াজ সো লাকি, এই জন্য একই জায়গায় বারবার যেতে হবে।
0: শিকারটা কি ছিল ভাইয়া?
1: এটা ওয়াইল্ডার বিস্ট নামে একটা প্রাণী আছে ঘোড়ার মতো, ওকে ওকে, ওইটা ধরা আর কি। এইটা একটা মজার দৃশ্য ছিল। কিন্তু আমার স্বপ্ন সফল হলো জাম্বিয়ার সাউথ লঙ্গা ন্যাশনাল পার্কে গিয়ে,
0: ওকে,
1: ওইখানে দেখলাম যে বিকালবেলা এক বিকালে, মানে আই ওয়াজ সো লাকি, হ্যাঁ, মানে বিকালবেলা সূর্য ডোবার ঠিক আগে আগে প্রথমে একটা সিংহ দেখেছি, সিংহটা ঘুমাচ্ছিল, ঘুমায় দেখার পর হঠাৎ করে খবর আসলো ওদিকে সিংহী আছে।
0: আচ্ছা,
1: সিংহী দেখতে গেলাম, সিংহী দেখতে যখনই গেছি তখন দেখতেছি যে সিংহীটা বের হলো ঝোপ থেকে, বের হয়ে সামনে দিয়ে ক্রস করলো আমাদেরকে, আমরা গাড়ি স্টপ করে দিলাম, একটু পর দেখলাম সিংহীটা আমাদের সামনে বেশ মাজায় হেলে দুলে যাওয়া শুরু করলো।
0: আচ্ছা,
1: আর তার ঠিক 5 মিনিট পর দেখলো আর একটা সিংহী আসলো।
0: আচ্ছা আচ্ছা,
1: মানে দুই সিংহী এভাবে যাচ্ছে, আর আমি পিছন দিকে গাড়িতে বসে আছি এভাবে ভিডিও করছি, মানে আমার চোখে, আমি পৃথিবীর অনেক অ্যানিমেলই দেখেছি, আমি এমনকি নীল মানে নীল টিমি বাদ দিয়ে টিমি দেখেছি, অ্যাম্বার কোয়েল দেখেছি, পেঙ্গুইন দেখেছি, অনেক কিছু দেখেছি, লাখ লাখ পেঙ্গুইন একসাথে দেখেছি, তো চিতা দেখেছি, ভাল্লুক দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এইটা আমার জীবনের মানে খুব গুরুত্বপূর্ণ এবং মনের ভিতরে গেঁথে থাকবে অনেকদিন,
0: চমৎকার একটা অনুভূতি।
1: তারপরে যেটা হলো, সিংহী তো একটা সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখি আরেকটা সিংহী চলে আসলো, এই যে দুইটা সিংহী হেলে দুলে চোখের সামনে দিয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হলো মানে পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর এবং বিলিয়ন ডলারের একটা দৃশ্য আমার সামনে দিয়ে দুইটা, এবং তারপরে দেখি দূরে আরেকটা দাঁড়ায় আছে, তিনটা সিংহী একসাথে, মানে আনবিলিভেবল একটা দৃশ্য আমি দেখলাম এই সাউথ লঙ্গা ন্যাশনাল পার্কে জাম্বিয়াতে। হোয়াট এ ভিউ, মানে আমার কাছে মনে হলো যে আসলে পৃথিবীতে কত কিছু দেখার আছে এখনো।
0: তাহলে ভাই আপনার চোখে মুখে কিন্তু মানে প্রকাশ
1: না, আমি কিন্তু ওই দৃশ্যটার মধ্যে চলে গেছি, ঠিক ওখানে আমার আমার মন কিন্তু ওখানে ওই নদীর ধারে।
0: বাহ,
1: অসাধারণ। তো এই যে এক্সাইটেড মুভমেন্ট, মানে আমার কাছে মনে হলো যে পৃথিবীর এত চমৎকার দৃশ্য, তিনটা সিংহী আমার সামনে। তারপরে যে ছবি তুললাম, বসে তারা বসলো, খেলা করছে। এবং সাউথলগা ন্যাশনাল পার্ক একটা মজার বিষয় কি, এদের একটা ন্যাশনাল পার্ক মানে যেখানে রাত্রেবেলা কিভাবে ওরা হান্টিং করে সিংহ, এটা আবার দেখা যায়। তো সো লাকি, ওই দৃশ্যটা আমার কাছে এখন মানে একদম টাটকা টাটকা আসছি, তো অসাধারণ, মানে অসাধারণ অসাধারণ। এটা আমি বলবো যে আমার জীবনের দেখা অন্যতম একটা মানে ওয়াইল্ড লাইফের একটা অ্যাচিভমেন্ট, আমি এটা মনে থাকবে, দীর্ঘদিন মনে থাকবে।
0: বাহ, আমাদের আসলে মনে থাকবে। সুপ্রিয় শ্রোতা, আসলে যে জায়গা থেকে দেখছেন এবং শুনছেন, গল্পের স্রোতে হারাচ্ছেন, তার ভাই যেভাবে কথা বলছেন, আমি একটা বিশ্লেষণ দিচ্ছিলাম ওই সময় যে অনেক মানুষই এখানে এসেছেন, অনেকেই তাদের ট্রাভেল গল্প শেয়ার করেছেন, তবে ভাইয়ার ওয়ে অফ এক্সপ্লেনেশনটা আসলে আটকে রাখার মতো, ধরে রাখে অডিয়েন্সকে, সেটা আমি খুঁজে পেয়েছি। বারবার বলছি, সামনে কমেন্ট দিচ্ছি ভাইয়া, এই যে এত কিছুর মাঝে আমরা আসলে এপিসোড শেষ করতে চাচ্ছি না, মনে হচ্ছে যেন আর একটু চলো। আমরা কি ভাই, আপনি কি বলবেন, আপনার থেকে আমরা আসলে নেক্সট আর কি কি শুনতে পারি? আমরা যদি এটাই শেষ নয়, আমাদের আরেকটা এপিসোড আসছে ভাইয়ের মুখ থেকে শুনতে চাই আসলে নেক্সট আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো, এবং পরবর্তী এপিসোড আপনারা কোন আকর্ষণটা ভাইয়ের কাছ থেকে শুনবেন।
1: না, আমি আসলে প্রথম এপিসোডটা অনেক বাংলাদেশ নিয়ে বললাম, কারণ আমি চাই যে বাংলাদেশের মানুষটাকে ভ্রমণ করুন, দেশটা অনেক সুন্দর, তো দেশটা আগে ঘুরে দেখুক আর কি। কারণ আমরা যেসব, আমি যেহেতু ফিনল্যান্ডে থাকি, পাসপোর্ট বাহিরের জন্য আমার জন্য ভিসাটা পাওয়া খুব ইজি, কিংবা আমার ভিসা লাগে না, যে কোনো দেশে ফ্লাই খুলে চলে যেতে পাচ্ছি, তো সবার ভাগ্যে তো সেটা হবে না। আমি চাচ্ছিলাম এই জন্য বাংলাদেশটা অনেক গল্প করলাম, তবে নেক্সট এপিসোডে আমি চেষ্টা করছি আপনাদেরকে গল্প বলবো পৃথিবীর আর কিছু বিরল প্রাণী, বিরল জায়গা নিয়ে। তার ভিতরে যেমন অ্যান্টার্কটিকা নিয়ে আস গল্প করবো, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ যেখানে মানুষ এবং পশু পাখি একসাথে বসবাস করে, ডারউইন যেখানে গিয়েছিল, এই চমৎকার দ্বীপপুঞ্জ নিয়ে গল্প করবো। গল্প করবো পৃথিবীর ফুসফুস বলা হয় 11টা দেশ মিলে অ্যামাজন নিয়ে।
0: বাহ,
1: আপনারা সাথে থাকুন সেকেন্ড এপিসোডে।
0: অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আসলে ধন্যবাদ দিয়ে আসলে কৃতজ্ঞতা শেষ করা যাবে না। আমরা ভাইয়া অলরেডি শেষ করে দিলেন, আমি শেষ, আমি আর কিছু বলতে চাচ্ছি না এই মুহূর্তে। তারপরও বলছি সুপ্রিয় শ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন সবাইকে বলছি, লেটস গো উইথ আর জাহাসিব, এই শোতে আসলে সবসময় আমরা ট্রাভেল নিয়ে কথা বলি, আপনাদের একটু যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে সেটাই হয়তো আমাদের সার্থকতা। ভাইয়ার এক্সপিরিয়েন্স এবং এত এত চমৎকার গল্প বলেছেন, হয়তো অনেকে কানেক্ট করতে পারছেন। আমরা পরবর্তী এপিসোডে আপনাদের সাথে কথা বলবো, ভাই অলরেডি বলেছেন কোন কোন বিষয় নিয়ে কথা বলবো আমরা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী সোমবার রাত 9টায় ঠিক ঠিক সময়ে লেটস গো উইথ আর জাহাসিবের সাথে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আয় মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Doon din siya Bannergan siya doon. Ben Bifset.
1: Hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবন

কর্নেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ, অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র ৩৫ পয়সা।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

101.4 FM.

90.4 FM. ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।